0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা রাদের 31 ও 32 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর যদি এমন কোনো কোরআন হতো যার সাহায্যে পর্বতমালাকে চলমান করা যেত, অথবা তার সাহায্যে জমিনকে খণ্ডিত করা যেত, অথবা তার সাহায্যে মৃতের সাথে কথা বলা যেত, তবুও তারা ইমান আনত না। বরং আল্লাহরই এখতিয়ারে রয়েছে সকল বিষয়। তবে কি মুমিনরা এ ব্যাপারে নিশ্চিত নয় যে যদি আল্লাহ চাইতেন তাহলে সব মানুষকে সৎ পথে পরিচালিত করতে পারতেন? আর যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের উপর সবসময় বিপর্যয় ঘটতেই থাকবে, তাদের আশেপাশে বিপর্যয় আপতিত হতেই থাকবে, যে পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে। আল্লাহ তো ওয়াদা খেলাফ করেন না। আপনার পূর্বেও অনেক রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে এবং যারা কুফুরি করেছে আমি তাদেরকে কিছু অবকাশ দিয়েছি, তারপর তাদেরকে পাকড়াও করেছি, সুতরাং কেমন ছিল আমার শাস্তি? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় অসুস্থ ব্যক্তিকে রক্তদান, বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বাদ। রক্ত মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। যে কোনো দুর্ঘটনায় শরীর থেকে রক্ত ঝরে গেলে অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন হয়। প্রসবজনিত কিংবা জটিল অপারেশনের সময় রক্তের প্রয়োজন পড়ে। ডেঙ্গু রোগের কারণে প্লাটিলেট কমে গেলে এবং রক্তক্ষরণের লক্ষণ প্রকাশ পেলে প্লাটিলেট প্রতিস্থাপনের জন্য রক্তের প্রয়োজন হয়। এমত অবস্থায় অন্য একজন সুস্থ সবল ব্যক্তির কাছ থেকে রক্ত নেয়ার প্রয়োজন পড়ে। সঠিক সময়ে রক্ত দিতে ব্যর্থ হলে অনেক সময় রোগী মারা যায়, আর সে কারণেই যে কোনো সুস্থ সবল ব্যক্তি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে একটি প্রাণ বাঁচাতে এগিয়ে আসা উচিত। যেমনটি আল্লাহ জাল্লা শানুহু সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন, ওমান আহিয়াহা ফাকআন্নামা আহিয়া আন-নাস জামিআ, যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে। প্রয়োজন বা কারণ ছাড়া একজনের রক্ত অন্যের শরীরে হস্তান্তর করা একেবারেই হারাম। যখন কোনো ব্যক্তির জীবননাশের আশঙ্কা দেখা দেয়, অভিজ্ঞ ডাক্তারের মতে শরীরে অন্যের রক্ত দেয়া ব্যতীত রোগীকে বাঁচানোর কোনো পন্থা থাকে না, সেক্ষেত্রে রক্ত দিতে কোনো অসুবিধা নেই, বরং এটা আরও উত্তম। অসুস্থ ব্যক্তির মৃত্যুর আশঙ্কা নেই বটে, কিন্তু রক্ত দেয়া ছাড়া জীবন ঝুঁকিপূর্ণ অথবা রোগমুক্তি বিলম্বিত হতে পারে, এমত অবস্থায় রক্ত দেয়া জায়েজ আছে। যখন রোগীর শরীরে রক্তের প্রয়োজন দেখা না দেয়, এমত অবস্থায় রোগীর শরীরে অযথা রক্ত দেয়া থেকে বিরত থাকার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। যখন কোনো ব্যক্তির জীবন নাশের আশঙ্কা দেখা দেয় কিন্তু কোনো অবস্থাতেই বিনামূল্যে রক্ত পাওয়া যায় না, তখন মূল্য দিয়ে রক্ত ক্রয় করা জায়েজ। অমুসলিমের রক্ত মুসলমানের শরীরে হস্তান্তর জায়েজ, কিন্তু শরীয়ত সিদ্ধ কথা হল অমুসলিমের মন্দ স্বভাব চরিত্রের প্রভাব মুসলিমের স্বভাব চরিত্রে রক্তের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। স্বেচ্ছায় রক্তদান করলে তা মানুষের অনেক উপকারে আসে, এতে অনেক স্বভাব পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তোমাদের কেউ তার ভাইয়ের উপকার করতে সক্ষম হলে সে যেন তা করে। সহি মুসলিম। রক্তদানের মাধ্যমে একজন মানুষ অপর একজন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে, এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? অনেকে মনে করেন কাউকে রক্ত দিলে নিজের শরীরে রক্তের ঘাটতি হয় এবং তাতেই সে অনেক দুর্বল হয়ে পড়বে, এটা একেবারেই ভুল। বরং রক্তদান করলে রক্তদাতার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, এমনিতেই রক্তের লোহিত কণাগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় 4 মাস পরপর নষ্ট হয়ে যায়। তাই স্বেচ্ছায় অন্যের জীবন বাঁচাতে যদি এগিয়ে আসা যায় তাহলে এটা মহৎ কাজ হিসেবে পরিগণিত হবে এবং সেই সাথে সওয়াব পাওয়া যাবে। অতএব আসুন আমরা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াই। আমিন। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল অসুস্থ ব্যক্তিকে রক্তদান, বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর শান্তু বড়ুয়া।
2: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজ মহামানব বুদ্ধের চিত্ত বিষয়ক ধর্মোপদেশ বা শিক্ষা সম্পর্কে আলোচনা করব। বুদ্ধের ধর্মদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হল চিত্ত। মহামানব বুদ্ধ চিত্তের স্বরূপ সম্পর্কে অভিধর্ম পিটকে বিশদ এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা প্রদান করেছেন। চিত্তের কাজ হল সর্বদা চিন্তা করা এবং এর লক্ষণ হল চিন্তন, মনন ও বিজানন। মন বা বিজ্ঞান হল চিত্তের সমার্থক শব্দ। চিত্ত আকার ও অবয়বহীন। চিত্ত জীবের মনগুহায় শায়িত বা আশ্রিত থাকে বলে একে গুহাশায়ী বলা হয়। সর্ববিধ কুশলাকুশল কর্ম এই চিত্তকে কেন্দ্র করে আবর্তিত হয়। মন্দচিত্ত যেমনি মানুষকে ক্রমাবনতির দিকে ধাবিত করে, তেমনি কুশল বা সৎচিত্ত সেই মানুষকে ক্রমোন্নতির দিকে এগিয়ে নিয়ে দেবব্রহ্ম তথা অর্হত্বে কিংবা বুদ্ধত্বে উন্নীত করতে পারে। পবিত্র ত্রিপিটকের ধর্মপদে মহামানব বুদ্ধ চিত্ত বা মন সম্পর্কে বলেছেন, মনোপুব্বঙ্গমধম্মা মনুষেট্ট মনোময়া মনসাচে পদুট্টেন ভাসতি বা করতি বা ততনং দুঃখমন্নেতি চক্কংবহতু পদং মনোপুব্বঙ্গমধম্মা মনুষেট্ট মনোময়া মনসাচে প্রসন্নেন ভাসতি বা করতি বা ততনং সুকমন্নেতি ছায়া বা অনপায়িনি। অর্থাৎ মন বা চিত্ত ধর্মসমূহের পূর্বগামী। ধর্মসমূহের মধ্যে মনই শ্রেষ্ঠ এবং ধর্ম মনোময়, অর্থাৎ ধর্ম মন হতেই উৎপন্ন হয়। প্রদুষ্ট বা কলুষিত মনে কোনো কথা বললে বা কোনো কাজ করলে দুঃখ মানুষের অনুসরণ করে। আবার প্রসন্ন চিত্তে বা কলুষহীন মনে কোনো কথা বললে বা কাজ করলে ছায়ার মতো সুখ তার অনুসরণ করে। বুদ্ধ বলেছেন, কুশল কুশল, লোভ অলোভ, দেশ অদেশ, মোহ অমোহ চিত্তসমূহ চুকের পলক না পড়তেই উদয় হয় এবং বিলয় হয়ে যায়। চিত্তের এই পরিবর্তনের ধারা অপ্রমত্তভাবে স্মৃতি সহকারে জানতে হবে এবং উপলব্ধি করতে হবে। অকুশল বা অশুভ চিত্তকে কুশল বা শুভ চিত্তের মাধ্যমে তাড়াবার সদিচ্ছা থাকতে হবে। তথাগত বুদ্ধ আরো বলেছেন, উত্তম রূপে পরিচালিত চিত্ত একজন মানুষের যেরূপ উপকার করতে পারে, মাতা পিতা কিংবা অপর কোনো জ্ঞাতি মিত্র সেরূপ করতে পারে না। সে কারণে সতর্ক প্রহরায় থাকতে হবে, যাতে কোনো দুর্বল মুহূর্তে মন্দচিত্ত উৎপন্ন হতে না পারে। কেননা বিক্ষিপ্ত চিত্ত সর্বদা সাধককে তার লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মহামানব বুদ্ধ সাধনা বা ভাবনার মাধ্যমে চিত্তকে সুস্থ, সবল ও পরিশুদ্ধ বা সমাহিত করে দুর্লভ অরহত্ব তথা নির্বাণ লাভের শিক্ষা দিয়ে গেছেন। সভ্যে সত্যাসুকিত ভবন্তু, বিশ্বের সকল জীব সুখী হোক। নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি।
1: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর শান্তু বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:17। সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়াম এফ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 ও FM 102 মেগাহার্টজে।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:30। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 493 কিলোহার্টজ, FM 106, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন চলাকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজে এবং FM 102 মেগাহার্টজে।

ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30 ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনতে পাবেন বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05 ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05।

সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও গোষ্ঠী সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন শুনবেন রাত 10:05 উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী প্রচার হবে রাত 10:30।

সবশেষে এফএমের অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন ভোরের গান শুনবেন। আজকের শিল্পী প্রিয়াঙ্কা কোপ। গানটি লিখেছেন মাহবুবুল ইসলাম, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: প্রিয় শ্রোতা, ভোরের গান শুনলেন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ গোলাম সোহরাব।

0: মোহাম্মদ গোলাম সোহরাবের গাওয়া নজরুল সঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, গেয়েছেন সঞ্জিতা খাতুন।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সঞ্জীদা খাতুন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দির পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশ আমাদের বন্ধুর মতো। পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে আমরাও ঠিক থাকি, তাই আমাদের পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে শুনবো একটি সাক্ষাৎকার, আমরা জানব বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে। আপনারা জানেন ঔষধি গাছ আমাদের জন্য অনেক উপকারী। চলুন সাক্ষাৎকারটি শুনি।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয়, বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং প্রথমে জানতে চাই, বাড়িতে ঔষধি গাছের চাষাবাদের জন্য উপযুক্ত স্থান কেমন হতে হবে এবং এর চারা রোপণ ও যত্ন কিভাবে করা যেতে পারে এই বিষয়ে?
2: আসলে বাড়িতে ঔষধি গাছের চাষ করা খুবই সহজ। ঔষধি গাছের অনেক উপকারিতা রয়েছে। সঠিক যত্ন নিলে সহজেই বাড়িতে বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগিয়ে প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। বাড়িতে সাধারণত ঔষধি গাছের চাষাবাদের জন্য সূর্যালোক আছে এমন স্থান নির্বাচন করতে হবে। তবে কিছু গাছ আছে যা আংশিক ছায়াতেও ভালো জন্মাতে পারে। এছাড়া গাছের আকার অনুযায়ী পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঔষধি গাছ চাষে জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটিও ব্যবহার করতে হবে। এবার আসি চারা রোপণ এবং এর যত্নের বিষয়ে। ঔষধি গাছের বীজ বা কাটিং থেকে চারা রোপণ করতে হবে। এছাড়া মাটি সব সময় আর্দ্র রাখতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পানি কোনো অবস্থাতেই না জমে। সেই সাথে পোকামাকড় এবং রোগের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কীটনাশকও ব্যবহার করতে হবে। গাছের সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত সার প্রয়োগ এবং নিয়মিত আগাছা পরিষ্কারেও যথাযথ গুরুত্ব দিতে হবে।
1: এবারে জানতে চাই, ঔষধি গাছ চাষে আর কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে?
2: ঔষধি গাছ চাষে আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে, এলাকার আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে গাছ নির্বাচন করতে হবে। এরপর বিভিন্ন উৎস থেকে গাছের যত্ন এবং রোগবালাইয়ের সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ কারো পরামর্শ নিতে হবে। সেটি হতে পারে উপজেলা কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিসার বা কৃষি সম্প্রসারণ অফিসার।
1: কিছু জনপ্রিয় ঔষধি গাছের নাম এবং উপকারিতা সম্পর্কে সংক্ষেপে বলুন।
2: ঔষধি গাছের কথা বললে প্রথমেই যে গাছটির কথা সকলের মাথায় আসে সেটি হচ্ছে তুলসী। এটি একটি জনপ্রিয় ঔষধি গাছ যা প্রায় সবার বাড়িতেই দেখা যায়। এটি সাধারণ সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি নিরাময়ে বেশ ব্যবহৃত হয়। এরপর আছে পুদিনা, যা হজমের সমস্যা এবং পেটের অন্যান্য রোগের জন্য বেশ উপকারী। পরের

0: ওষুধি গাছটির নাম আমি বলবো, সেটি হলো নিম। এটি অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলীর জন্য বিশেষভাবে পরিচিত। তারপর আরও আছে অ্যালোভেরা, এটি ত্বক এবং চুলের যত্নে প্রচুর ব্যবহৃত হয়। এছাড়া প্রতিদিন আমরা আদা চা খেয়ে থাকি, এই আদা সর্দি কাশির জন্য বহুল পরিচিত ঘরোয়া একটি প্রতিকার। আরও আছে মেহেদি, যেটি চুল এবং ত্বকের যত্নে বিশেষভাবে ব্যবহৃত হয়।
1: সব শেষে আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য রক্ষায় ভেষজ ঔষধি গাছের ভূমিকা কিরূপ হতে পারে এ সম্পর্কে?
0: আসলে ভেষজ ঔষধ এখন বিভিন্ন দেশে মানুষের সার্বিক স্বাস্থ্য সংরক্ষণে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত মানুষ ভেষজ ঔষধের বদলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। পৃথিবীর সার্বিক জনগোষ্ঠীর প্রায় 80% ভেষজ ঔষধের উপর নির্ভর করে তাদের রোগ ব্যাধির চিকিৎসা করে থাকেন। অর্থাৎ এই ভেষজ ঔষধ না থাকলে একটি বিরাট জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশগুলোর সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ভেষজ ঔষধ ব্যবহার করার জন্য জোর সুপারিশ করেছে। ভেষজ ঔষধের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বারোপ বিজ্ঞানসম্মত, নিরাপদ ও নির্ভরযোগ্যতা সন্দেহাতীতভাবে প্রমাণ করে। পরিশেষে আমি বলতে চাই, শহরের এই যান্ত্রিক জীবনে ঔষধি এসব গাছ হাতের কাছে পাওয়া মোটেই সহজ বিষয় নয়, আর বাজারে সাধারণত এই ধরনের গাছের উপকরণও সহজলভ্য নয়। তাই সহজ সমাধান হিসেবে অতি প্রয়োজনীয় কিছু ঔষধি গাছ চাইলেই বাসার ছাদে বা বারান্দার টবে সহজেই লাগানো যেতে পারে। এতে বাসার সৌন্দর্যও যেমন বর্ধন হবে, তেমনি স্বাস্থ্য উপকারিতাও পাওয়া সম্ভব হবে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং আমাদেরকে বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনেরা এই বিষয়গুলো মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
2: আমরা শুনছিলাম সাক্ষাৎকার বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারে শোনাব কৃষি বিষয়ক গান। শিল্পী সিদ্দিকুর রহমান, গীতিকার দিন মোহাম্মদ আকন্দ, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

শ্রোতা বন্ধুরা, কৃষি বিষয়ক গানটি শুনলেন। কৃষিই আমাদের সমৃদ্ধি। আসুন আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের কৃষি সমাচার থেকে এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের।
0: বাংলাদেশ বেতার এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 23শে আষাঢ়, 21শে মহরম, 7ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। গুলশান বনানী বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অন্যথায় লাইসেন্স বাতিল। দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবাযত্ন কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিবান্ধব রাজনীতি প্রয়োজন, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরে 7 জনকে মৃত্যুদণ্ডাদেশ। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে 9 জনের প্রাণহানি। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত 28। এবং ফিফা বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন, এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বেলজিয়াম, রাত 10টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান বনানী বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। গুলশান বনানী বারিধারা নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃ নিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে তা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। সভায় লেকের পরিবেশ রক্ষায় সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট STP স্থাপন, লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ, পানি প্রবাহ সচল রাখা এবং কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে সেজন্য কি কর্ম পরিকল্পনা হাতে নেওয়া যায় তা নিয়ে বিশদ আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ওই প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও নির্দেশ দেন। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপ্রাপ্ত পত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সৌদি আরব সফর দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পৃক্ততা গভীরতর এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সৌদি আরব সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মাহমুদ শাকাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি বিএমএস আয়োজিত এক কর্মশালায় এ নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় সিজারিয়ান বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারও বারবারই উদ্বেগ প্রকাশ করে আসছে। এবার সেই প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে ডেলিভারি বা লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক বেসরকারি ক্লিনিকে স্বাভাবিক প্রসবের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সিজারিয়ানই যেন নিয়মে পরিণত হয়েছে। এই সংস্কৃতি বদলাতে লেবার রুম স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে।
3: আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। আমরা সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফারি নিয়োগের কাজ বাধ্যতামূলক করব, যাতে করে আমাদের মায়েদেরকে নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করা যায়।
2: স্বাভাবিক প্রসবের পরিবেশ নিশ্চিত করতে শুধু অবকাঠামো নয়, বাড়ানো হচ্ছে দক্ষ জনবল। এজন্য জনস্বাস্থ্য খাতে 1,00,000 নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে 80,000 জনই হবেন নারী এবং তাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী।
3: আমরা যে এবছর 1,00,000 স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে মেল। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি। প্রতিটা জায়গায় মিডওয়াইফদের চাকরির ব্যবস্থা করতে হবে, নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দা নেশন।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান বলেছেন, শিশু দিবা যত্ন কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি গতকাল রাজধানীর পানিভবনের মাল্টিপারপাস হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত শিশুর প্রাথমিক পরিচর্যা ও বিকাশ শীর্ষক কর্মশালায় একথা বলেন। ডক্টর জুবাইদা রহমান বলেন, মানসম্মত দিবা যত্ন কেন্দ্রের অভাবে কর্মজীবী মা ও তাদের সন্তানদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ডক্টর জুবাইদা রহমান তেজগাঁও সরকারি শিশু পরিবার বালিকা এবং ভূমি ভবন ও পানি ভবনের শিশু দিবা যত্ন কেন্দ্র দুটি পরিদর্শন করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাদান প্রক্রিয়া সহজ ও ব্যয় সাশ্রয়ী করার লক্ষ্যে পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। তিনি গতকাল সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ইনোভেশন শোকেসিং 2025-26 একথা বলেন। অর্থ পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ প্রতিটি নাগরিককে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা, যাতে তারা যে কোনো স্থান থেকে সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের রাজনীতিকে যদি অর্থনীতি বান্ধব কাঠামোর মধ্যে আনা না যায়, তবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাণিজ্যের উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এলডিসি গ্রাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো তাত্ত্বিক আলোচনাকে জনগণের কল্যাণে রূপান্তর করতে হলে একটি রাজনৈতিক শক্তির কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
4: এই ব্যাপারে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সাধারণ পরিষদে কিন্তু এটা আবার অতিক্রম করতে হবে। তো একজন স্বতঃস্ফূর্ত নাগরিক হিসাবে যেহেতু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থাকবে, অতএব ধরে নিতে পারি যে এই শর্তটা তেমন একটা বাধা হবে না, এবং ধরে নিতে পারি যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা 3 বছর একটা বর্ধিত সময় পাবো। অতএব সব আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে যে এই 3 বছরকে আমরা কি কাজে লাগাবো। রাজনীতি যদি অর্থনীতি বান্ধব রাজনীতির কাঠামোর মধ্যে না আনা যায়, তাহলে এই ধরনের সকল বিশেষজ্ঞের আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত একটা তাত্ত্বিক আলোচনায় রূপান্তরিত হতে বাধ্য হবে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদ আহক। ছয় দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। গত মঙ্গলবার স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কাজের চেয়ে বেশি হয়েছে চুরি ও দুর্নীতি। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, কারো উপর নির্ভর করে নয়, নিজের অবস্থান পরিবর্তনে নিজেরই কাজ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শক্তিশালী গ্রামীণ অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বলেন, এর অংশ হিসেবে 41 লাখ ফ্যামিলি কার্ড, 43 লাখ কৃষক কার্ড বিতরণ সহ তৃণমূল পর্যায়ে খাল খনন এবং শিক্ষা বিস্তারে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, দেশের সব জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডকে পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে এবং গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে না। তিনি গতকাল চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজ রিসাইক্লিং পরিদর্শন ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে 31টি গ্রিন লাইসেন্সধারী জাহাজ রিসাইক্লিং ইয়ার্ড রয়েছে। এসব প্রতিষ্ঠানের মতো অন্য সব ইয়ার্ডকেও আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করে গ্রিন লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। যারা এ খাতে নতুন করে ব্যবসা করতে চান তাদেরকে সরকার প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে বলেও জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি দূর করা এবং বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এলক্ষ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ, নতুনভাবে পুনর্বিন্যাসকৃত পাঠক্রম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ চলছে। নির্বাচন কমিশন আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। রাজধানী নির্বাচন ভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের আয়োজন করা হতে পারে। জামালপুরে গণধর্ষণ মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ প্রদান করেন। এদিকে চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7, নগরীর পতেঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে 2 পরিবারের 7 সদস্য সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। গতকাল ভোরে কক্সবাজারের পৃথক 2টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে 8 জন উখিয়া উপজেলা রোহিঙ্গা ক্যাম্প এবং অপর 1 জন কক্সবাজার পৌরসভার বাসিন্দা।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া দ্বিতীয়বারের মতো ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় অন্তত 28 জন নিহত ও বহু লোক আহত হয়েছে। রাতভরে হামলায় কিয়েভের সুউচ্চ ভবনের স্তূপের মধ্যে আটকে পড়া দেহ দমকল কর্মীরা উদ্ধার করে। কর্মকর্তারা বলেন, এই হামলার ফলে ইউক্রেনের যুক্তরাষ্ট্র নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্বল্পতার বিষয়টি সুস্পষ্ট হয়েছে। ন্যাটো দেশগুলোর বৈঠকে প্রাক্কালে ইউক্রেনে রুশ হামলা করল। এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে উদ্যোগ নিতে তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আজ ডোনাল্ড ট্রাম্পের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁর প্রথম বৈঠকটি হবে সম্মেলনের আয়োজক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গেও বৈঠক করবেন। আজ ও আগামীকাল তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হচ্ছে 2026 সালের ন্যাটো সম্মেলন। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ১৬ দলের দ্বিতীয় নক আউট পর্বে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে স্পেন ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র এখন বেলজিয়ামের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলজিয়াম ২-১ গোলে এগিয়ে রয়েছে। এদিকে আটলান্টায় আজ রাত ১০টায় মিশর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৫০ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুলশান বনানী বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অন্যথায় লাইসেন্স বাতিল। দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবা যত্ন কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি বান্ধব রাজনীতি প্রয়োজন, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরের ৭ জনকে মৃত্যুদণ্ডাদেশ। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে ৯ জনের প্রাণহানি। রাশিয়ায় ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৮। এবং ফিফা বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন, এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বেলজিয়াম, রাত ১০টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে আছেন সাইকোথেরাপিস্ট নুজহাতি রহমান। আর আমরা যে বিষয়ে আজকে আলোচনার সূত্রপাত করতে চাই বিষয়টি হচ্ছে প্রসব পরবর্তী বিষণ্নতা। একটি নতুন শিশুর আগমন বাবা মা তথা পুরো পরিবারের জন্যই শুভবার্তা বয়ে নিয়ে আসে। শিশুকে ঘিরে আনন্দে মেতে ওঠে তখন সবাই। কিন্তু যিনি 9 মাস 10 দিন গর্ভধারণ করে নতুন একটি প্রাণ পৃথিবীতে নিয়ে এলেন, তিনি তখন কেমন থাকেন তা নিয়ে বোধহয় আমরা খুব একটা চিন্তা করি না বা খেয়াল করি না, আমরা যারা মার আশেপাশে থাকি। প্রসব পরবর্তী বিষণ্নতায় মা দেখা যায় অনেক সময় ভুগে থাকেন কম বেশি, এ বিষয়ে আজকে আমরা কথা বলবো। আপনার কাছে প্রথম যে জিজ্ঞাসা, এই যে প্রসব পরবর্তী বিষণ্নতা বলছি আমরা, এটা নিশ্চয়ই একটি সমস্যা বা অসুখ, এক্ষেত্রে প্রসূতি মা কি কি বিষণ্নতায় ভুগে থাকেন, তার কি কি সমস্যা হয়ে থাকে?
2: প্রথমে আপনি যে কথাটি বললেন যে একটা নতুন শিশু এসেছে, এবার যিনি নতুন মা হয়েছেন, প্রত্যেক নারীর জন্য এটাও কিন্তু একটা বিকাশ, প্রত্যেক নারীর শরীরের একটা বিকাশমূলক অবস্থানে গিয়ে গর্ভধারণ এবং প্রসব
1: নতুন একটা অভিজ্ঞতা, তার জন্য
2: অভিজ্ঞতা।
1: বলা হয়ে থাকে যে একটা শিশুর জন্মের সঙ্গে সঙ্গে একটি মারও জন্ম হলো,
2: একদম
1: একজন মারও জন্ম হলো।
2: এই যে 9 মাসের যে একটা যাত্রা মায়ের, সেটা শেষ হলো প্রসবের মাধ্যমে। কিন্তু প্রসবের মাধ্যমে ওই যাত্রাটি শেষ হয়ে কি আসলে মায়ের মুক্তি হয়ে গেল? তা কিন্তু নয়। এই যে মা হিসেবে নতুন একটা পরিচয় তার হলো, তার সঙ্গে কিন্তু 1 লক্ষ দায়িত্ব তার কাঁধে চলে এসেছে। 1 লক্ষ বলার কারণ হচ্ছে
1: দায়িত্ব বলতে পারি,
2: অশেষ দায়িত্ব। সেটাই, এই 1 লক্ষ মানে হচ্ছে 1 লক্ষ না, আপনি যেটা বলেছেন অশেষ শব্দটাই ঠিক আছে, অশেষ দায়িত্বই তার কাঁধে চলে আসলো। এবং পরদিন থেকে কিন্তু সে দায়িত্ব শুরু হয়ে গেল, হসপিটালে বাচ্চাটি আসলো কিংবা যেখানেই হোক বাচ্চাটি আসলো, মায়ের তারপর থেকে বাচ্চাটির জন্য দায়িত্ব শুরু হয়ে গেল। এবং এই দায়িত্ব শুধু মাকেই আসলে করতে হয়, যতই সাহায্যকারী পাশে থাকুক, যেই সাহায্যের জন্য থাকুক, মাকে ওই সময়টি দিতেই হবে। এবার যে প্রসূতি মা, তার শারীরিক যে একটি ধকল গেছে, সেই ধকল থেকে তো সে আসলে তক্ষণি উঠতে পারাটা সম্ভব না, অন্তত অনেক 1 মাস থেকে 2 মাস সময় তার লেগেই যাওয়ার কথা শারীরিক ধকল সামলাতে, কিন্তু সে সময়টা তার নেই। তো এবার নিজের এই শারীরিক ধকলের সাথে সে লড়াই করবে, নাকি এক যে শিশুটি এসেছে সেই শিশুটির জন্য সে দায়িত্ব করবে, শিশুটিকে প্রতি মুহূর্তে খাওয়ানো, তাকে কোলে নেওয়া, ঘুম পাড়ানোর চেষ্টা করা, নিজে ঘুমানোর চেষ্টা করা, নিজে খাওয়ার চেষ্টা করা, এই যে একটা কাজের যে বহর শুরু হয়ে গেল, এতে কিন্তু মাটি আর নিজের প্রতি খেয়াল রাখার আর সময় পায় না। তো আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি তাহলে তাহলেই দেখা যায় যে এত কাজের ভিড়ে আসলে একজন মানুষের মানসিকভাবে খুব ভালো থাকবার কথা না। তো ওই বিষণ্নতাটি তখনই আসলে শুরু হয়, মায়ের মনে অনেক কিছু চলতে থাকে এবং একটা সময় এইভাবে তার মনে হতে থাকে যে আমি বোধহয় সবকিছুর ভিড়ে নিজেকেই হারিয়ে ফেলেছি, আমাকে শুধু দায়িত্বই করতে হচ্ছে, আমি বোধহয় শুধু দায়িত্বের জন্য পৃথিবীতে বেঁচে আছি, আমার নিজের জন্য আমার কোনো সময় নেই। এবং আরো একটি ব্যাপার যেটা হয় সেটি হচ্ছে চারিপাশে যারা থাকে, এই যে আমরা যারা থাকি চারিপাশে, আমরা সর্বক্ষণ নতুন শিশুটিরই খবর নেই, মায়ের খবর নেই যে হ্যাঁ মা কেমন আছে, কিন্তু আসলে মা কেমন আছে সেটা কি খুঁটিয়ে জানতে চেয়েছি কখনো বা চাই? তো মায়ের কাছে কি মনে হয়, মায়ের কাছে মনে হয় এই শিশুটি তো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পৃথিবীতে, আমার খোঁজ নেওয়ার কেউ নেই, এটাও একটি তার জন্য বিষণ্নতার জায়গা। সে ঠিক মতো খেলো কিনা, সে কি ঠিক সময় ঘুমাতে পারছে কিনা, সে শারীরিকভাবে আসলে কেমন আছে, তার অনেক রকম সমস্যার ভেতর দিয়ে যেতে লাগার কথা।
1: এবং শারীরিক একটা শিশুকে নিয়ে যে কাজগুলোর কথা বললেন, এর বাইরেও অধিকাংশ মাকেই সাংসারিক দায় দায়িত্ব সমতালে পালন করে যেতে হয়, এবং অবধারিতভাবেই শিশু যেহেতু যে কোনো সময় কেঁদে উঠতে পারে, এবং শিশু কান্না মানে হচ্ছে যে সে হয়তো খেতে চাচ্ছে অথবা তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে, সেটা বুঝতে পেরে মা তখন তার নিজে কাজ ফেলে বা নিজের ঘুম থেকে উঠে শিশুকে সামলাতে হয়, তখন খাবার দিতে হয় বা অন্য কোনো দরকারে সেই সাহায্য করতে হয় শিশুকে।
2: এমনকি এমনকি যদি শিশুকে রাখার জন্য কাউকে না পাওয়া যায়, মায়ের কিন্তু সম্ভব না যে বাচ্চাটিকে সে বিছানায় শুয়ে রেখে সে টয়লেটে যাবে, সেটুকু সময়ও কিন্তু
1: খুব একটি বড় সমস্যা।
2: তো এই যে চাপ, এই যে প্রচন্ড চাপ, এই প্রচন্ড চাপের মধ্যে যতক্ষণ সে থাকে, অনেক দিন থাকতে হয় আসলে, দিনের পর দিন, তিন মাস ছ মাস পর্যন্ত এই চাপগুলো মায়ের উপরে থাকে। এই প্রসব পরবর্তী বিষণ্নতা আসলে ওই সময়ই তৈরি হয়, একদম পরদিনই যে বিষণ্ন হয়ে যাচ্ছে মা বিষয়টি নয়, শিশু জন্মের দু সপ্তাহ পর থেকে যদি আরো চার সপ্তাহ পর্যন্ত যদি দেখা যায় যে মায়ের ভিতরে বিষণ্নতা কাজ করছে, খুব গভীর বিষণ্নতা কাজ করছে, তাহলে সেটাকে বলা হবে পোস্টপার্টাম ব্লু, মানে ওটাকে তখন রোগ হিসেবে
1: বিষণ্ণতা ডায়াগনোসিস করা হবে। আমরা যারা মার আশেপাশে থাকি তারা যদি সহায়তা না করি, তাহলে এর পরিণতি কি হতে পারে?
2: এর পরিণতি অনেক ভয়ঙ্কর হতে পারে। পরিণতিতে আমি উদাহরণ বলবো না, অনেক খুব মারাত্মক ধরনের উদাহরণ আছে, সেগুলো আমি এখানে আনতে চাই না, কিন্তু এমনটা হওয়া সম্ভব যে মায়ের এর পরবর্তীতে স্থায়ীভাবে বিষণ্ণতায় আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু বিষণ্ণতাই না, বিষণ্ণতার সাথে সাথে অন্য মানসিক রোগগুলো তার সঙ্গে চলে আসতে পারে যদি এই সময় যথোপযুক্ত খেয়াল তার দিকে না রাখা হয়। এই যে মা হচ্ছেন শিশুর সবচেয়ে কাছের একজন মানুষ, যিনি প্রথম শিক্ষক থাকেন, এবার মায়ের ভেতরে যদি এই ধরনের রোগ চলে আসে তাহলে শিশুর বেড়ে ওঠাটি কেমন হবে সেটা বুঝতেই পারেন। সেই শিশুটিকে কিন্তু মা তখন উপযুক্তভাবে খেয়াল রাখতে পারবে না, শিশুটির জন্য যা যা করা দরকার সেই কাজগুলো তখন তার পক্ষে করা সম্ভব হবে না।
1: সেটা কাটিয়ে উঠতে আমরা তাকে কিভাবে সাহায্য করতে পারি?
2: এটা কাটিয়ে উঠতে আমরাই তাকে সাহায্য করতে পারি, যারা আশেপাশে থাকি তাদের তখন এটা বোঝা প্রয়োজন যে এই মাটির এখন অনেক যত্ন দরকার। শিশুটির যেমন অনেক যত্ন লাগবে, মায়েরও তেমন অনেক যত্ন লাগবে। মায়ের সাথে যারা থাকছে তাদের তখন মাকে সুযোগ করে দেওয়া প্রয়োজন যে মা যেন শুধুই বাচ্চাটির সঙ্গে সময় কাটাতে পারে, সংসারের অন্য দায়িত্বগুলো ভাগ করে নেওয়া প্রয়োজন। মায়ের যখন ঘুমানোর সময় সেই সময় যেন তাকে ঘুমাতে দিতে সাহায্য করা যায়। যদি সেই সময় বাচ্চাকে অ্যাটেন্ড করার দরকার হয়, অন্য কেউ যদি সেই বাচ্চাটিকে একটু অ্যাটেন্ড করার দায়িত্বটি নেয় তাহলেই অনেক সাহায্য হয়ে যায় মায়ের জন্য। এই সময় যদি সে খাওয়া এবং ঘুম ঠিকঠাক করতে পারে তাহলেই তো তার শরীরটাকে সে অনেকটা সুস্থ করে নিতে পারবে। আর এই ডিপ্রেশন বা বিষণ্ণতা যদি তার ভেতরে এসেছে বলে সে ফিল করে, তাহলে তার যে গাইনোকোলজিস্ট বা তার যে ডাক্তার, সে ডাক্তারের সঙ্গেও কথা বলার প্রয়োজন আছে। একই সঙ্গে সেই ডাক্তারের সঙ্গে যদি একজন কাউন্সিলরের সাথে কথা বলতে পারে তাহলে আরো অনেক বেশি ভালো হয়, যে ওই কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট তিনি তাকে এই বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য সে কি করতে পারে, নিজের জন্য কি করা প্রয়োজন, সেই পরামর্শগুলো দিয়ে সাহায্য করতে পারবেন।
1: অনেক ধন্যবাদ নুজহাতি রহমান আপনাকে। আশা করছি মায়েরা বা যারা ভবিষ্যতে মা হবেন তারা উপকৃত হবেন আপনার এই পরামর্শগুলো মেনে এবং শুনে। এই শুভকামনা জানিয়ে আমি মাহমুদা আখতার আজকে সুখের ঠিকানা এখানেই শেষ করছি। অনুষ্ঠানের শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মন্ত্রিপরিষদ বিভাগ এর পরিপত্রের মাধ্যমে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয় বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন দেশের গান শুনবেন। প্রথমে শাহনাজ রহমাতুল্লাহর কণ্ঠে, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

দেশের গান শুনছেন। শাহনাজ রহমতুল্লার পর এবারে শিল্পী বশির আহমেদ। এ গানটি রচনা করেছেন মাসুদ করিম, সুর দিয়েছেন অজিত রায়।

আপনারা দেশের গান শুনছেন। এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন, গানটির গীতিকার নঈম গহ্বর, সুরকার আজাদ রহমান।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে আধুনিক গান। প্রথমে সৈয়দ আব্দুল হাদি গেয়েছেন তোমাকে দেখলাম যেদিন প্রথম, লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

এবারে গানটি মোহাম্মদ মুজাক্কেরের লেখা। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছা করে। শিল্পী রুনা লায়লা আর লিখেছেন, শুরু করেছেন অজিত রায়।

আপনারা আধুনিক গান শুনছেন। এবারে সুবীর নন্দীর কণ্ঠে হাজার মনের কাছে প্রশ্ন রেখে, গানটি লিখেছে নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ টিউজডে, দ্য 23rd অফ আশার, দ্য 21st অফ মহরম অ্যান্ড জুলাই দ্য 7th, দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান। ফার্স্ট দ্য হেডলাইন্স। প্রাইম মিনিস্টার ডিরেক্টস টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট অ্যান্ড এনশোর ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট অফ গুলশান বনানি বারিধারা লেক। Health Minister orders all private clinics and hospitals to set up delivery rooms by Saturday, otherwise licenses will be cancelled. Child daycare centres are important instrument in building country's future, says Prime Minister's wife, Dr. Zubaydah Rahman. Economy-friendly politics is necessary for upgradation

0: Dhaka Meteorological Office says under the influence of active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sylhet divisions till 2 p.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Chattogram metropolitan areas and landslide may occur at places over the hilly regions of Chattogram divisions. Dhaka Meteorological Office further says the monsoon depression over interior Odisha and adjoining South Jharkhand moved northwestwards and now lies over South Jharkhand and adjoining Odisha as a monsoon land depression. It is likely to move northwestwards further. Steep pressure gradient persists over North Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Coxsackie Bazar, Mongla and Pyra have been advised to keep vested local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain in shelter till further notice. Meanwhile, forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Bogra, Rangail, Mamensingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Coxsackie Bazar and Sylhet. River ports in these areas are to vest cautionary signal number 1. And now to introduce the headlines once again. Prime Minister directs to protect environment and ensure integrated waste management of Gulshan Banani Baihara Lake. Health Minister orders all private clinics and hospitals to set up delivery rooms by Saturday, otherwise licenses will be cancelled. Child daycare centres are important instrument in building country's future, says Prime Minister's wife, Dr. Zubaydah Rahman. Economy-friendly politics is necessary for upgradation from LDC, says Information and Broadcasting Minister. 7 people given death sentences in gang rape case in Jamalpur. Landslides caused by heavy rain kill 9 in Coxsackie Bazar. Russian drone attacks kill at least 28 people in Ukraine. And in FIFA World Cup, Spain and Belgium move into quarterfinals. Egypt will face Argentina at 10 p.m. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: Boma.
3: Zi abba.
2: Babur jotta ki kom se.
3: Zi abba. Ohon to kom kom hi lage.
2: Sinta koro na ma. Bikal porjonto deho. Tar por na hoy.
3: Sinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Hun ta si side theke na ki basago khali ham hoitase. হাম আর হাম
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি?
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইলা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কই না, থাক।
4: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি, জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে, পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
2: নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
2: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি। উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রার সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল দুপুর দুইটা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে পল্লীগীতি শুনবেন, প্রথমে শাহ আব্দুল করিমের গান দিলরুবা খানের কণ্ঠে।

শাহ আব্দুল করিমের লেখাও সুরে দিলরুবা খানের কণ্ঠে কেন পীরিতি বাড়াইলির বন্ধু শুনলেন। পল্লীগীতির আয়োজনে এবারে আবু বকর সিদ্দিকের কণ্ঠে শুনব কানাইলাল শীলের রচনা ও সুরে এই গানটি।

এতক্ষণ পল্লীগীতি শুনছেন প্রিয় শ্রোতা বন্ধুরা। এবারে শিল্পী শেফালি,

0: একটি গান
1: রয়েছে। শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব।
0: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
0: প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন, আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় রয়েছেন সাইফুল ইসলাম এবং পাঠে বনশ্রী অধিকারী।
2: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আজ সন্ধ্যে 7:30 পরিবেশিত হবে নাটক ময়ূর সিংহাসন। নাট্যজন মান্নান হীরার জন্মজয়ন্তী উপলক্ষে তার রচিত এই নাটক পরিবেশন করবে আরণ্যক নাট্যদল। নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিক ভবনে চলছে 5-দিনব্যাপী বিসিক বর্ষা মেলা 2026। হরেক রকম দেশি পণ্যে সাজানো এই মেলা প্রতিদিন সকাল 10:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী 9 জুলাই পর্যন্ত। পরাবাস্তববাদী শিল্পী জাকিয়া খান চন্দনার তৃতীয় একক প্রদর্শনী চলছে আলিয়াস ফ্রসেস দা ঢাকা। ধানমন্ডির 26 মিরপুর রোডে আলিয়াস ফ্রসেস লা গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম রিয়েলিটি অব দ্য সাবকনশিয়াস মাইন্ড। আগামীকাল পর্দা নামবে এই প্রদর্শনীর। এদিনও বিকেল 3:00 থেকে রাত 9:00 পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে ধানমন্ডির 4 নম্বর সড়কের 21/A নম্বর বাড়িতে গ্যালারিতে চিত্রকে শুরু হয়েছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্র প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রতিদিন এই প্রদর্শনী সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত, চলবে আগামী 18 জুলাই পর্যন্ত। প্রিয় শ্রোতা বন্ধু, রাজধানীর দর্শনীয় স্থানগুলোর অন্যতম একটি হল শাহবাগের জাতীয় জাদুঘর। এটি সব বয়সের মানুষের খুবই প্রিয় একটি দর্শনীয় স্থান। আজ জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য জাদুঘরে প্রবেশ টিকিট মূল্য 40 টাকা, আর 3-12 বছর বয়সীদের জন্য 20 টাকা। অনূর্ধ্ব 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য জাদুঘরে প্রবেশের কোনো টিকিট লাগে না। প্রিয় শ্রোতা, একটু মানসিক প্রশান্তি, একটি আনন্দ পেতে হলে হাতে যদি সময় থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন এসব সাংস্কৃতিক অঙ্গনে। আজকে ঢাকা এই পর্যন্তই।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
1: এবারে নগর পরিক্রমা। নগর পরিক্রমা পর্বে থাকছে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের কবর নিয়ে প্রতিবেদন, গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশীদ।
3: কাজী নজরুল ইসলাম 1934 সালে প্রকাশিত তার এক নজরুল সঙ্গীতে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই। পঙ্ক্তির মাধ্যমে মৃত্যুর পর মসজিদের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

0: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকার কেন্দ্রস্থলে ধর্মীয় ও শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ স্থানে কবিকে সমাহিত করা হয়। এরপর থেকে এই সমাধিসৌধ জাতীয় স্মৃতিচিহ্নে পরিণত হয় এবং কবির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে থাকেন। শ্রোতা বন্ধুরা, কথা বলছি কয়েকজন দর্শনার্থীর সাথে।
1: আপনার নামটা বলেন?
2: আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী।
1: আচ্ছা, এর আগে নজরুলের মাজার আসছে?
2: না, আগে আসছে না, আজকে প্রথম।
1: যদি জিজ্ঞাসা করি কি বলতে পারবেন?
2: কাজী নজরুল আমাদের বিদ্রোহী কবি ছিলেন, তিনি আমাদের মাদ্রাসার বইয়ে লিখছেন যে মরা ফোটা ফুল তোমরা মুকুল, কবি কবিকে ফুল মনে করছে আর ছোট শিশু তাদেরকে কলি মনে করছে, আর কবি নজরুল ইসলাম আমাদেরকে দুনিয়াকে বাংলাদেশকে সুন্দর করে জান্নাতের মধ্যে সাজাতে বলছেন যেন আমরা কাজকর্ম করে খেতে পারি।
1: আপনার কি নাম?
3: আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান।
1: এই নজরুল সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনারা
3: নজরুল কবি ছিলেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, তিনি আমাদের জন্য অনেক কবিতা লিখেছেন।
1: আপনার নামটা বলেন।
4: আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ।
1: নজরুলের মাজারে এর আগে আসছেন দেখার জন্যে?

0: না, এর আগে আসেনি।
1: মাঝখানে আসতে পারে, কেমন মনে হয়, মনের অবস্থাটা কি হয় বলো?
0: প্রথমবার আসছি, অনেক ভালো লাগতেছে, নিজের চোখে কবরস্থান দেখতে পারতেছি, যদিও তাকে না দেখতে পাই কিন্তু তার কবর তো দেখতে পারতেছি।
2: আমি মোহাম্মদ রজব আলী, আমি তো নজরুলকে ক্লাস 3-4 থেকেই চিনি। তারপরে তো নজরুলের গান কবিতা সব কিছু যখন রেডিও টিভিতে দেখি শুনি, তখন তো তার প্রেমে আরও জড়িয়ে পড়েছি। তারপরে তার উপন্যাস কবিতা লেখা সব কিছুই যেন আস্তে আস্তে আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। এই বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছে, আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই, সরকারের আহ্বান করতে চাই যেন সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পুরা বছরব্যাপী নজরুলকে নিয়ে চর্চা করে। তবে আমাদের নতুন প্রজন্ম, আমাদের যে এই 24-এর আন্দোলনেও বিভিন্ন জায়গায় দেখেছি তার ক্যালিগ্রাফ রচনা করেছে, অর্থাৎ নজরুলকে কিন্তু আমরা ভুলি নাই।
1: আপা, আপনার নামটা বলেন।
3: আমার নাম কেয়া ইসলাম।
1: আচ্ছা, আপনি নজরুলকে কোন বয়স থেকে চিনেন, কিভাবে চিনেন?
3: আমি ছোটবেলা থেকে বই পড়ার সময় ছোট ছোট ছড়া পড়ার সময় তখন ওই কবি নজরুলের নাম পড়েছি, ওইখান থেকে আমি চিনি। তার এক একটা গল্প পড়লে মনে হয়েছে যে না, তাকে খুব ভালো লাগছে তার ওই গল্পগুলো, মানে এইরকমই আর কি।
1: আরো যেন কথা বলবো, আপা আপনার নামটা কি?
4: নাসরিন সুলতানা।
1: আচ্ছা নাসরিন আপা, বলেন নজরুলকে কিভাবে চিনেন, কতটুকু চিনেন?
4: জি, আমরা ওনার কবিতা পড়ছি ছোটবেলা, তারপরে গজল, উপন্যাস, তারপরে বিদ্রোহী যে ভাব, ওনার সব কিছুতে বিদ্রোহী ভাব ছিল, এগুলো আমাদের অনুপ্রেরণা দিত, সাহস জোগাইত, মানে অনেক কিছু শিখতে পারতাম ওনার কবিতার মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, অনেক কিছু শেখার আছে, জানার আছে।
1: জানা যায় 1972 সালের 24 মে তার জন্মদিনে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসা হয়। 1975 সালের 23 জুলাই অসুস্থতার কারণে কবিকে পিজি হাসপাতালে ভর্তি করানো হয়। 1976 সালের 18 ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান। শ্রোতা বন্ধুরা, বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।

0: এর সাথে শেষ করছি আমাদের আজকের স্পট রিপোর্টিং।
1: শুনছিলেন নগর পরিক্রমা পর্বটি।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
3: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে। এ পর্বে আজ আমাদের অতিথি সীতিমা সরকার। জানবো তার কাজ সম্পর্কে, জানবো তার পথ চলা সম্পর্কে।
4: আমি সীতিমা সরকার, আমার পেজের নাম হচ্ছে আর্টিস্টিক লাইফ বাই সীতিমা। আমি কাজ করছি হস্ত তৈরি জুয়েলারি নিয়ে, শাড়ি নিয়ে এবং বিভিন্ন হাতের কাজের পণ্য নিয়ে।
3: সীতিমা, যে কোনো কাজ শুরু করতে গেলে তো সেই বিষয়ে জ্ঞান থাকতে হয় বা হাতে কলমে কাজটা জানতে হয়, সেটা কিভাবে জানা সেটাই প্রথমে জানবো।
4: আচ্ছা, আমার বাবা একজন আর্টিস্ট, তো জেনেটিক্যালি আমাদের আর্টের প্রতি একটু ভালোবাসা ছোটবেলা থেকেই বেশি। তার উপর আমি পড়াশোনা করেছি হচ্ছে ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স থেকে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডি নিয়ে। তো সেখান থেকে আমার আর্ট রিলেটেড সব কিছু ব্যাপারে পড়াশোনা করা, সেখানে পড়তে পড়তেই আসলে এই পথে আসা।
3: তাহলে হলো যে পারিবারিকভাবেই আপনি কাজটা দেখে জেনে বড় হয়েছেন এবং পরবর্তীতে যখন আপনি লেখাপড়া করেছেন সেটাও আপনার প্রাসঙ্গিক হয়ে এসেছে, তাহলে জানা হলো। আপনি হস্তশিল্প নিয়ে কাজ করছেন, আপনি হাতে আঁকেন, যে পণ্যগুলি কারিগরেরা তৈরি করে সেটাকে আপনি রঙে রাঙিয়ে তোলেন। এই কাজ যখন শুরু করলেন, এই শুরুটা জানতে চাইবো, মানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, পেজের নাম বললেন, এই অনলাইন প্ল্যাটফর্মে কাজটা কিভাবে শুরু, তার পূর্বে কি কোনো অভিজ্ঞতা ছিল কি?
4: আমার পড়াশোনাটা যেহেতু আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ নিয়ে, আমাদের বিভিন্ন বছরে হচ্ছে বিভিন্ন প্রকার প্র্যাকটিক্যাল থাকে, শাড়িতে ব্লক করা, শাড়িতে হ্যান্ড পেইন্ট করা, মোমবাতি, কাঠের গয়না, মাটির গয়না, এরকম বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল আমাদের থাকে। তো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে যখন আমি হ্যান্ড পেইন্টের শাড়িগুলো ভার্সিটিতে প্র্যাকটিক্যালের জন্য নিয়ে যাই, তখন ম্যাডামরা প্রথমে বিশ্বাস করতো না যে এটা আমি বানিয়েছি। তো ম্যাডামরা আমাকে সরাসরি জিজ্ঞেস করতো যে সীতিমা, তুমি এটা নিজের হাতে এঁকেছো নাকি কাউকে দিয়ে করিয়ে এনেছো বা কিনে এনেছো? তো তখন আমি বলি যে ম্যাডাম, এটা আমি নিজেই করেছি, আমার বাবা একজন আর্টিস্ট, আমি ছোটোবেলা থেকেই পারি। আমি এখানে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকে আমার বাবাকে শাড়িতে পেইন্ট করতে দেখছি, আমি নিজেও বাবাকে অনেক হেল্প করেছি, তো এটা আমি নিজেই করেছি। তাও ম্যাডামরা বিশ্বাস করতো না, আমাকে বলতো তুমি একটু এঁকে দেখাও। তো এঁকে দেখাতাম, তখন ম্যাডামরা তখন বিশ্বাস করতো, তখন ম্যাডামরাই আমাকে বলতো বাহ, তোমার বাবাও তো অনেক সুন্দর তাহলে আঁকে, তাহলে আমি একটা থান দিব, তুমি এটা করে নিয়ে আসো, বা আমি একটা শাড়ি দিলাম, তুমি এটাতে ব্লক করে নিয়ে এসো। এভাবেই আসলে আমার শুরুটা। তারপরে যখন আমাদের থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারে গহনার একটা প্র্যাকটিক্যাল থাকে, তো তখন যখন গহনা বানিয়ে নিয়ে যাচ্ছি, তখনও ম্যাডামরা প্রথম প্রথম একটু কোশ্চেন করতো যে এটাও তুমি নিজে বানিয়েছো? আমি জি ম্যাডাম, এটাও আমি নিজে বানিয়েছি। তখন দেখতাম ম্যাডামরা খুবই আমাকে উৎসাহ দিচ্ছে, আমার ফ্রেন্ডরাও বলতো আরে দোস্ত, এটা তো অনেক সুন্দর হয়েছে। আমি যখন ফেসবুকে আমার নিজস্ব প্রোফাইলে যখন ছবি দিতাম, তখনও বলতো যে আরে আমাকে একটা বানাই দিস, কত টাকা লাগে বলিস আমি দিব।
3: সেখানে কি বিনিময় মূল্য ছিল?
4: না, তখন বিনিময় মূল্য ছিল না, কিন্তু ম্যাডামরা যখন ম্যাডাম যখন পছন্দ করতো, আমি তখন ম্যাডামকে বলতাম ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকেও একটা বানিয়ে দিব, যেহেতু উনি একজন সিনিয়র মানুষ, উনি কখনোই যাবে না শিক্ষার্থীর কাছ থেকে ফ্রি নিতে। তখন উনি আমাকে খুশি হয়ে একটা অ্যামাউন্ট দিত যে সীতিমা এটা রাখো, চকলেট
3: সম্মানি।
4: হ্যাঁ, সম্মানি। ওখান থেকে আমার মনে হচ্ছে যে যেহেতু ম্যাডামরা কিনছে, তার মানে এটা আমার বিক্রয়যোগ্যই হচ্ছে, যেহেতু আমার ফ্রেন্ডরা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, তার মানে অবশ্যই ভালোই যাচ্ছে, জিনিসটা সুন্দর হয়েছে দেখে আমার ফ্রেন্ডরাও চাচ্ছে। শখের বাসায় আমি একটা পেজ খুলি, দেখি কি হয়, সেখান থেকেই আমার যাত্রা শুরু।
3: এই যে পণ্যগুলো তৈরি করছেন, সেগুলো বিপণনের জন্য প্রধান উদ্দেশ্য কি থাকে? মেলাগুলোতে অংশ নেয়?
4: জি, আমি অবশ্যই মেলাগুলোতে অংশ নিই, কারণ একটা মানুষ তো কখনো প্রোডাক্টগুলো ধরে দেখতে পারে না। আমি চাই আমার প্রোডাক্টগুলো মানুষ ধরে দেখুক, পরে দেখুক, যাচাই বাছাই করে তারপরে দেখুক। অনলাইনে তো আর ওটা হচ্ছে না, ছবি দেখে নিয়ে যাচ্ছে। তো প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটিগুলোতেও মেলা করে থাকি, কারণ আমাকে ছাত্রছাত্রীরা নক করে, আসেন দিদি, আসেন আমাদের এখানে বসেন। তারপর গুলশানে আমি দুইটা মেলা অবশ্যই করে থাকি, আলোকিতে রিস্কা ফেস্ট এবং আর্কা ফ্যাশনস উইক। মানে ওরা আমাকে ধরেই রাখে যে দিদি আসবেই, আমরা দিদির জন্য একটা স্টল বরাদ্দ রাখবই, যেহেতু আমার হাতের কাজের জিনিস, তো ওরা আমাকে স্টলটাও সামনের দিকে দেয়। এগুলো হচ্ছে আমার বছরের এই দুইটা তিনটা মেলা আমার লিখিত, মানে আমি করতে না চাইলেও তারা আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে যে আপনাকে আসতেই হবে, আপনি প্রিপারেশন নেন। আর ইউনিভার্সিটিগুলো তো তা আছেই।
3: তাহলে অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি আপনি বিভিন্ন মহানগরীর যে মেলাগুলো হয় সেগুলোতে অংশ নিচ্ছেন, এই যে উপার্জন একজন উদ্যোক্তা হিসেবে, এতে সন্তুষ্টির জায়গা কতটুকু?
4: অনেক নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করা, সেটার বিনিময়ে একটা সম্মানী আসছে, মানুষজন অ্যাপ্রিসিয়েট করতেছে, সুন্দর বলছে, যে সম্মানীটা পাই আমার কাছে ভালোই লাগে। ওই সম্মানী দিয়ে যখন আমি আমার জন্য কিছু করি, আমার সংসারের জন্য কিছু করি, আমার বাবা মার জন্য কিছু করি, তখন আসলেই খুব ভালো লাগে।
3: পেছনের কথা জানতে চাইব, শিক্ষার্থী ছিলেন তখনই উপার্জন করেছেন, কিন্তু উদ্যোক্তা হলেন যখন, তখন তো একটা পুঁজির প্রয়োজন ছিল, সেটা কিভাবে এসেছিল?
4: আচ্ছা, আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন থেকে আমি টিউশনি করাই, টিউশনি অর্থকে আমি মূলধন হিসেবে আমার ব্যবসায় কাজে লাগিয়েছি।
3: বাহ, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই পর্বটির নাম হচ্ছে স্বপ্নের আগামী। যখন আপনি কাজটা শুরু করেন, পেজ খোলেন, তখন একটা পরিকল্পনা ছিল? এই যে হাতে কলমে কাজ করছেন, এটা সম্পূর্ণ হাতেই করতে হয়, তা আপনি নিজে করছেন, আপনার সাথে কর্মী বাহিনী কতজন, তাদের কিভাবে পেলেন বা গড়ে নিলেন?
4: কর্মী বাহিনী আপাতত তিনজন আছে। আমি হাতের যে রঙের কাজটা, এটা এখন পর্যন্ত কাউকে দেইনি, এটা আমি আমার নিজের কাছেই রেখেছি। বাট অন্যান্য মেটালের যে গয়না তৈরিগুলো, এগুলো হচ্ছে আমার ভার্সিটি জুনিয়র একজন আছে, সে আমার কাছে কাজ শিখেছে প্রথমে, তারপরে এখন তাকে আমি কাজ দেই। এছাড়াও কিছু চুড়ির কাজ থাকে, যেমন কাপড়ে পেঁচানো, এগুলো আমার কাছে একজন দুজন ছোট বোন আমাকে বলে যে আমাকে আপু কাজ দিয়েন, তখন আমি তাদেরকে, পরিচিত মানুষে অপরিচিত কাউকে এখনো দেওয়ার বিশ্বাস অর্জন,
3: সেটা শিখিয়ে পড়িয়ে না,
4: হ্যাঁ সেটা শিখিয়ে পড়িয়ে দিয়ে তারপরে তাদেরকে আমি কাজ দিই।
3: তা একজন উদ্যোক্তার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তিনি তার নিজের স্বকর্মসংস্থান করছেন, আবার আরও কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। আমাদের এই পর্বের নাম স্বপ্নের আগামী, আপনার এই কাজ নিয়ে আপনার স্বপ্নটা কি?
4: প্রত্যেক উদ্যোক্তাদেরই স্বপ্ন থাকে তার নিজস্ব একটা শোরুম হবে, আমারও সেরকমই একটা স্বপ্ন, কিন্তু এখনই দিতে হবে এরকম পরিকল্পনায় আমি নেই আপাতত। বাট আমার স্বপ্ন আছে, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ওই গন্তব্যে আমি অবশ্যই পৌঁছাবো।
3: প্রিয় শ্রোতা, স্মৃতিমা সরকার একজন হস্তশিল্প সামগ্রী পণ্যগুলো তৈরি করে থাকেন এবং তিনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে দেশব্যাপী পৌঁছে দেওয়ার উদ্যোগে আছেন। এমন তরুণ উদ্যোক্তাদের কল্যাণে আমাদের অর্থনীতির ভিত্তি মজবুত হবে এবং স্বকর্মসংস্থান সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে, তৈরি হবে আরও কর্মসংস্থান, এমনই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।

0: প্রিয় শ্রোতায় শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকার। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব। গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাঁধন পর্বে, পড়ছি আপনাদের পাঠানো লেখাগুলো। শিকদার ইসাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, গত 16 জুন প্রচারিত মহানগর অনুষ্ঠানের প্রতিটি পরিবেশনা খুব ভালো লেগেছে, তবে বাঁধন পর্বে তেমন আকর্ষণ বোধ হল না, কারণ শুরু হয়েছিল চিঠি দিয়ে আর উত্তর চিঠি না ইমেইলে বোঝা গেল না, বিষয়টি স্পষ্ট করা উচিত ছিল। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আপনার চিঠি পড়লাম।
0: অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু শিকদার ইসাক আলীকে। আর বলছেন বুঝতে পারিনি, আর উত্তর চিঠির ছিল না ইমেইলের। আচ্ছা, আমরা চিঠির উত্তর চিঠি দিয়ে থাকি আর ইমেইলের উত্তর ইমেইলই দিয়ে থাকি, সেদিনও তাই করা হয়েছিল। আশা করছি এবার বুঝতে পেরেছেন এবং বিষয়টি স্পষ্ট হয়েছে আপনার কাছে। ধন্যবাদ, আবারও লিখবেন।
1: ফয়সাল আহমেদ ছিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাস, সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 28 জুন আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জেনেছি। বজ্রপাত থেকে বাঁচার জন্য সতর্কতাই সবচেয়ে কার্যকরী পদক্ষেপ বলে মনে করি। জীবন ও জীবিকা পর্বে একজন বাসের হেল্পারের জীবন ও কর্মের বিস্তারিত জানা হল। আমাদের সমাজের শ্রমজীবী মানুষের যথাযোগ্য মর্যাদা, সম্মান ও অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। 5 জুলাই প্রচারিত অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বিভিন্ন ম্যাচ সম্পর্কেও প্রাসঙ্গিক অনেক তথ্য জানা হল। জীবন ও জীবিকা পর্বে চা দোকানের সংগ্রামী জীবন সম্পর্কে জেনেছি। নানা ঝড় ঝাপটা থাকা সত্ত্বেও জীবনযুদ্ধে হার না মেনে এগিয়ে যাওয়া সংগ্রামী মানুষটির প্রতি রইল আন্তরিক শুভকামনা। নগর সংস্কৃতি পর্বে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনধারা আর শৈল্পিক স্থাপত্যের মেলবন্ধন পুরান ঢাকার সরাইখানা সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য জেনে ভালো লাগল। পুরান ঢাকার হারানো ঐতিহ্য সরাইখানা সম্পর্কে শ্রোতাদের জানানোর জন্য ধন্যবাদ।
0: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু ফয়সাল আহমেদ শিপনকে। আপনি আমাদের অনেকগুলো পর্ব ভালো লেগেছে বলে জানিয়েছেন, এভাবে সবসময় আপনার মতামত দিয়ে আমাদের সঙ্গে থাকুন।
1: মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, বেতার আমার সঙ্গী সাথী, বেতার বন্ধুজন, বেতার শুনে ছোটবেলা থেকে হয়েছি সচেতন। হে প্রিয় সুহৃদগণ, লিপির শুরুতে রইল বর্ষার এই স্নিগ্ধ সকালে এক কাপ গরম চায়ে ধোয়া ওঠা উষ্ণ শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। মহানগর অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের অধিক জনপ্রিয় একটি ম্যাগাজিন, যা সকালে নীরবতা ভেঙে দিয়ে পুরো দিনকে করে আলোকিত ও উজ্জীবিত। মুগ্ধতা আর রঙিন স্বপ্নের দিশা নিয়ে অবারিত ছুটে চলা শুধু মহানগরকে ভালোবেসে।
0: বন্ধু মেহেদী হাসান মামুন, আপনার কাব্যিক ঢঙে লেখা যে ভালোবাসা আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। আপনাদের প্রতিটি সকাল সুন্দর হোক সেই প্রত্যাশা সবসময়, আবারও লিখবেন।
1: এই ছিল আজকের আয়োজন। জানিয়ে দেব আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, বাঁধন ই বাঁধন, প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের কাছে ইমেইল পাঠাবার ঠিকানাটি হচ্ছে mahanagorbb@gmail.com। সকলে ভালো থাকুন, শুভকামনা রইল।
0: প্রিয় শ্রোতা শুনছিলেন বাঁধন ও ই বাঁধন পর্ব, মহানগরের আয়োজন থেকে। এখন শুনতে পাবেন অতুল প্রসাদ সেনের একটি গান, অদিতি মহসিনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, মহানগরের আয়োজন থেকে শুনছিলেন অদিতি মহসিনের কণ্ঠে অতুল প্রসাদ সেনের একটি গান। আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মেট্রোলের সাপ্তাহিক কর্মদিবসের সময়সূচি।
1: উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দিকে প্রথম ট্রেনটি ছেড়ে আসে সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল 7:15।
0: উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দিকে সর্বশেষ ট্রেন ছেড়ে আসে রাত 9:50 এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় রাত 10:30।
1: বেলা 3 পর্যন্ত মতিঝিল স্টেশন প্ল্যাটফর্ম 1 থেকে ট্রেন ছেড়ে যায়। পরবর্তী সময় থেকে মতিঝিল স্টেশন প্ল্যাটফর্ম 2 থেকে ট্রেন ছেড়ে যায়।
0: প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি মেট্রোলের শনিবারের সময়সূচি। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দিকে প্রথম ট্রেনটি ছেড়ে আসে সকাল 6:30 এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল 7:15।
1: উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দিকে সর্বশেষ ট্রেন ছেড়ে আসে রাত 9:50 এবং মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় রাত 10:30।
0: প্রিয় শ্রোতা, আপনাদের যাত্রা শুভ হোক, এমনই প্রত্যাশা আমাদের আয়োজন থেকে।
1: বিদায় নেব এবারে। যাবার আগে বলবো শেষের কথাগুলো। আজকের মহারগণ অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান্নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান্নাজম ইলাহি,
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন তাওহিদ আফরোজ,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।
2: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান আজকের মধ্যে এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নির্দেশ দেন। গুলশান বনানী বাড়িধারা নিকেতন এলাকার ভবনগুলোর পয় নিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ সুরক্ষা, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন, লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ, পানি প্রবাহ সচল রাখা এবং করাইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে সেজন্য কি কর্মপরিকল্পনা হাতে নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় এই নির্দেশ দেন। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা জুবাইদা রহমান বলেছেন, শিশু দিবাযত্ন কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশে ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি গতকাল রাজধানী পানি ভবনের মাল্টিপারপাস হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু প্রাথমিক পরিচর্যা ও বিকাশ শীর্ষক কর্মশালায় একথা বলেন। ডা জুবাইদা বলেন, স্বাস্থ্যসম্মত মানসম্মত দিবাযত্ন কেন্দ্রে অভাবে কর্মজীবী মা ও তাদের সন্তানদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের রাজনীতিকে যদি অর্থনীতি বান্ধব কাঠামোর মধ্যে আনা না যায় তবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও বাণিজ্যিক উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি গতকাল রাজধানী জাতীয় প্রেসক্লাবে এলইসি গ্রাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, যে কোনো তাত্ত্বিক আলোচনাকে জনগণের কল্যাণে রূপান্তর করতে হলে একটি রাজনৈতিক শক্তি কার্যকর পদক্ষেপের প্রয়োজন। জামালপুরে গণধর্ষণ মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1,00,000 টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ প্রদান করেন। এদিকে চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 নগরী পতেঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 6 দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। মঙ্গলবার স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম ও স্পেন। 16 দলের দ্বিতীয় নকআউট পর্বে আজ সকালে ওয়াশিংটনে বেলজিয়াম 4-1 গোলে যুক্তরাষ্ট্রকে এবং গতরাতে ডালাসে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আটলান্টায় আজ রাত 10টায় মিশর 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকার মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে এবং বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী শবনম মুশতারি। প্রথমে গিয়েছেন আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মূল গান।

আপনারা নজরুল সঙ্গীত শুনছেন। শবনম মুশতারি এবারে গিয়েছেন প্রিয় যাই যাই বলো না।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত পরিবেশিত হল। শিল্পী ছিলেন শবনম মুশতারি।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। গেয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক। প্রথম গানটির রচয়িতা মনিরুজ্জামান মনির, সুর দিয়েছেন শামা খায়রুল ইসলাম।

প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিকের কণ্ঠে। এবারের গানটির রচয়িতা নাসিমা বেগম, শুরু করেছেন তিমির নন্দী।

0: দুখানে আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 7ই জুলাই মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয়, ইসলামের দৃষ্টিতে মাদকদ্রব্যের কুফল। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান, খতিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জামে মসজিদ সাভার ঢাকা, ও মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার, পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সেগুলো হল 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77, 02448132 78 ও 02448132 79 নম্বরে। এই অনুষ্ঠানটির ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মাহফুজুল ইসলাম। ঘোষণাটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী পাপিয়া সরোয়ার।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন পাপিয়া সরওয়ার। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে ভাওয়াইয়া, শিল্পী রতীন্দ্রনাথ রায়। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন আব্দুল করিম।

আপনারা ভাওয়াইয়ে শুনছেন। এবার গানটির গীতিকার এবং সুরকার হরলাল রায়, আর শিল্পী হচ্ছেন রথীন্দ্রনাথ রায়।

0: এতক্ষণ ভাওয়াইয়া পরিবেশিত হল। শিল্পী ছিলেন রথীন্দ্রনাথ রায়।
1: আপনারা অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব আধুনিক গান জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। প্রথম গানটি রচয়িতা রমানন্দ সরকার, সুর করেছেন শেখ সাদি খান।

প্রিয় বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। এবারে গানটি রচনা করেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর দিয়েছেন ফয়সাল আহমেদ।

দোকানে আধুনিক গান শুনলেন জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। ডেঙ্গু সচেতনতায় আসুন আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করি। আপনার আমার বাড়ির আশপাশ ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতায় এগিয়ে যাই, ডেঙ্গু মুক্ত সমাজ করি। এ আহ্বান রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাই থাকব সচেতন একটি গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গীতিকার ইসম নাসির উদ্দিন, সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু সচেতনতামূলক গানটি শুনলেন।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আয়েশা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। গুলশান বনানী বাড়িধারা নিকেতন এলাকার ভবনগুলোর পয় নিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়। গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ সুরক্ষা, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান, এসটিপি স্থাপন, লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ, পানির প্রবাহ সচল রাখা এবং করাইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে সেজন্য কি কর্মপরিকল্পনা হাতে নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাকাহত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় এ নির্দেশ দেন। এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, শিশু দিবাযত্ন কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি গতকাল রাজধানীর পানিভবনে মাল্টিপারপাস হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশুর প্রাথমিক পরিচর্যা ও বিকাশ শীর্ষক কর্মশালায় একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানসম্মত দিবাযত্ন কেন্দ্রের অভাবে কর্মজীবী মা ও তাদের সন্তানদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের রাজনীতিকে যদি অর্থনৈতিক বান্ধব কাঠামোর মধ্যে আনা না যায়, তবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাণিজ্যিক উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এলডিসি গ্রাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো তাত্ত্বিক আলোচনাকে জনগণের কল্যাণে রূপান্তর করতে হলে একটি রাজনৈতিক শক্তির কার্যকর পদক্ষেপের প্রয়োজন। জামালপুরে গণধর্ষণ মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1,00,000 টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ প্রদান করেন। এদিকে চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাত নগরীর পতেঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। গত মঙ্গলবার স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম ও স্পেন। ১৬ দলের দ্বিতীয় নকআউট পর্বে আজ সকালে ওয়াশিংটনে বেলজিয়াম 4-1 গোলে যুক্তরাষ্ট্রকে এবং গতরাতে ডালাসে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আটলান্টায় আজ রাত 10টায় মিশর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবার আমাদের আয়োজনডালিতে রয়েছে গিটার। লালন গীতির সুরে গিটার শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান।

0: এতক্ষণ লালনগীতি সুরে গিটার বাদন শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজন ডালিতে এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী মানস কুমার দাস।

0: মানস কুমার দাসের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন পল্লীগীতির অনুষ্ঠানে শুনবেন রাধা রমন দত্তের গান, শিল্পী শাহনাজ বেলী।

0: পল্লীগীতির অনুষ্ঠানে পরপর দুখানি রাধারমণ দত্তের গান শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ বেলি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এ পাড়ার অনুষ্ঠান ঘোষণায় আমরা কজন লালটু হোসেন, ফারজানা ইয়াসমিন, মমতা শাহিন রুম্পা, তনয়া দেওয়ান, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন, তাওহিদা আফরোজ, নাসরিন আক্তার, মোহাম্মদ রাসেল আহমেদ, মোহাম্মদ আরিফ বিল্লা এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মামুনুল ইসলাম।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ মামুনুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী তানজিনা করিম স্বরলিপি। প্রথম গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা এবং সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী তানজিনা করিম স্বরলিপি। এবারের গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ এবং সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন তানজিনা করিম স্বরলিপি,
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন বৃক্ষরোপণ কর্মসূচির গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গানের কথাও সুর করেছেন শিল্পী নিজেই।

0: শ্রোতা, বৃক্ষরোপণ কর্মসূচির গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার বরিশাল ঠাকুরগাঁও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভিন লিটা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানিদূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। গুলশান বনানী বাড়িধারা নিকেতন এলাকার ভবনগুলোর পয়নিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় গুলশান বনানী বাড়িধারা লেকের পরিবেশ রক্ষায় সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন, লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ, পানি প্রবাহ সচল রাখা এবং করাইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে সেজন্য কি কর্ম পরিকল্পনা হাতে নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় এই নির্দেশ দেন। এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খাঁড়ের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গতকাল দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলো পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনে প্রস্তুতি সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন বিস্তারিত আলোচনা হয়। অতুল খাঁড়ের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং শৃঙ্খলা ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের রাজনীতিকে যদি অর্থনৈতিক বান্ধব কাঠামোর মধ্যে আনা না যায় তবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাণিজ্যের উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভিশন শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো তাত্ত্বিক আলোচনাকে জনগণের কল্যাণে রূপান্তর করতে হলে একটি রাজনৈতিক শক্তির কার্যকর পদক্ষেপের প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। গত মঙ্গলবার স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে বেলজিয়াম ও স্পেন। ১৬ দলের দ্বিতীয় নকআউট পর্বে আজ সকালে ওয়াশিংটনে বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে এবং গতরাতে ডালাসে স্পেন ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। আটলান্টায় আজ রাত ১০টায় মিশর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সংগীত, কণ্ঠ দিয়েছেন জুলিশার মিলি।

পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন জুলি শারমিলি। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজনটালিতে এখন রয়েছে পল্লী গীতি শিল্পী মোহাম্মদ শাহিদুল হক, প্রথম গানের গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

0: পরপর দুখানি পল্লী গীতি শুনলেন মোহাম্মদ শাহিদুল হকের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি গার্ডের গান সমবেত কণ্ঠে। গানের কথা এবং সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

প্রিয় শ্রোতা, এমনই এক মিষ্টি বেলাতে সবাইকে আমন্ত্রণ আজকের কথায় জ্ঞানে সঙ্গীতমালার আয়োজনে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা আমাদের সব সময়ের। তো আর কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো চিঠির কাছে। দেখা যাক আমাদের বন্ধুরা কি গান শুনতে চেয়েছেন আর কে কি লিখেছেন। প্রথম চিঠি সিরাজুল ইসলাম সৈকতের, জিগাতলা গোবিন্দা সি ভুয়াপুর টাঙ্গাইলের বন্ধু। শুরুতেই আপনি সদ্য ফোটা কদম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা, আসুন আমরা সবাই এই সমস্যা সমাধানে এগিয়ে আসি। একদম ঠিক বলেছেন বন্ধু, আসলে জনসংখ্যা সমস্যা আমাদের দেশের একটি বড় সমস্যা, তাই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা দরকার। আর এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, যেন আমরা কেউই তার পরিবারকে বড় করে গড়ে না তুলি, অর্থাৎ পরিকল্পিত পরিবার গড়ে তুলি। সবশেষে একটি গানের কথাও বলেছেন, ঠিক আছে চলুন শুনে আসি গান। শিল্পী আবিদা সুলতানা, কথা লিখেছেন কাজী ফারুক বাবুল, সুর করেছেন সজল দাস।

এবারে চিঠি খন্দকার ইরফান আলী বিপ্লবের। প্রযত্নে খন্দকার এ কে এম আকরাম আলী খামারপাড়া বাজার শ্রীপুর মাগুরা থেকে লিখেছেন। আপনি জনসংখ্যা, যৌতুক, বাল্যবিবাহ সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। বলেছেন জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে, ছোট পরিবার গড়ে তুলতে, কারণ ছোট পরিবারের কোনো বিকল্প নেই। একদম ঠিক বলেছেন বন্ধু, আসুন এ ব্যাপারে আমরা সবাই মিলে সচেতন থাকি। শুনবো এবারে গান। শিল্পী ইউসুফ আহমেদ খান ও জুয়েনা তাবাসসুম বৃষ্টি, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন পুনম মিত্র।

মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু। দিন আসে দিন যায়, সময়ের সাথে সময় চলে যায়, কেউ কারোর জন্য একটু অপেক্ষা করে না। কিন্তু আমি যে অপেক্ষার প্রহর গুনতে থাকি, কখন আমার প্রিয় অনুষ্ঠানটি আসবে। আমার পছন্দ জনসংখ্যার প্রায় সব গান, তবু পুষ্টি বিষয়ক একটি গান শুনিয়ে দিও। বাহ, আপনার চিঠি সত্যি মন ছুঁয়ে গেল, ভীষণ ভালো লাগায় ভরে উঠল এমন। এমনি করে সবসময় সাথেই থাকুন। চলুন এবারে গান শোনা যাক। শিল্পী শাহিনা হক, কথা লিখেছেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

প্রিয় বন্ধুরা, সবশেষে চলুন শোনা যাক আমাদের পছন্দের একটি গান, থাকছে আপনাদের সবার জন্য। শিল্পী বাবুল রেজা, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, সুরকার ফয়সাল আহমেদ।

শুনছিলাম গান, অনেক ভালো লেগেছে নিশ্চয়ই। সে সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, আর ডেঙ্গু বিষয়েও এখন একটু বেশি সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন এবং নিরাপদ।

0: সময় বলছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসগরি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। সোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মাহনুরজাবিন শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের বৈঠক আজ ৩টায় আবার বসবে। গত মঙ্গলবার স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় এই নির্দেশ দেন। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গতকাল দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতি সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশে গতকাল পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ৩৭.৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ দিন দিন বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ২৮ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। রাতভর এই হামলায় একটি সুউচ্চ ভবনের ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়া মরদেহ উদ্ধার করা হয়। তুরস্কে আজ থেকে দুই দিনের ন্যাটো সম্মেলন শুরুর প্রাক্কালে এই হামলা চালানো হল। ন্যাটো সম্মেলনে যোগদানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের খবর। আটলান্টায় আজ রাত ১০টায় মিশর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। এদিকে ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম ও স্পেন। ১৬ দলের দ্বিতীয় নক আউট পর্বে ওয়াশিংটনে বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে এবং ডালাসে স্পেন ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর এবং দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশাংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

এখন বর্ষাকাল, তাই আসুন আমরা বৃক্ষের প্রতি যত্নশীল হই। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন আমরা গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই।

0: শ্রোতা বন্ধুরা, প্রচণ্ড গরমে বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাব ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও হালকা কাপড় পরিধান করুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার এবং নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে, তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন।
1: গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ আমাদের পরম বন্ধু, আমাদের অক্সিজেন দেয়, খাদ্য দেয়, আসবাবপত্র দেয়।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 106 মেগাহার্টজ এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ।

0: FM 106 MHz এ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz এবং FM 102 MHz এ।
1: ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20 এ। জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠানে সুগরি ছোট পরিবার বিকেল 4:05 এ। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10 এ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05 এ। সন্ধে 7:05 এ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30 এ। রাত 8:10 এ জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 এ বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সর্বার্কিত অনুষ্ঠান বন্ধন রাত 10:05 এ। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30 এ।
0: এছাড়া FM এর অনুষ্ঠান FM 92 MHz এ সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিলাম।

নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরণতায় উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি কারণ হব না এবং আনন্দ থেকে বঞ্চিত করব না। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে মাদক দ্রব্যের কুফল। সঞ্চালনে রয়েছেন ফারহান আহমদ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে যথারীতি আপনাদের সঙ্গে উপস্থাপনায় রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, মানব সভ্যতা ও তরুণ সমাজকে ধ্বংস করার সবচেয়ে মারাত্মক হাতিয়ারগুলোর একটি হলো মাদক। মাদক কেবল একজন ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতি করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। ইসলাম মানুষের জীবন, বুদ্ধি ও বিবেক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, আর তাই বুদ্ধি লোপকারী এবং ক্ষতিকর সব ধরনের মাদক দ্রব্যকে ইসলামে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমান সময়ে মাদকাসক্তি আমাদের সমাজের একটি অন্যতম প্রধান ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। তাই আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে মাদক দ্রব্যের কুফল, এর ভয়াবহ পরিণতি এবং সমাজ গঠনে আমাদের করণীয় এই বিষয় সম্পর্কে। আজকে বিষয় সম্পর্কে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান, খতিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জামে মসজিদ, সাভার, ঢাকা।
2: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: এবং আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার, পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম। মূল আলোচনা শুরুর আগে আমরা জেনে নিতে চাই মাদক এবং নেশা জাতীয় দ্রব্যের ব্যাপারে ইসলামের মূল দিক নির্দেশনা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে স্পষ্ট করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর সমূহ এসবই ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো। প্রিয় শ্রোতাবৃন্দ, মাদক কম হোক বা বেশি, ইসলামে তার হুকুম একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, অর্থাৎ প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ, আর যাবতীয় মদই হারাম। সহিহ মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফে আরো এসেছে যে মাদকের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 10 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর লানত বা অভিশাপ বর্ণিত হয়। নেশাগ্রস্ত অবস্থায় মানুষের বিবেক লোপ পায়, আর বিবেকহীন মানুষ যে কোনো বড় অপরাধ ও পাপাচার অনায়াসে করতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদককে উম্মুল খাবাইস বা সকল পাপাচারের মূল বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের এই নতুন স্টুডিওতে একটি নাম্বার রয়েছে এবং এই নম্বরে আপনারা আমাদেরকে আজকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটা বলছি 01553841500। আমি আবারও বলছি 01553841500। এছাড়াও বাংলাদেশ বেতারের যে ফেসবুক পেজে লাইভ চলছে আমাদের অনুষ্ঠানটি, আপনারা সেখানে আমাদেরকে কমেন্ট করে আপনাদের প্রশ্ন জানিয়ে দিতে পারেন এবং আমরা সেখান থেকে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা ফোন ইনের আগে আমরা চলে যাচ্ছি প্রারম্ভিক আলোচনায়। শুরুতেই আমি জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান সাহেব হুজুরের কাছে, হুজুর আজকে আমাদের যে বিষয় মাদকদ্রব্যের কুফল, এই বিষয় সম্পর্কে ইসলামে মাদককে কেন এত কঠোরভাবে নিষেধ করা হলো এবং এই এর কুফল কি কি আছে, এই বিষয় নিয়ে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু আলোচনা করতেন।
2: আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যে বিষয়টি চুজ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ ব্যবস্থায় জাতীয় পর্যায়ে এবং পারিবারিক ব্যক্তিগত সর্বপর্যায়ে মাদকের যে কুফল, এটা মানুষকে বোঝানোর আর কোনো প্রয়োজন নেই। সকলেই নিজ নিজ স্থান থেকে তারা অনুভব করতেছে যে আসলেই মাদক দ্রব্যের কুফলটা কত ব্যাপক এবং কত ক্ষতিকর। তো এই জন্য এই বিষয়টি আজকে যে নির্ধারিত করা হয়েছে, যারা এই বিষয়টাকে চুজ করেছেন, নির্ধারণ করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের সঞ্চালককে ধন্যবাদ জানাই তার সুন্দর পরিচালনার জন্য। তো মাদকের যে কুফল, এই কুফল সম্পর্কে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের একটা কুপ্ররচনা, এবং শয়তান মানুষকে সর্বদাই তাকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে সে যেন সর্বক্ষেত্রে শয়তানের অনুসরণ করে একটি কুফল যেন সে সৃষ্টি করতে পারে, সেটা তাই নিজের ব্যাপারে হোক, পরিবারের ব্যাপারে হোক এবং রাষ্ট্রীয় পর্যায়ে হোক। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যুগে মাদকদ্রব্যের যে কুফল এবং তার প্রচণ্ড থাবা থেকে টপ টু বটম, আমরা যদি বলি শিক্ষিত অশিক্ষিত এবং যারা সবচেয়ে বড় ধনী ব্যক্তিবর্গ তাদের থেকে শুরু করে বস্তি পর্যন্ত পর্যায়ের সমস্ত শ্রেণীর লোকেরা মাদকের থাবায় তারা পড়ে গেছে এবং মাদকদ্রব্যের কারণে তাদের জীবনকে তিলে তিলে ক্ষয় করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন ইন্নামাল খামরু, যে মদটা মাদকদ্রব্য, মিন আমালিস শয়তান, শয়তানের এটা কর্মকাণ্ড, অতএব তার ফাস্তানি বহু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এর পরক্ষণে আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদু শয়তান ওয়া ইয়ুকিআ বাইনাকুম আদাওয়াত আল বাগদা, শয়তান চায় যে মাদকের মাধ্যমে মানব জাতির পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করা, যাকে কেন্দ্র করে পরিবার, সমাজ, ব্যক্তি সর্বক্ষেত্রে একটি এমনভাবে পরিবারটা গঠিত হয়, সমাজ গঠিত হয়, রাষ্ট্র গঠিত হয় যে পরস্পরের মধ্যে আর কোনো ভালোবাসা তাদের থাকে না এবং পরস্পরের মধ্যে হৃদ্যতা থাকে না, এবং শয়তানি প্ররোচনায় এই মাদক দ্রব্য যারা সেবন করে তারা খুন করে, রাহাজানি করে, পকেটমার করে এবং ধর্ষণ করে, এই ধরনের বড় বড় অন্যায় কাজে এরা লিপ্ত হয়ে যায়। অতএব মাদকের এই থাবা থেকে বাঁচার জন্য আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে মানুষের সচেতন থাকা উচিত এবং এটার জন্য ব্যবস্থা নেওয়া উচিত সরকারিভাবে। তাই জন্য আসুন মাদকের থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, প্রথমে যখন মাদক হারাম করে দেওয়া হয় তখন প্রথম পর্যায়ে তারা মানুষ ভাবলে যে যে এটা মোটামুটি একটু নিষিদ্ধ বিষয়, কিন্তু তারা ভাবতে লাগলো যে মানাফিউ লিন্নাস, লোকদের জন্য এটা অনেক ফায়দা আছে। এরপর দ্বিতীয় পরে যখন আরও বেশি বেড়ে গেল তখন পরস্পরের মধ্যে খাবারের মাদক সেবনের জন্য কিছুটা তারা নিয়ন্ত্রণ করলেও ব্যাপকভাবে ছিল না। এই পরে গিয়ে আবার যখন তারা নামাজে দাঁড়ানোর আগে বিভিন্নভাবে তারা উল্টাপাল্টা কিরাত পড়ত, কুলি আইহাল কাফিরুনা আবুদু মা তাআবুদুন, এইটা যে অর্থ বিগড়াই গেল, এই ধরনের তারা আয়াতগুলো পড়ত। এরপরে বলা হলো যে নামাজের আগে তোমরা মাদক সেবন করবে না। এরপরে যখন দেখা গেল যে পরস্পরের মধ্যে মারামারি হলো, একজনে গরুর একটা হাড় নিয়ে আর একজনের মাথায় আঘাত করলো মাদক দ্রব্য সেবনের পরে, আর এই অবস্থায় যখন দেখা গেল যে পর্যায়টা খুব খারাপ গেছে, তখন আল্লাহ পাক একবারে নিষিদ্ধ করে দিলেন যে ফিল খামর আল মাইসির ওয়া ইসদুকুম আন যিক্রিল্লাহি ওয়া সালাতি, এই আয়াত নাজিল করে আল্লাহ পাক বললেন তোমাদের সকলের জন্য মাদক চিরতরে হারাম হয়ে গেল। তো এইভাবে আমরা যদি দেখি যে মাদক একবারই নিষিদ্ধ হয় নাই, পর্যায়ক্রমে নিষিদ্ধ হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদক দ্রব্যের থাবা থেকে নিজেকে, নিজের পরিবার সদস্যদেরকে এবং সমাজকে যেন বাঁচানোর আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে যেন দোয়া করি।
1: আমিন আমিন। জাযাকুমুল্লাহু খায়রান মুহতারামকে, আমাদেরকে অসংখ্য, আমাদেরকে অনেক সুন্দরভাবে মাদকের যে ইতিহাস এবং কিভাবে মাদক নিষিদ্ধ হলো সেটি বুঝিয়ে বলার জন্য। এখন আমি চলে যাচ্ছি আমাদের অপর অতিথি মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার সাহেব হুজুরের কাছে। যে হুজুর, হুজুর এতক্ষণ যা বললেন এগুলো বাদে যদি আপনি শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু মাদকের কুফল সম্পর্কে বলতেন।
3: জি, ধন্যবাদ। একটি জীবন ঘনিষ্ঠ বিষয় আজকে অবতারণার জন্য বাংলাদেশ বেতার সহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে। আজকে আমাদের পুরো মানব জাতির জন্য মাদকটা একটা অভিশাপ। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামের পাকের মধ্যে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যা আমাদের পূর্ববর্তী আলোচক এরকম আলোচনা করেছেন, সূরাতুল মায়েদার 90 এবং 91 আয়াতে স্পষ্ট আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘোষণা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মহব্বতের সাথে আল্লাহ বলতেছেন ইন্নামাল খাম ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, চার বিষয় বলছে যে রিজসুম, এই চারটা জিনিস হলো নাপাক জিনিস, এই সবগুলো মিন আমালিস শয়তান, শয়তানের আমল, এই চারটাকেই আল্লাহ শয়তানের আমল বলেছেন। ফাজতানিবুহ, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ বলছে তুমি এর থেকে কি করো, বেঁচে থাকো। বেঁচে থাকো, ফাজতানিবু, এটা আমরের সিগা, আমরের দ্বারা ফরজিয়ত সাবিত হয়। তো এই চারটা জিনিস থেকে বেঁচে থাকা জুয়ার যে হুরমত এই আয়াতের দ্বারা সাবিত হচ্ছে। এরপর মদ বা মদ খালি ইসের দ্বারা, খমরের দ্বারা শুধুমাত্র মদ না, এই প্রত্যেকটা জিনিস যে জিনিস নেশাকে উৎপন্ন করে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যে হাদিসটা পড়েছেন শুরুতে, উপস্থাপনের শুরুতে, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা ওই জিনিস যে জিনিসের মধ্যে কি হয় নেশা তৈরি করে সেটাই খমর, সেটাকেই খমর বলা হয়েছে। মা ইখামিরুহুল আকল, যে জিনিসটা আকলকে, বুদ্ধিকে লোপ করায় দেয়। এই বুদ্ধি লোপ করার কারণে সন্তান মাদকাসক্ত, তার পিতাকে হত্যা করতেছে, তার মাকে হত্যা করতেছে, অসংখ্য ঘটনা আমাদের সমাজে কিন্তু আছে। এবং এই মাদকাসক্ত লোক, এই যে আমাদের সমাজে যত বেশি কন্ট্যাক্ট ক্লিং হয় বা অন্য যত ধরনের অপকর্ম হচ্ছে, তার মধ্যে মাদক সেবীরা কিন্তু একটা বড়, মানে ঘটনা ঘটাচ্ছে এক লোক, কিন্তু তারা মাদক সেবীকে দিয়ে তার, সে একজনকে খুন করাবে, কাদেরকে কন্ট্যাক্ট করতেছে, এই মাদক সেবীকে, কারণ যেহেতু তার বুদ্ধি বলতে কিছুই নেই, তখন তাকে জানোয়ারের যেরকম তার অবস্থা হলো সেটা হিংস্র জানোয়ারের মতন। আল্লাহ তাআলা কালামে পাকে তাদের সম্পর্কে বলছে, বলে কাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন ও ইনসানকে আমি জাহান্নামে পরিপূর্ণ করব, যাহা তাদের দ্বারা, তাদের মধ্যে একটা আল বলছে উলাইকা কাল আনআম, তারা হলো গৃহ চতুষ্পদ গৃহপালিত জানোয়ার, নিজের স্বার্থই বুঝে একটা গৃহপালিত জানোয়ার, মানে আপনার ছাগল ভেড়া। এরপর আল্লাহ বলছেন যে বালহুম আদাল, তার চেয়েও খারাপ এই হাইওয়ানে মুফতারাস, যে খারাপ তারা আবার দুই ভাগে বিভক্ত। এক ভাগ কিছু হায়ানে মুফতারাস আছে, অর্থাৎ হিংস্র জানোয়ার আছে, যারা মনে করেন একটা হরিণ ধরলো বা অন্য একটা পশু ধরলো বা কোনো মানুষকে খাইলো, সে নিজে কিছু খায়, ওইটা দেখা যায় সে ছড়ে যাচ্ছে অন্য একজন, অন্য একটা প্রাণীও খায়, কিছু উপকার সে নেয়। আর কিছু প্রাণী আছে তার চেয়েও খারাপ, যেমন সাপ বিচ্ছু, একজন কিছু দংশন করে সেতে তার কোনো লাভ নাই। তো এই যে সমাজে আল্লাহ তাআলা এদের সমস্ত চরিত্রগুলোকে বর্ণনা করেছেন, যে এই মাদক, যদি মাদক বা মাদক জুয়া সংক্রান্ত যে বিষয়গুলো আল্লাহ তাআলা এই কালামের পরের দ্বিতীয় আয়াতের মধ্যেও, যে শয়তানের শয়তান আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করতেছে, আমাদের মধ্যে এরকম ভাবে শত্রুতা সৃষ্টি করতেছে, কোন পদ্ধতিতে, একটা তার মধ্যে একটা হলো মাদকের মাধ্যমে, আর দ্বিতীয় পদ্ধতি হলো জুয়ার মাধ্যমে। এই দুটিকে আবার আলাদা বলছে, দেখেন চারটা বলছে, চারটার মধ্যে আবার দুইটিকে আবার আলাদা বলছে, তার মধ্যে তার মানে হলো এই দুইটার হুরমত বাকি দুইটার থেকে আরো বেশি, পরপর দুইটা আয়াতের মধ্যে মাদকের সম্পর্কে এবং জুয়া সম্পর্কে বলেছেন। আমাদের সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় দুই এলিমেন্ট যেটা, যেটা থেকে আল্লাহ বলছে ফাজতানিবু, প্রত্যেকটা থেকে তুমি বেঁচে থাকো।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
3: তো এর পোস্ট এখন স্পষ্ট ঘোষণা যেহেতু বলছে কলিলুহু কাসিরু হারামুন, প্রত্যেক ওই জিনিস, সেটা হলো মানে যে জিনিসের মধ্যে নেশা তৈরি করে, মানুষের আকলকে বিবেককে নষ্ট করে দেয়, আল্লাহ রাসূল বলতেছেন এর অল্প হোক আর বেশি হোক, অল্প খেলে অত নেশা হয় না, কিন্তু তারপরে বলছে এটা হারাম। আল্লাহ রাসূল বলছে কলিলুহু কাসিরু হারামুন, অল্প হারাম বেশি হারাম, বেশি হারাম। তো সুস্পষ্ট, তো এখন সেটা আপনার মদের নামে হোক, ওয়াইনের নামে হোক, বাবার নামে হোক, ইয়াবার নামে হোক, বা আইসের নামে হোক, বিভিন্ন নামে আজকে মাদক আমাদের সমাজে ব্যবহৃত হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস যে জিনিসের মধ্যে নেশা তৈরি করে এবং যে জিনিসের দ্বারা মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, সেই জিনিসটাকে ইসলাম হারাম করেছে, এবং সেটার কম এবং বেশি দুটি হারাম করা হয়েছে। তো একটা হলো হুরমতের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরিণতি বর্ণনা করেছেন, যারা আল্লাহ তাআলার এই, তারা যখনই এই কাজ করবে তাদের সিফত হয়ে যাবে হায়ানা জানার মতন। হায়ানা জানার হলে তার সিফত কি, আল্লাহ বলছে তাদের দামে জাহান্নামকে পরিপূর্ণ করবে। তো দুনিয়ার জীবনে যত ক্ষতি, একটা পরিবারের মধ্যে যদি একজন মাদক সেবী থাকে, সেই পরিবারের অশান্তির জন্য অন্য কোনো বাইরের কোনো সন্ত্রাসী লাগে না। আমি কোনো এক আমার পরিচিত আত্মীয় বাসায় গিয়েছি, অত্যন্ত শিক্ষিত, তার সন্তান একটা বাংলাদেশে একটা স্বনামধন্য ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু সে মাদক সেবী। আমি সে বাসায় গিয়ে দেখি যে সমস্ত আসবাবপত্র ভাঙাচোরা, কেন সেটা জানলাম প্রতিদিন।
4: মহতারাম, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক প্রশ্ন আসছে, অনেকেই ফোন করছেন আমাদেরকে। তো আমরা আমাদের আলোচকদ্বয় থেকে মাদকের কুফর সম্পর্কে আমরা কিছু সূচনামূলক কথা শুনছিলাম। জাযাকুমুল্লাহ খায়রুন উভয়কে, আমাদেরকে অনেক চমৎকার এবং সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রোতা আমাদেরকে প্রশ্ন করছেন, তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ফোন ইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
5: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আনোয়ার হোসেন
4: জি জি
5: প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি ঈশ্বরদী পাবনা, আমার সঙ্গে চোদ্দ বড় ভাই হাফেজ নুরুল আমিন সাহেব আছে এবং আমাদের নুরুদ্দিন ভাই আছে। আমার দুইটা প্রশ্ন আজকের বিষয়ের উপর, একটা বাইরের প্রশ্ন একটা। আজকের বিষয়টা হচ্ছে, আমি জানতে চাচ্ছি যেহেতু এই রাষ্ট্রের মালিক কিন্তু আমরা সবাই, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে মাননীয় কর্তৃপক্ষকে, যেমন প্রধানমন্ত্রী আছে, সবাই আছে। আমার জানার ইচ্ছা, এই যে মাদক দ্রব্যের যে ব্যবসা, এটা যে করে সেও তো মানে এটা হারাম, বড় হারাম।
4: জি,
5: কারণ আমাদের দেশে মাদক দ্রব্য খাচ্ছে। আমার জানার ইচ্ছা যে এই যে রাষ্ট্রীয় ভাবে যে মাদক দ্রব্য বিক্রয় করার জন্য বিভিন্ন রেস্টুরেন্টকে অনুমতি দেওয়া হয়,
4: জি,
5: এই জায়গায় গুণাগার কি শুধু রাষ্ট্র প্রধান হবে, না আমরা যারা দেশের জনগণ আছে, রাষ্ট্রীয় মানুষগুলোকে আমরা গুণাগার হবো, এটা একটু জানালে খুশি হতাম। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, কঠোর নামাজ যদি আমি এক জায়গায় বেড়াতে গিয়েছি, ওখানে আমার তিন দিন বা চার দিনের সফর, তাহলে কঠোর আদায় না করে পরিপূর্ণ নামাজ আদায় করে এতে আমার কোনো গুণা হবে কিনা, এটা একটু জানালে খুশি হতাম।
4: জি, জাজাকুমুল্লাহ খায়রান সুপ্রিয় শ্রোতা, আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ, খুবই চমৎকার দুটি প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নগুলোর ইনশাআল্লাহ যথাযথ উত্তর পাবো। আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ আনিস রহমান শেখদের হুজুরের কাছে। ওনার যে প্রথম প্রশ্ন যেটা ছিল, তো ওনার প্রথম প্রশ্নটা উত্তরটা যদি বলতেন।
3: জি, এখন বিষয়টা হলো যে রাষ্ট্র অবশ্যই এই জিনিসটা, যে জিনিসের রাষ্ট্রের কাজটাই হলো দুষ্টের দমন, সৃষ্টির পালন, এটা রাষ্ট্রের মূল নীতি।
4: জি,
3: শেখ সাদি বলছেন যে তিন জিনিস ছাড়া কখনোই স্থায়ী হয় না। তার মধ্যে মাল বেতাজারত, মাল যদি কেউ ব্যবসা না করে সে মালটা স্থায়ী তার কখন থাকে না, আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরপরে মুলুক বা সিয়াসাত, অর্থাৎ কোন রাষ্ট্র যদি সেখানে ন্যায়পরায়ণতা, সেখানে যদি আদালত, ইনসাফ যদি না থাকে, সেই রাষ্ট্র সাধারণত থাকে না, সেটা বিভিন্ন বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়, বিভিন্ন বিষয়ের দ্বারা হয়। দেখেন, এই ব্যাপারে একটা কিতাবুল ফিতানের একটা রেওয়াত আসছে, কত বড় ধমকির কথা আসছে, যে আল্লাহ তাআলা কয়েকটা গুনার কথা বলছে, তার মধ্যে মাদক একটা আসছে। এই মাদক সহ কয়েকটা গুনার কথা আসছে, যদি তোমরা এর থেকে বিরত না হও, এই গুনার থেকে বিরত না হও, আল্লাহ বলতেছে ফাজিতানি, আল্লাহ রাসূল বলতেছেন ফারতাকুবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা অপেক্ষা করো, তোমাদের উপর অগ্নিবায়ু বর্ষিত হবে, জিলজিলাতান ভূমিকম্প আসবে, ও খসফান ভূমিধ্বস আসবে, ও মাসখান চেহারা পরিবর্তন হয়ে যাবে, ও আয়াতিন এতাতাবাউ বিতাতাবাউ ইনকা কিতাই নিজামি সিল্কে বিতাতাবাউ, তসবির দ্বারা ছিঁড়ে গিয়ে যেরকম একটার পর একটা পড়তে থাকে, হে উন্নত মোহাম্মদ, হে মানব জাতি, তোমাদের উপর একটার পর একটা বিপদ আসতে থাকবে। এই দেখেন একটা আজকে শুধুমাত্র যে দুনিয়াবী যে ক্ষতি, দুনিয়ার যে একটা নিজাম নষ্ট হয়েছে, শুধু তা না, আল্লাহ রাব্বুল ইজ্জত থেকেও কিন্তু দুনিয়া আমাদের আজাবের কথা কিন্তু এই হাদিসের মধ্যে আসছে। সেটা ভূমিকম্পর দ্বারা হতে পারে, ভূমিধ্বসের দ্বারা হতে পারে, বিভিন্ন ধরনের আজাবের কথাই কিন্তু আসছে। তার মধ্যে কিন্তু এই গুনারগুলোর মধ্যে একটা হলো কিন্তু মাদক।
4: জি,
3: মাদক তো, সুতরাং মাদক থেকে বেঁচে থাকাটা এটা কত বেশি গুরুত্বপূর্ণ, এটা তো অবশ্যই অনুধাবনের বিষয়, এবং রাষ্ট্রের জন্য প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব এটা যে কোনো কল্যাণকর বিষয়টাকে সেটাকে প্রমোট করবে, যে কোনো অকল্যাণ বিষয়কে তারা এরকম ভাবে সেটা থেকে বিরত রাখবে, এটি আমাদের রাষ্ট্রের।
4: প্রশ্নটা ছিল যে বিভিন্ন দেখা যাচ্ছে আমাদের যে অনেকগুলো বার অথবা রেস্টুরেন্টে রাষ্ট্র কর্তৃক অনুমোদন দেওয়া হয় মাদকের ইয়ের জন্য, সেক্ষেত্রে গুণাগার কে হবে?
3: না, এখন গুণাগার এখন বেশি, এখানে দেখেন এক সময় বলছে ফিহি মানাফিউলিন নাস, বিশেষ করে ওয়াইন টোয়াইনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বলছে যে আল্লাহ নিজেই বলতেছে সেখানে, কিন্তু এটা কিন্তু আগের আয়াত।
4: জি,
3: পরে কিন্তু লাস্ট আয়াতে কিন্তু আল্লাহ বলে দিচ্ছে যে
4: সব
3: রিজসুম মিন আমাল শয়তান, এটাতে হুমত সাবিত হয়েছে, ফাজতানি বু থেকে বেঁচে থাকো, মানে এটা হারাম থেকে বেঁচে থাকো। তো সুতরাং একবার একটা জিনিসের হুমত কায়েম হয়ে গেলে তখন তো অবশ্যই, এখন বিষয়টা হলো যে এই ক্ষেত্রে আমাদের তো ডিপার্টমেন্টও আছে, এই ডিপার্টমেন্ট কিভাবে এটাকে সংশোধনের মধ্যে আনা যায়, সেই বিষয়গুলো অবশ্যই চিন্তার মধ্যে। পৃথিবীতে কিন্তু এমন কান্ট্রি আছে যেখানে কিন্তু বারগুলার মধ্যে তারা অনুমোদন দেয় না। তো সেটাই আমাদের যদি ইসলামী শরীয়াহ, আসলে শান্তি তো ইসলামের মধ্যে, এই শরীয়ার মধ্যে আমরা যদি আসতে পারি আসলে আমাদের কল্যাণ হবে, এটি সবচেয়ে বড় বিষয়। আমরা রাষ্ট্রকে বা রাষ্ট্রযন্ত্র যারা চালায় তাদেরকে অনুরোধ করি যে এই বিষয়ে আমরা চলে আসার দরকার,
4: আল্লাহ যে হুকুম করেছে আমাদের সমাজ থেকে উঠে যায়। জি, জাযাকুমুল্লাহ খায়রান। ওনার আরেকটা প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে কসরের নামাজ নিয়ে।
3: কসরের নামাজ এখন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ম, আমি বলি যে কসরের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা নিয়ামত। আল্লাহ চার রাকাতকে দুই রাকাত করে দিয়েছে, একটা নিয়ামত আল্লাহর দেয়া একটা নিয়ামত, না গ্রহণ করাটাও এটা একটা বেয়াদবি, এটা একটা বেয়াদবি। সেই জন্য মানে কসরকে করাটা এটা আমাদের আমাদের মাঝহাবে এটা উজুব, উজুবি বিষয়।
4: তো ওনার প্রশ্নটা এমন ছিল যে কসরের নামাজের সময় যদি মানে ওনার কাজা হয়েছে তাহলে পরবর্তীতে সে কি পুরো নামাজ আদায় করবে না কসরের নামাজটা আদায় করবে?
3: না, কসরের নামাজ কাজা করছে, যেহেতু কসরের সময় কসর ছিল, কসরের কাজা করলে হবে।
4: জি, জাযাকুমুল্লাহু খাইরান। মুহতারামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুব চমৎকারভাবে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
6: আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি,
4: সুপ্রিয় স্যার,
6: গ্রাফিক স্যার বলছেন ঢাকা থেকে?
4: জি জি জি।
6: জি, আমি রেডিও সাউন্ডে তো কমিয়ে লাগি। তো আমার প্রশ্ন ছিল যে যেহেতু মাদক নিয়ে কথা হচ্ছে, তো এরকম দেখা গিয়েছে যে আমরা অনেক সময় হালাল খাবার খাই কিন্তু সেটা কিন্তু প্রয়োজন হয় না। যেমন মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার খুব বেশি খেয়ে নিচ্ছি বা ঝাল জাতীয় খাবার খুব বেশি খেয়ে নিচ্ছি, তো এটাও কিন্তু একটা নেশার উদ্রেক করে। তো এর থেকে রক্ষার উপায়টা কি? এটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে কোন কোন পাখির মাংস শুনে খাওয়া যাবে, মানে এটা হালাল হবে, যদি একটু একটা লিস্ট বা এটা বলতেন, তালিকা বলতেন, বা কিভাবে বুঝবো যে কোন কোন পাখির মাংস খাওয়া যাবে আসলে?
4: জি, সুপ্রিয় সুতাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আপনি খুবই চমৎকার দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান সাহেব হুজুরের কাছে।
2: আপনি যে প্রথম প্রশ্ন করেছেন যে আমরা যে হালাল জিনিস খাই সেটা তো নেশার পর্যায়ে পৌঁছে যায়, ভাত মাংস বা বিভিন্ন জিনিস, এটা তো আসলে নেশা না। হালাল জিনিস যেটা খাওয়া আমার নিজের উপকারের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য অথবা আমার নিজের জীবন জীবিকার জন্য, এটা তো আর নাজায়জ হারাম কিছু না। এটা যদি কেউ খেতে থাকে বা খাচ্ছে এটাকে নেশা বলা যাবে না। নেশা হলো ওই জিনিস যেগুলো দ্বারা মানুষের দিল মন মগজকে বিকৃত করে দেয় এবং সে স্বাভাবিক পর্যায়ে থাকে না। এমন কিছু সেবনের মাধ্যমে যে তার মধ্যে নেশা জাতীয় ভাব আসে সেটা কিন্তু হারাম। কিন্তু আমি দৈনন্দিন জীবনে আমার বাঁচার জন্য, আমার জীবন রক্ষার জন্য যা কিছু খাই এটাকে নেশা বলা যাবে না।
3: না, আবার একটা জিনিস ছিল যে ইসলামে কিন্তু পেটের ওয়ান থার্ড খাইতে বলেছে, ওয়ান থার্ড পানি, ওয়ান থার্ড খালি থাকবে। তো এখন সেই দৃষ্টিকোণ থেকে বেশি খাওয়া, মানে ওনার যে প্রশ্ন ছিল তো আমাদের এটাও একটা ছিল যে বেশি খাওয়ার দ্বারা সেটা সেই জিনিসটা আসলে এই দিকে, যেহেতু শরীয়তের অন্য একটা আমার হুকুম আছে, সেই দৃষ্টিকোণ থেকে হলে আমরা বেশি খাইলাম না, যদি যেটা নেশাপন্থ যা হয় বা কোনো জিনিসের খারাপ একটা জিনিস আসে, ইম্প্যাক্ট শরীরের মধ্যে তৈরি হতে পারে, এরকম জিনিস তো ইসলাম শরীয়তের অন্য বিষয়ে, হ্যাঁ, যে পরিণত খাওয়া এটা এটা এটা অবশ্যই দরকার।
4: আরেকটা প্রশ্ন ছিল যে কোন কোন পাখি খাওয়া যাবে সেটা বুঝবে কিভাবে, এরকম কোন লিস্ট যদি থাকে? অথবা
2: লিস্ট আসলে আমরা স্বাভাবিকভাবে যে পাখিগুলো, যে জন্তুগুলো হালাল, এই হালালগুলো একটা লিস্টে তো মোটামুটি আমাদের সকলেই কম বেশি জানা আছে।
4: জি,
2: হারাম যেগুলো সেভাবে বলা হচ্ছে যে যেগুলি আঙ্গুল নখ দিয়ে চঙ্গল দিয়ে মুখ দিয়ে যারা খায়
4: শিকারি পাখি
2: এগুলো খাওয়া যাবে না।
4: জি,
2: আর শিকারি ছাড়া এরকম যা কিছু এটা হালাল।
3: হুরিমা আলাইকুমুল বাহাইম, তোমাদের জন্য হারাম করা হয়েছে হিংস্র জানোয়ারকে। তো হিংস্র জানোয়ার বাঘ সিংহ এগুলো তো আছেই, পাখিও যেটা
2: এদের মধ্যে হিংস্র আছে,
3: হ্যাঁ হিংস্র তো যার মধ্যে আছে, বাজ এগুলো খাওয়া যাবে না।
4: জাযাকুমুল্লাহ খাইরান মুহতারামদাকে, আমাদেরকে খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি রাফিজ হাসান, সুপ্রিয় শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে।
3: আমাদের এখন হলো আমরা ইয়ারগান বা অন্য কোন ইয়েদে মারলে সে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যখন পড়বে জীবিত আছে কিনা, জীবিত থাকতে অবশ্যই জবে
4: জবাই করতে হবে,
3: জবে করা একটা জরুরি আমাদের এখানে বিষয়, রক্ত প্রবাহিত করা। মূল হলো যে কোনো জানোয়ারের মধ্যে কেন জবে করতে হবে, কারণ আমাদের যত নাপাক থাকে, নাপাক থাকে হলো শরীর মানে আপনার রক্তের মধ্যে, এই জন্য রক্ত প্রবাহিত হওয়াটা হলো গুরুত্বপূর্ণ। বিষয়। এই জন্য ওকে আমি এরগান্তে ফেলে ফেলাই দেওয়ার সাথে সাথে আপনি যে জবাই করে দিয়ে তারপরে সেটা খেলে ওটা হালাল হবে। তো দুইটি জিনিস, একটা হলো দেখতে হবে যে যে পাখিগুলা বাহায়েম অর্থাৎ হিংস্র সেটা খাওয়া যাবে, আরেকটা আছে হুরিম আলাইকুমুল খাবায়েস, যে পাখিগুলা দেখতেই আমার মানে খারাপ লাগে, প্যাঁচা টাচা দেখতে খারাপ লাগে না, এই ধরনের কাক এইগুলাকেও আমাদের এই রেওয়ায়ত অনুযায়ী আরাম করা হচ্ছে।
4: আচ্ছা, জাজাকুমুল্লাহ খায়রান মোহতারামকে আমাদেরকে প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। আশা করি সুপ্রিয় শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের আজকে ইসলাম ও জীবন ফোন ইন অনুষ্ঠানটি আমরা আজকে ফেসবুক লাইভ থেকে ফেসবুক লাইভের কমেন্টের মাধ্যমে আমরা প্রশ্ন নিব, এবং আমাদের একটি নম্বর রয়েছে 01553841500, এই নম্বরে আপনারা আমাদেরকে ফোন করে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমাদের আজকের যে বিষয়, সব সুপ্রিয় শ্রোতাবৃন্দর কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের আজকের যে বিষয় মাদকদ্রব্যের কুফল এবং এর ইসলামের দৃষ্টিতে মাদকদ্রব্যের কুফল, এই বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করব। জি সুপ্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শ্রোতা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, জি আমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। জি জি,
7: আমি জানতে চাচ্ছি
4: অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য। আপনি খুবই জীবনসাথে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর জন্য আমি চলে যাচ্ছি মাওলানা আশরাফুজ্জামান সাহেব হুজুরের কাছে।
2: এখন পানের সঙ্গে যে জর্দা খাওয়া হয় বা সিগারেট খাওয়া হচ্ছে, এটা যদিও একটি একটু নেশা জাতীয় হলেও কিন্তু মদ এবং মাদকের সমপরিমাণ নয়। যেটা আগে আমাদের আলোচনা হয়েছে যে মাদক এমন একটি দ্রব্য মানুষের ইউজ হেবল আকলাওয়াল মাল, মানুষের আকলও নষ্ট করে দেয়, সম্পদও নষ্ট করে দেয়।
4: জি,
2: এবং শুধু তাই না, সে ভারসাম্যহীন হয়ে যায়।
4: জি,
2: এবং সে মাতালের মতো হয়ে যায়, যেটা আগে আমাদের পূর্বের বক্তা বলেছেন যে ঘরের মধ্যে ভাঙচুর করে শুরু করে।
4: জি,
2: এবং বিভিন্নভাবে মার্ডার করে, খুন করে, এই পর্যায়ে চলে যায়। কিন্তু সিগারেট বা অথবা পান যে খাচ্ছে এটা তো এই পর্যায়ে সে যায় না।
4: জি,
2: এই জন্য ফতোয়া বিভাগের থেকে এটা বলা হয়েছে যে এটা যদিও হারাম না কিন্তু মাকরু পর্যায়ে বলা যেতে পারে।
3: হ্যাঁ, এবং মাকরু আমার মনে হয় মাকরুটা তাহরিমের পর্যায়ে। কারণ কি, দেখেন একটা মানে সায়েন্টিস্ট বলতেছে, আমাদের স্বাস্থ্যবিজ্ঞানের বলতেছে প্রায় 36টার উপরে রোগ আপনার ইসের থেকে সিগারেট থেকে হচ্ছে, সিগারেট হচ্ছে অনেক ধরনের ক্যান্সার পর্যন্ত হচ্ছে। যারা ওই যে ইয়ে খায়, মুখের ক্যান্সার, বিভিন্ন গলার ক্যান্সার, এটি কিন্তু সিগারেট এবং ইয়েও
4: সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনুরোধ করবো আপনার প্রশ্নটি করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের করার জন্য। আমরা আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার হুজুরের
3: কাছে।
4: ওনার প্রশ্নটা এমন ছিল যে আমি যদি সংক্ষেপে বলি যে দেখা যাচ্ছে এলাকার মধ্যে অনেকে মাদক দ্রব্য সেবন করছে, তখন যা মুরব্বী যারা আছে ওনারা হচ্ছে বাধা দেয়, তো সেই ক্ষেত্রে কেউ কথা শোনে, কেউ কথা শোনা, তো সেক্ষেত্রে হুকুমটা কি হবে যে ওদের যে বাধা দিচ্ছে সেক্ষেত্রে কি হবে আর শুনতেছে না তাদের কি হবে?
3: এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ ফরমান যে মান রা মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যদি কোনো খারাপ কাজ করতে দেখো, সেটাকে তুমি শক্তির দ্বারা, হাতের দ্বারা বাধা প্রদান করবা, সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করবা। সেটাও না পারো তাহলে দিল দিয়ে দিল দিয়ে ঘৃণা করা একটা আছে, আর একটা হলো দিল দিয়ে চিন্তা করা, ফিকির করা যে কিভাবে আমার সমাজকে আমি এই মাদকের মাদকাসক্ত সহ যত ধরনের খারাপ কাজ আছে সমাজ।
7: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতাবন্ধু এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিউলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ এবং মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ হাসনাতুল আজম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শুনবেন গান, প্রথমে স্বাধীনতার গান, শিল্পী রুকসানা মুমতাজ এবং সুমন রাহাত, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার শাহনুর আলম রেজা।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: সূরাতুল হুজুরাত 12 নং আয়াতে কালিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এইরূপ, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করার থেকে বেঁচে থাকো। কিছু কিছু অনুমান আসলে অপরাধ, এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার পিছনে গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তিনি একান্ত দয়ালু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 1954, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলীম, বাগেরহাট 4, আপনি উত্থাপন করুন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হল আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রীর কাছে। প্রশ্ন হল, বর্তমানে বাগেরহাট জেলার আদালত সমূহে বিচারাধীন মামলার সংখ্যা কত? উক্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করবার জন্য বিশেষ কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলার সংখ্যা কত, এবং সেই মামলা নিষ্পত্তির জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় আইন মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাগেরহাট জেলার জেলা দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মে 2026 পর্যন্ত সর্বমোট 55,607 মামলা বিচারাধীন আছে। বাগেরহাট সহ দেশের সকল অধস্থানা আদালতে বিচারাধীন মামলা দ্রুত কার্যকরভাবে নিষ্পত্তি করার লক্ষ্যে সরকার নিম্নলিখিত স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছে। দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এ যুগোপযোগী সংশোধন আনার জন্য ইতিমধ্যেই এই সংসদের প্রথম অধিবেশনে।
1: মাননীয় মন্ত্রী, 3 পৃষ্ঠা ব্যাপী দীর্ঘ উত্তর, আপনি চাইলে এটাকে পঠিত বলে গণ্য হতে পারেন।
3: মাননীয় স্পিকার, পঠিত বলে গণ্য করলে ধন্য থাকবো মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি একটি প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্ন হল, বাগেরহাট জেলার কচুয়া থানার 2013 সালের এক নাশকতা মামলায় ধোপাখালী ইউনিয়নের রাকিবুল, মাহবুব এবং হিমায়ত নামে তিনজনের 14 বছরের সাজা হয়েছে 2023 সালে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় আইন, বিচার ও সংসদ মন্ত্রীর কাছে জানতে চাই, ফ্যাসিস্ট আমলে যে রাজনৈতিক নিগ্রহমূলক মামলায় শাস্তির রায় হয়েছে, সে সকল মামলার শাস্তির রায় বাতিল করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদকে অবহিত করতে চাই যে আমাদের যে লিগাল স্কিম আছে, কাঠামো আছে, সেই কাঠামোর আওতায় 2023 সালে 14 বছরের যে সাজাটা হয়েছে তার বিরুদ্ধে যদি কোনো আপিল ফাইল হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার এই মামলা প্রত্যাহার করতে পারেন না, আপিলে নিষ্পত্তি হতে হবে। আপিলে যদি নিষ্পত্তি হয়ে যায়, সেই সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 401 ধারায় ওনারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য আসে, তারপরে রাষ্ট্রপতি এটাকে ক্ষমা করতে পারবেন। আরেকটা হলো সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে সরাসরি রাষ্ট্রপতির কাছে দেবেন, যেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, আইন মন্ত্রণালয় ওখানে মতামত দেবেন শুধু। ফলে সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের মামলা প্রত্যাহার বা সাজা মওকুফের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে। আর যেগুলো আপনার অবগতির জন্য জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকারের মাধ্যমে, যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে, সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আর একটি কমিটি হয়েছে, সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। মানে স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি প্রশ্ন করতে পারেন ইকরামুল বাড়ি টিপু নওগাঁ চার।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

0: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আদালত পরিচালনা করেন। এখানে আইনজীবী, বাদী বিবাদী পক্ষের লোকজন সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা বিচার পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকেন, তাদের স্থান সংকুলান হয় না, খুবই সমস্যা হয়। যেহেতু ১১টি উপজেলা, এই উপজেলার কোর্টগুলো ওইখানে বসে, আমাদের জানা মতে দেশের অধিকাংশ জায়গায় এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হলেও নওগাঁর জন্য জমি অধিগ্রহণের কাজ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হচ্ছে না, এ ব্যাপারে তড়িৎ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা মাননীয় আইনমন্ত্রীর কাছে তা জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে, আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি খুব প্র্যাগম্যাটিক, ভাইটাল এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশে আদালতগুলোতে এখন আদালত ভবনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বসার আসন সংখ্যার খুবই সংকট। তার মধ্যে নওগাঁও বাইরে না, আমরা 23টি জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণের জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নিয়েছি, অনুমোদনের জন্য ফাইল প্রসেস হয়েছে, তার মধ্যে নওগাঁটা আছে। আশা করি আমরা অচিরে এই সমস্যার সমাধান করতে পারব। মাননীয় স্পিকার,
1: এবিএম মোশাররফ হোসেন, মাননীয় সদস্য পটুয়াখালী ৪।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ইকরামুল্লাহ টিপুর মতে প্রশ্ন করতে চাই। আমার যে নির্বাচনী আসন ১১৪ পটুয়াখালী ৪, সেখানে ব্রিটিশ আমল থেকে চৌকি আদালত ওখানে আছে। বর্তমান ওখানে চৌকি আদালত এবং জেলা যুগ্ম জজ আদালত ওখানে আছে, কিন্তু আগে যে আদালতের ভবনটি ছিল সেটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখন ভাড়া বাড়িতে এটা দীর্ঘ আমরা প্রায় ৭-৮ বছর এটা চালানো হচ্ছে। তা আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, কবে নাগাদ এই উপজেলা পর্যায়ে এই আদালত ভবনগুলি তৈরি করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে ৬৪টা জেলা, ৬৪টা জেলায় আদালতের বাইরেও ৭৪টা চৌকি আদালত আছে, প্রত্যেকটা চৌকি আদালতের অবস্থা একই রকম। আমার স্বপ্ন, আমার সাধ আগামীকালই এগুলো উন্নত করে দিই, কিন্তু আমার সাধ্যের বাইরে। তো আমরা এটা পর্যায়ক্রমিকভাবে চৌকি আদালতগুলোকে পুনর্নির্মাণ, নির্মাণ, সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে এবং গতকাল রাতেই সমস্ত স্কিম নিয়ে আমি মাননীয় প্রধান বিচারপতির সাথেও কথা বলেছি। আমরা এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব পর্যায়ক্রমিকভাবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন ১৯৫৫, মাননীয় সদস্য মার্জিয়া বেগম, মহিলা আসন ৩৮, উত্থাপন করুন।
4: ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি সরকার ঘোষিত ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় লক্ষ্মীপুরের প্রান্তিক জেলেদের যে বিজিএফ চাল বা খাদ্য সহায়তা দেওয়া হয় তা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নয় বা সময় মতো পৌঁছায় না। জেলেদের জন্য এই সহায়তার পরিমাণ বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা কি? ধন্যবাদ।
1: মাননীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, সরি প্রাণী সম্পদ
5: স্যার। দুইটা ওয়ার্ড, বিসমুল্লাহ রহমান রহিম, মাননীয় স্পিকার, দুইটা ওয়ার্ড এত কাছাকাছি, আমিও মন্ত্রী ভুল করে রসিল। বিসমুল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় এমপি মার্জিয়া বেগমকে, মাননীয় স্পিকার, ইলিশ অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাসে মৎস্য আহরণ বন্ধের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর, কমলনগর, রায়পুর, রামগদি উপজেলায় ২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ৫৫০০টি জেলে পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

0: হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রতিটি জেলে পরিবারে দুই মাসের জন্য দুই ধাপে মোট 12 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 8 কেজি ডাল, 4 কেজি চিনি, 4 কেজি লবণ এবং 16 কেজি আলু প্রদান করা হয়েছে। এছাড়াও 25-26 অর্থ বছরে ঝাটকা আহরণ নিষিদ্ধ সময়ে 29,060 জেলে পরিবারকে 40 কেজি হারে 4 মাসের জন্য মোট 4,650 মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা চাল প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও 25-26 অর্থ বছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে 44,167 জেলে পরিবারকে 25 কেজি করে 22 দিনের জন্য মোট 1,104 মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা চাল প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও ভবিষ্যতে জেলেদের জন্য ভিজিএফ চাল প্রদান অব্যাহত থাকবে এবং পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ প্রকল্প নেওয়া হলে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য ও উপকরণ সহায়তা প্রদানের পরিকল্পনার অংশ হিসাবে সদ্য সমাপ্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অনুরূপ প্রকল্প নেয়ার প্রক্রিয়া চলমান আছে, যার মাধ্যমে মৎস্যজীবীদের সহায়তা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মার্জিয়া বেগম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্ন হল, এই সুবিধাগুলো কত সংখ্যক জেলেদের কাছে পৌঁছেছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে কি?
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা বিশ্বাস করি, আমি যেই পরিমাণ লোকের সংখ্যা বলেছি ওই পরিমাণ লোকের কাছেই এই সহায়তা পৌঁছেছে, এটা আমাদের বিশ্বাস। কারণ এই লিস্টগুলি তৈরি করা হয়েছে এলাকার, আমরা মৎস্যজীবীদের পক্ষে এলাকাতে প্রত্যেকটা এলাকায় মৎস্যজীবীদের প্রশ্নে কিছু মৎস্য অফিসার রয়েছে, প্রাক্তন বা রানিং যারা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের সহায়তায় এই লিস্টগুলি তৈরি করা হয়েছে। ধন্যবাদ আপনাকে মাননীয় সংসদ।
1: মোহাম্মদ আলী আসগর, পাবনা 3।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যে সকল জেলাগুলোতে ইলিশ চাষের জন্য খ্যাত বা বিখ্যাত, সেই সকল জায়গায় বিজেপের মাধ্যমে জেলেদেরকে সহায়তা দেওয়া হয় যখন এই ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে। মাননীয় স্পিকার, সারা দেশ সহ আমার আসনটি পাবনা 3, এখানে চলনবিল 3টে উপজেলা, চলনবিল এলাকা, যেটা বর্ষাকালে 6 মাস পুরো মাঠ পানি থাকে। এই জায়গায় চায়না দুয়ারি জাল সহ বিভিন্ন নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছগুলো বা ছোট মাছগুলো ধরা হয়, আইনত এটা দণ্ডনীয়, যার কারণে অনেক সময়ই প্রশাসনের পক্ষ থেকে এই জালগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং তাদেরকে দণ্ড দেয়া হয়। আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা হলো যে সারা দেশেই এই জেলেদেরকে এই নিষিদ্ধ সময়ে, মাছ ধরার নিষিদ্ধ সময়ে বিজেপির কার্ডের আওতায় আনা হবে কিনা আমি বিষয়টি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন চায়না দুয়ারি জাল, আমি আপনার সাথে একমত মাননীয় সংসদ সদস্য। এটার ব্যাপারে সরকারের পক্ষ থেকে এর মধ্যে আপনিও বলেছেন আমাদের তৎপরতা আছে। ইভেন চায়না দুয়ারি জাল যেখানে উৎপাদন হয় ওই এলাকাতে পর্যন্ত, ফ্যাক্টরিতে পর্যন্ত আমাদের তল্লাশি চলতেছে। অনেক ফ্যাক্টরিকে আমরা বন্ধ করেছি। এই জালটা পোনা মাছ পর্যন্ত ধ্বংস করে দেয়। সুতরাং এটাকে বন্ধ করতেই হবে। আমি অনুরোধ করব আপনাকে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তো কাজ হচ্ছেই, আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে মাননীয় সংসদ সদস্য আছেন, আপনারাও যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, মানুষকে একটু মানসিকভাবে বুস্ট আপ করেন এই জিনিসটা অন্যায়, তাহলে আমার মনে হয় দ্রুততম সময় এটা বন্ধ হবে। পুলিশ আপ্রাণ চেষ্টা করছে। আপনি বলেছেন এখানে আরেকটা জিনিস যে এই বিজিএফ এর সহায়তাটা অন্য যে মিঠা পানির এলাকায় বা সারা দেশে জেলে পরিবারদেরকে সহায়তা করা যায় কিনা, এ ব্যাপারে সরকারের চিন্তা ভাবনা রয়েছে। আমরা, আপনারা জানেন, আমরা এরই মধ্যে মাছের জন্য সমুদ্র থেকে শুরু করে মিঠা পানি পর্যন্ত মাছের অভয়াশ্রম করার এই বছর থেকে আমরা শুরু করছি। এই যে আপনি বিল বললেন, এই বিলের ড্রাই সিজনে সমস্ত মাছ ধরে ফেলে, মা মাছও রাখে না নির্দিষ্ট জায়গায়। আমরা ওইটাকে প্রোটেক্ট করব যাতে করে মা মাছগুলি আশ্রয় নিতে পারে। সুতরাং ওইখানেও আমাদের প্রচেষ্টা আছে যেন পরবর্তীতে প্রচুর মাছ পেতে পারে। এছাড়াও এই যে জেলেরা আছে যাদের শুধু পেশা জেলে, তাদেরকে আমরা অন্য সময়ে যখন মাছ ধরার সুযোগ থাকবে না, ওই সময়গুলি খাদ্য সহায়তা থেকে শুরু করে নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য আরও কিছু প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, ওইটা সময়মতো আমরা বলবো। আমরা আশা করি ওই প্রজেক্টটাও যদি আমরা সাকসেস হয়ে যায়, আমরা বড় বড় ধরনের একটা প্রজেক্ট নিচ্ছি, আশা করি এই সমস্যাটা আর থাকবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।
1: মাননীয় সদস্য কে এম সেলিম রেজা হাবিব, পাবনা দুই।
4: স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাল যার জলা তার, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেশে বিরাজমান, ফ্যাসিস্ট সরকার পুরো বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও প্রান্তিক জেলেদের মাছ আহরণ করার কোনো সুযোগ রাখে নাই। জলা থেকে শুরু করে, বদ্ধ জলা থেকে শুরু করে নদী নালা পর্যন্ত তারা ইজারা দিয়েছে। ইজারাদের দৌরাত্মে এই যে প্রান্তিক যে সমস্ত জেলের মৎস্যজীবী রয়েছে তাদের জীবিকা নির্বাহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে প্রান্তিক মৎস্যজীবীদের জন্য যে বদ্ধ জলাশয়গুলো যেগুলো রয়েছে সেগুলো তাদের জন্য ইজারা প্রথা বাতিল করে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার পুনরায় করবেন কিনা, এবং এই যে জাল যার জলা তার এই বাক্যটি প্রতিপালন করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আপনি জানেন আমাদের নির্বাচনী, এই সরকারের নির্বাচনী কমিটমেন্ট এটা ছিল, জাল যার জলা তার। এই যে জাল যার জলা তার, এটার থেকে উঠে শক্তি যার জলা তার, এই প্রবণতাটা শুরু হয়েছিল গত বহু বছর আগে। মাননীয় স্পিকার, ওই প্র্যাকটিসটা রয়ে গেছে। আমরা 4 মাস আছি, এর ভিতরে বহু খাল পানি বদ্ধ করে মাছের চাষ করা হয়েছিল, ওই খালগুলিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এই সরকার বদ্ধপরিকর এই ব্যাপারে কোনো অবস্থাতেই এই ইজরা প্রথা এটাকে চালু হইতে সরকার দেবে না। এটাকে আমরা জার জাল জাল জার জল আতার এই প্রথায় চালু করা হবে ইনশাআল্লাহ আগামী দিনে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 1956 মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। কেন জানি না এখানে দাঁড়ালেই একটা ভয় কাজ করে যে কখন আপনি বলে ফেলবেন আপনার সময় 2 মিনিট, কিন্তু আজকে সেই ভয়টা নেই। কিন্তু একটা লাভ হয়েছে মাননীয় স্পিকার, যখন এলাকাতে যাই তখন সাধারণত প্রধান অতিথি হিসাবে কথা বলার সুযোগ পাই, আমি কাউকে সঞ্চালনা করার সুযোগ দেই না, আমি নিজে মাইক নিয়ে নেই এবং বলি আপনার মতো সময় 2 মিনিট।
1: মাননীয় সদস্য আপনি প্রশ্নটা উত্থাপন করেন যেভাবে
5: উত্থাপন করছে মানুষ বিহার,
1: আপনি সম্পূর্ণকে বাড়তি কথা বলতে পারবেন, এখন প্রশ্নটা উত্থাপন করুন।
5: আমি মোহাম্মদ শওকতুল ইসলাম 236 মৌলভীবাজার 2, 1956 তারকার চিহ্নিত প্রশ্ন মহান সংসদে উত্থাপন করছি। জনপ্রশাসন মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরিয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদ খালি রহিয়াছে, উক্ত শূন্য পদে জরুরি ভিত্তিতে পদায়ন করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শওকতুল ইসলামকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে প্রথম শ্রেণীর 40টি এবং দ্বিতীয় শ্রেণীর 27টি পদ খালি রয়েছে। শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে 6 মাস 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কর্ম পরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ, এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদে নিয়োগের তথ্য এবং ক্যাডার পদে নিয়োগের অধিযাচন প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়তে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়নের জন্য সকল মন্ত্রণালয় বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শূন্য পদসমূহ পূরণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন আমাদের এলাকায় 67টি পদ খালি আছে, উনি সময় নির্ধারণ করেছেন 6 মাস 1 বছর এবং 5 বছর। আমি মনে করি এটা অনেক লম্বা সময়, দীর্ঘদিন এই পোস্টগুলি খালি থাকবে এটা কোনো রকমেই আমার এলাকার জনগণের কাম্য নয়। তাই মাননীয় মন্ত্রীকে আমি

0: কথা বলতে ইচ্ছা করছে। এই হইল জনগণের ভোটে নির্বাচিত এমপি। জনগণের ভোটে যখন নির্বাচিত হয়েছে, জনগণের সুখ দুঃখের কথা এই যে বলতেছে, প্রত্যেকটা প্রশ্নের ভিতরে দেখেন জনস্বার্থ নিয়ে কথা। জনপ্রতিনিধি নির্বাচিত হইলে এই হইল জনগণের লাভ। বহু বছর ধরে জনগণের নির্বাচিত ছিল না বলে এই প্রশ্নগুলি আসে না। মাননীয় স্পিকার, আজকের এই প্রশ্নকর্তা জনাব এমপি জনাব আবুল কালাম সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি করার জন্য। সত্যি এটা একটা প্রবলেম। আমি আপনাদেরকে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে একটা সুখবর দিতে চাই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা এরই মধ্যে পরিকল্পনা নিয়েছি সারা বাংলাদেশে যত শ্যালো এবং ডিপ টিউবওয়েল আছে এগুলিকে পর্যায়ক্রমে সোলারের আওতায় নিয়ে আসা হবে খুব কম সময়ের মধ্যে। আমার মনে হয় আমার প্রশ্নে মাননীয় এমপি আবুল কালাম সাহেব সহ সবাই খুশি হয়েছেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, যেন দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারি। দেশের জন্য অনেক বড় ধরনের একটা কল্যাণকর কাজ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3।
2: আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই, আমি চাঁদপুর 3 আসনের রাজরাজেশ্বর একটা ইউনিয়ন সম্পর্কে বলতে চাই। নামটা হলো রাজরাজেশ্বর, মানুষগুলোও কিন্তু একটু রাজার মতো। প্রচণ্ড নদী ভাঙ্গনের কবলে পড়েও তারা নিজেদের এলাকা ছেড়ে যেতে চায় না। এক জায়গায় ভাঙলে আরেক জায়গায় গিয়ে ঘর তোলে তারা, ওইভাবে তারা বসবাস করে। তা আমি সেখানে দেখেছি তারা যদিও নদী ভাঙ্গা এবং প্রচুর পানির ভিতরে আছে, কিন্তু আসলে সুন্দর ভালো পানি ফসল উৎপাদনের জন্য তাদের পানির ব্যবস্থা নাই। সেজন্য সেখানে প্রচুর গরু উৎপাদন করে এবং প্রচুর দুগ্ধ উৎপাদন করে। চাঁদপুরে প্রায় প্রতিটা ঈদে রাজরাজেশ্বরের গরু দিয়ে কোরবানি হয়। আমার প্রশ্ন হলো, আমি শুধু এখানে বলতে চাই যে সেখানে একটা দুগ্ধ গরু পালনের ওইখানে মিল্ক ভিটার মতো কোনো এজেন্সি বা মিল্ক প্রসেসিং প্ল্যান্ট নির্মাণের কোনো পরিকল্পনা নেওয়া সম্ভব কিনা চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। রাজরাজস্ব ইউনিয়ন, বহুদিন পরে এই ধরনের নাম, খুবই সুন্দর নাম মাননীয় স্পিকার। আর মাননীয় এমপিও বলল যে রাজাবাসার মতো লোকজন বসবাস করে, খুব ভালো লাগছে। আমরা আপনার মাধ্যমে কথা দিচ্ছি, আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় বেশি দুধ উৎপাদন হচ্ছে। আমার দুধের ঘাটতি সামান্য কিছু আছে, খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ ওই এলাকাতে এই দুধের যে কোনো একটা মিনি প্রসেসিং প্ল্যান্ট হলেও যাবে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।
1: মোশাম্মদ ফরিদে ইয়াসমিন, মহিলা আসন 6।
3: মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি পানি সম্পদ মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাই, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের চিলমারির প্রত্যন্ত চর এলাকা থেকে ভেড়ামারা থানার রায়তাঘাট, মিরপুর থানাধীন তালবাড়িয়া ঘাট, কুমারখালী থানাধীন কয়াঘাট, শেলাইদা ঘাট হয়ে খোকসা পর্যন্ত নদী তীরবর্তী অঞ্চল রয়েছে, যা দৈর্ঘ্য প্রায় 60-65 কিলোমিটার। এই নদীর বাঁক অনুযায়ী বর্তমান গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান, নদীপথের এই রুটটি রাজশাহী সেই রিজিয়নের নৌ পুলিশের তত্ত্বাবধানে লক্ষ্মীকুণ্ডা নৌফাড়ির পুলিশ কার্যক্রমে পরিচালিত হচ্ছে, যার অবস্থান ঈশ্বরদী এবং পাবনা। কিন্তু আমাদের ভেড়ামারা এবং এই তালবাড়িয়া বা দৌলতপুরে নৌ পুলিশের থানা না থাকার কারণে এখানে দিন দিন

0: এই পুলিশের যে অবৈধ দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে সন্ত্রাসীদের, এতে করে প্রতিদিনই সেখানে গোলাগুলি বা
1: মাননীয় সদস্য
0: জি
1: আপনি প্রশ্ন করবেন পানি সম্পদ মন্ত্রীকে,
0: জি পানি সম্পদ
1: প্রাণী মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রীর প্রশ্ন,
0: পানি সম্পদ মাননীয় মন্ত্রীকে,
1: উনি নৌ পুলিশের কি করবেন, উনি উনি তো নৌঘাটি স্থাপন করতে পারবেন না,
0: প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাননীয় প্রাণী সম্পদ,
1: আপনি চাচ্ছেন কি একটি থানা চাচ্ছেন ওখানে নৌ পুলিশের,
0: আমি নৌ পুলিশের, নৌ পুলিশের থানার একটি আবেদন করছি
1: মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ কিছু, উত্তর দিন
0: না এটা
2: মুরগি আছি আমি, পুলিশ তো আমার সাথে নাই, তারপরেও ওই এলাকায় যদি মাননীয় স্পিকার আমার এই রিজার্ভের মাস্টার যদি কেউ ধরে ওই উসুল্লায় যদি রিকোয়েস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী রিকোয়েস্ট করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য,
1: ধন্যবাদ,
2: এছাড়া আমার কিছু করার নাই,
1: ধন্যবাদ, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন। রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর এক,
3: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমি মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, দুগ্ধ সংক্রান্ত কিছু কথা ইতোমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন, আমি মনে করছি যে আমার এলাকা সহ অসংখ্য এলাকা আছে যেখানে এই বিশাল সেক্টরের অনেক বেশি সম্ভাবনা আছে, কিন্তু এই পাস্তুরিত প্রক্রিয়াকরণ যেটা প্রসেসিং জোন যেটা বা সেন্টার, এই সেন্টারটা না থাকার কারণে অনেক জায়গায় এটাকে আমরা কাজে লাগাতে পারছি না, দেশব্যাপী কাজে লাগাতে পারছি না, এবং দেশের বাইরে পাঠানোর ব্যাপারে আমাদের যে উদ্যোগ থাকে সেটাও কাজে লাগাতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এলাকা সহ এরকম সম্ভাবনাময় এলাকা, বিশেষ করে পাহাড়ি এলাকা যেখানে সবুজ ঘাস খাওয়ার সুযোগ রয়েছে গরুদের, এই ব্যবস্থাপনাগুলো আরও বেশি বিস্তৃত করা এবং দুগ্ধ সংরক্ষণাগার স্থাপনের ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা, ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী,
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে, আপনার সাথে আমি একমত পোষণ করছি, আমরা আপনার এলাকা সহ সারা বাংলাদেশে কিছু কিছু এলাকা এমন হয়েছে যে ওই এলাকা দুগ্ধ উৎপাদনের পার্সেন্টেজ খুব দ্রুত হাই হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে আমাদের এই গাভী পোষার যে প্র্যাকটিসটা আমাদের কৃষকেরা বা যারা গাভী পোষার লালন পালনের সাথে জড়িত আছে তাদের অভিজ্ঞতা অনেক হয়েছে। এরই মধ্যে আমি আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, আমি কিছুদিন আগে আপনার প্রাণী রিসার্চ ইনস্টিটিউট যেটা ওখানে আমি গিয়েছিলাম, আমরা নতুন ধরনের একটা ঘাস উদ্ভাবন করেছি যেটার মধ্যে প্রোটিন পার্সেন্টেজ অ্যাবাউট 18%, সো এই প্রোটিন পার্সেন্টেজ বাড়ার অর্থ হলো আপনাকে আর কোনো সলিড ফুড খাওয়াতে হবে না, সো সলিড ফুডটা অনেক এক্সপেন্সিভ, এই এই ঘাসটা যদি উদ্ভাবন হয়ে গেছে এটা মাঠ পর্যায়ে চলে যাবে, কিছু কিছু জায়গায় যাচ্ছে, তার অর্থ হল সরকার চায় গোখাদ্য উন্নত জাতের গোখাদ্য উঠে আসুক, উন্নত জাতের গোখাদ্য যত বেশি হবে দুধ উৎপাদন বেড়ে যাবে, মাংস উৎপাদন বেড়ে যাবে, তো দুধের উৎপাদন যখন বাড়বে স্বভাবতেই এটাকে সংরক্ষণের প্রশ্ন আসবে, এই ধরনের জায়গাগুলিতে আমরা ছোট ছোট মিনি আকারে আমরা এই ধরনের প্রক্রিয়াজাতকরণ ইউনিট বাংলাদেশে বেশ কিছু আছে, আমার আগের বক্তব্যে আমি বলেছি, আরও নতুন জায়গায় এখানে নতুন কোনো একটা ইউনিট দিতে যদি যায় নির্দিষ্ট পরিমাণে একটা কোয়ান্টিটির দরকার হয়, এর নিচে যদি হয় যেই প্রতিষ্ঠা করুক হোক সেটা সরকার হোক সেটা প্রাইভেট এটা অনেক সময় ভাইবেল হয় না, সুতরাং আমাদের সার্ভে কন্টিনিউয়াসলি আছে যেই এলাকায় ওই লিমিটের কাছাকাছি চলে যাবে দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে ওই ধরনের প্রক্রিয়াজাতকরণের মিনি ফ্যাক্টরি করে দেওয়া হবে, এরই মধ্যে আমাদের অনেকগুলি করা হয়েছে, আমার আগের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 1959, মাননীয় সদস্য মোহাম্মদ রোকনউদ্দিন বাবুল লালমনিরহাট 2 উত্থাপন করুন।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন। মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমান সরকার খাল কাটা কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলা আদিত্যমাঝি ও কালীগঞ্জ উপজেলার কোন প্রকল্প গ্রহণ করিয়াছেন কি না, করিলে তাহা কি?
5: মাননীয় পানি সম্পদ মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুত খাল খনন কর্মসূচি ব্যাপক আকারে সম্প্রসারণের জন্য দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন শিরোনামে বৃহৎ পরিসরের একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার আদিতবাড়ি ও কালীগঞ্জ উপজেলার খালসমূহের তালিকা যাচাই বাছাই কার্যক্রম প্রক্রিয়াধীন। যাচাই বাছাই শেষে জনগুরুত্বপূর্ণ খালসমূহ উক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য রোকনউদ্দিন বাবুল একটি প্রশ্ন উত্থাপন করুন, সম্পূরক প্রশ্ন।
4: মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়, আমার আদিতবাড়ি কালীগঞ্জ উপজেলা তিস্তাপাড়ের মানুষ। আমরা খাল খনন কর্মসূচি ছাড়া আমার নির্বাচনী এলাকায় আপনার মন্ত্রণালয় থেকে আর কি কি প্রকল্প গ্রহণ করিয়াছেন, করিলে কি কি?
5: মাননীয় মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য নিশ্চয় অবহিত আছেন যে 19 জুলাই আমি মাননীয় সংসদ সদস্য সহ তিস্তার পাড়ে গিয়েছি, সেখানে অন্যান্য মাননীয় সংসদ সদস্য সহ আমাদের জাগোবাহী আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আমরা সেখানে বিশেষ করে এই তিস্তা অববাহিকা, যেটি আমাদের উত্তরবঙ্গের জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, এই প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করার জন্য দেশীয় প্রযুক্তিতে এবং বিদেশি বলতে আমরা খুব শীঘ্রই চায়না সফর করেছিলাম। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, তাছাড়া ওনার ওই এলাকায় যে খাল খনন কর্মসূচির জন্য উনি যে ডিউলেটারগুলো দিয়েছেন তার মধ্যে প্রায় 14.80 কিলোমিটার আমরা সেখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। সেখানে আমাদের একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পের মধ্যে ওনার এই খাল খননের যে দৈর্ঘ্য সেটা আমরা অন্তর্ভুক্ত করে আমরা সে এলাকার মানুষের পাশে থাকব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: হেলেন জেরিন খান, মহিলা আসন 9।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জেলা মাদারীপুর। মাদারীপুর জেলার চর্মগুড়িয়া বন্দরটি মূলত কুমার নদী এবং আড়িয়ালখা নদীর পাড়ে এবং এই বন্দরটি বিখ্যাত একটি বন্দর, পাটের জন্য এবং চালের ব্যবসায়ের জন্য অতীত দিনে ছিল। কিন্তু এই কুমার নদী এবং আড়িয়ালখা নদী, দুটি নদী প্রায় মৃত প্রায়। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই, এই নদী দুইটি খনন করে ওই বন্দরটিকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় কিনা, সে ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী
6: জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে এই যে দুটি নদী, কুমার নদী এবং আড়িয়াল নদী, দুটি আমাদের সে অঞ্চলের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, উনি ওনার একটি ডিউলেটার দিবেন। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী ৬।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, আমার দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই পারের নদী ভাঙ্গন নিয়ে আমি ডিউ লেটার দিলে ওখানে সুপারিশ করেন প্রায় দুই মাস আগে বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্য। কিন্তু আমার হাতিয়ার একমাত্র চলাচলের পথ আমাদের নলছিড়া ফেরিঘাট এবং স্যারমেনঘাট ফেরিঘাট হুমকির মুখে। যে কোনো মুহূর্তে স্যারমেনঘাট যে বাজারে প্রায় প্রতি বছর ৫-১০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়, সেই বাজার যে কোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এবং আমার সানন্দী ইউনিয়ন প্রায় অর্ধেক নদী গর্ভে বিলীন হয়ে সুবর্ণচরের সাথে মিশে যাচ্ছে, কিন্তু বিভিন্ন আমদাতান্ত্রিক জটিলতা ডিজাইন রিডিজাইনের মুখে আমার হাতিয়াতে দুই মাসেও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করল। এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই, এই ব্যাপারে যারা যে সকল আমলারা জড়িত তাদের ব্যাপার থেকে জবাব দিতে নেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, এটা আমার উপজেলার বাঁচার আকুতি, আমি বাঁচার আকুতি নিয়ে কথা বলছি। হাজার হাজার ঘরবাড়ি প্রতিনিয়ত নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব।
1: মাননীয় মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি গত এক মাস আগে হাতিয়ার পার্শ্ববর্তী ভূমিহীন বাজার এবং নোয়াখালী সুবর্ণচর সে এলাকা গিয়েছি এবং সেখানে মাননীয় সংসদ সদস্য নিজেই উপস্থিত ছিলেন। তিনি সম্পূর্ণ সময় আমাদের সঙ্গে থাকতে পারেন নাই, আমাদের পার্শ্ববর্তী মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সার্বক্ষণিক সময় ছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ওয়ার্ক করার জন্য নির্দেশ দিয়েছি। ওনার নির্বাচনী এলাকার একটা বাজার, ভূমিহীন বাজার, সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পার্শ্ববর্তী নোয়াখালী সুবর্ণচর সেখানেও কাজ চলমান। আমাদের এই হাতিয়ার দ্বীপটা, এটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানের মানুষ বসবাস করছেন। সে এলাকায় একটা পার্মানেন্ট ওয়ার্ক চলমান রয়েছে। উনি যে ব্যাপারে এইমাত্র বলেছেন সেটি হলো চেয়ারম্যান ঘাট এবং হাতিয়া বাজার, এখানে দুইটি ইমার্জেন্সি ওয়ার্ক কাজ করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: বিলকিস ইসলাম, মহিলা আসন ৭।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় চারালকাঠা একটা নদী আছে, সেই নদীতে বিপুল স্রোত সেখানে, এবং কয়েকদিন আগে ইমার্জেন্সিভাবে আমি গত দুই তারিখে সেখানে কিছুটা বাঁধ রক্ষা করার আমাদের এই মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা শুরু করেছে। কিন্তু আমি যখন সেখানে গেলাম তখন এলাকার জনগণের দাবি সেই চারালকাঠা নদীর মাঝখানে কিছুটা জায়গা যদি কেটে এই প্রবাহটাকে মানে অন্যদিকে নেওয়া যায় তাহলে এই নদী ভাঙ্গন থেকে ওই এলাকাটি রক্ষা পাবে, এবং তার জন্য তারা সেই এলাকার সব জনগণ মিলে সবাই স্বাক্ষর করে একটি আবেদন তারা তৈরি করছে। আমার প্রশ্ন যে মাননীয় মন্ত্রী মহোদয়, এই জায়গাটি, এই চারালকাঠা নদীটি, এটা বাহাগেলি ইউনিয়ন, সেখানে গিয়ে জরিপ করে এই কার্যক্রমটি শুরু করবেন কিনা, সেটাই আমার প্রশ্ন।
1: মাননীয় মন্ত্রী।
6: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নীলফামারী জেলা লালমনিরহাট তিস্তা নদীর যে অববাহিকা এর পাশেই আমি গত ১৯ জুলাই নীলফামারী জেলার এই যে তিস্তার সঙ্গে কানেক্টেড যে খালগুলা সেখানে গিয়েছি, সেখানে আমাদের অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আশা করছি যে আমাদের ওই অঞ্চলের যে মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে সব হয়তো আমরা এই মুহূর্তে অ্যাডজাস্ট করতে পারি নাই, আমরা খুব শীঘ্রই জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করব। তাছাড়া উনি যে খালটির কথা বলেছেন যে সেখানে পার্শ্ববর্তী একটা বাঁধ কেটে সেটাকে খালের সাথে অন্তর্ভুক্ত করার জন্য, সেটি আমার মনে হয় আমাদের একটু টেকনিক্যাল কিছু স্টাডি থাকবে। সেটা আমি নিশ্চয়ই আশা করছি যে উনি আমাদেরকে নতুন করে একটা যদি ডিউ লেটার দেন, আমি সেটা সংশ্লিষ্ট আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে আমাদের সেখানে করণীয় কী এই মুহূর্তে সেটা জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হল। আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 87টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর ১, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন ৫, বিলকিস ইসলাম মহিলা আসন ৭, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ৫, আরিফা সুলতানা মহিলা আসন ৩০, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা ২, সানসিলা জেবরিন মহিলা আসন ১৫, একেম ফজল হক মিলন গাজীপুর ৫, মোহাম্মদ জনাব আনিসুর রহমান মাদারীপুর ৩, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর ৩, শেখ ফরিদ আহমদ চাঁদপুর ৩, মোহাম্মদ মুক্তার আলী যশোর ৬, মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা ২, মোহাম্মদ আজিজুর রহমান যশোর ১, আমির রেজাজ খান খুলনা ১, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম ৩, মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া ৪, মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর ২, ইমরান আহমদ চৌধুরী সিলেট ৬, রেজা আহমদ কুষ্টিয়া ১, এই সুলতান মাহমুদ বাবু জামালপুর ২, মোহাম্মদ জাহাঙ্গীর জাহানদার আলী মিয়া মাদারীপুর ২, সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর ৩, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর ৩, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ ৩, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা ১৮, মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা ১, মোহাম্মদ মাহবুবুল হক রুবেল শেরপুর ৩, মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা ৬, মোহাম্মদ ফজলে হুদা নওগাঁ ৩, এস এম রফিকুল ইসলাম গাজীপুর ৩, এ এম মাহবুবুদ্দিন নোয়াখালী ১, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ ১, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা ২, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর ৩, রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা ৩, মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর ৪, জয়নুল আবেদিন বরিশাল ৩, সাইদ আহমদ শরীয়তপুর ১, মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী ৫, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিং ১০, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম ১, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারি ৩, মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ ৬, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ৫, মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ ৪, আলী আজম আবু বকর ঝিনাইদহ ২, মাসুম মুস্তফা নেত্রকোনা ৫, মোহাম্মদ আবুল হাসান সিলেট ৫, খন্দকার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১, মুর্শেদ মিল্টন বগুড়া ৭, জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী ২, ফখরুদ্দিন আহমদ ময়মনসিং ১১, মোহাম্মদ সাদাত হোসেন লক্ষ্মীপুর ১, আখতার হোসেন রংপুর ৪, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া ৩, আন্না মিন্স মহিলা আসন ১৯, মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া ২, তাসমিয়া প্রধান মহিলা আসন ৪৭, মোহাম্মদ কায়সার আহমদ সুনামগঞ্জ ৩, নাদিয়া পাঠান পাপন মহিলা আসন ৩২, ফাইমা নাসরিন মহিলা আসন ২৯, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ ৫, মোহাম্মদ আব্দুস সাত্তার নীলফামারী ১, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিং ৭, মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা ১০, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা ২, মোহাম্মদ নুরুল আমিন রংপুর ৬, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা ২, মোহাম্মদ এনামুল হক।

0: মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর এক, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা পাঁচ, মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা চার, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর চার, হেলেন জেরিন খান মহিলা আসন নয়, রেহানা আক্তার রানু মহিলা আসন চার, মোহাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন ২২, শিরিন সুলতানা মহিলা আসন ২, মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর ২, সুলতানা আহমেদ মহিলা আসন ১৭, কাজী রফিকুল ইসলাম বগুড়া ১। নোটিশগুলোর মধ্যে থেকে আমি মাননীয় সংসদ সদস্য আরিফা সুলতানা মহিলা আসন ৩০, আক্তার হোসেন রংপুর ৪, আন্না মিন্স মহিলা আসন ১৯ নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হল না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে ২ মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট ৩০ মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকে বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। প্রথম বক্তব্য রাখবেন নেওয়াজ হালিমা আলি মহিলা আসন ৫।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি আপনার মাধ্যমে মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো যে অলস বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত একটি অসম চুক্তি, অনৈতিক চুক্তি করে গিয়েছিলেন ফ্যাসিস্ট সরকার, যার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে একটি হুমকির মুখে পড়েছি। বাংলাদেশের জনগণের জন্য এই চুক্তিটি বাতিল করা অতীব জরুরি। আমি এই ক্ষেত্রে নিজস্ব সৌর প্ল্যান্ট কিংবা নতুন নবায়নযোগ্য জ্বালানি, যেটা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করবে, এই বিষয়ক মানে কিছু জিনিস আর কি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কবে নাগাদ অতি দ্রুত এই অসম চুক্তিটির পরিবর্তে আমাদের যে সৌর রোড প্ল্যান রয়েছে সেটি কার্যকর করবেন বলে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: পরবর্তী বক্তা বিলকিস ইসলাম মহিলা আসন ৭।
2: মাননীয় স্পিকার, আমার নোটিশটি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মনোযোগ আকর্ষণ করে আমি বলতে চাই যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালের বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে। মাননীয় স্পিকার,
0: মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সো বিজি, আপনার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মাননীয় সদস্য, একটু দয়া করে শুনুন।
2: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় হাসপাতালে বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়ালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এটির বেশি উচ্চতা না হওয়ার জন্য সন্ধ্যার আগে থেকে এখানে নানা ধরনের লোকজন সেখানে বাউন্ডারি ক্রস করে ভিতরে গিয়ে সামাজিক অপকর্মে লিপ্ত হয় এবং সেখানে স্বাস্থ্যসেবাতেও অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে। আবাসিক ভবন ও কোয়ার্টারগুলির অবস্থা এতই মানে জরাজীর্ণ যে সেখানে কেউ বসবাস করে না, অনুপযোগী হয়ে গেছে। এছাড়া হাসপাতালে অটোমেটেড হেমাটোলজি মেশিন, ডেন্টাল চেয়ার পুরনো, অকার্যকর হওয়ার রোগ নির্ণয়, দন্ত চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানুষ বিশেষ করে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাই উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ওই এলাকার জনগণকে আশ্বস্ত করার অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ৫।
3: মাননীয় স্পিকার, ৭১ বিধিতে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন দেখছি না, আমি আপনার মাধ্যমে আমি নিশ্চিত উনি বিষয়টি জানবেন। মাননীয় স্পিকার, আমার ঢাকা পাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সন্ত্রাস, সাদাবাজি,

0: মাদক ইপটিজিং এর মতো সারা বাংলাদেশে যে ব্যাধিগুলো ছড়িয়ে পড়ছে, আমার এই এলাকার মানুষ একই এই সন্ত্রাস সাদাবাজি এবং মাদকের করার গ্রাসে আজ নিমজ্জিত। আমাদের তরুণ সমাজ যারা আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেবে, তাদের মাদকের বয়াল থাবায় তারা ধ্বংস হয়ে যাচ্ছে। পাড়ায় মহল্লায় বখাটেদের উৎপাত। ইপটিজিং এর কারণে আমাদের মেয়েরা ক্লাসে যেতে পারছে না এবং খেটে খাওয়া মানুষেরা সাধারণ জীবিকার অন্বেষণে তারা ছোট ব্যবসা করছে, সেখানে সাদাবাজি হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বৃহৎ ব্যবসায়ী যারা আছে তারা সাদাবাজদের দৌরাত্মে অতিষ্ঠ হচ্ছে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে সাধারণ জনগণ যখন প্রতিবাদ করছে, উল্টা আমাদের সাধারণ জনগণের উপর এই
1: সাদাবাজ।
0: স্পিকার,
1: মাননীয় সদস্য, যে এই নোটিশটি সম্পর্কে আপনি বলবেন সেটা হলো অলস বিদ্যুৎ কেন্দ্রের সেটা হলো অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে, খুব আর্তনাদ।
0: আমাদের
1: ওটা সম্পর্কে বলেন,
0: বিদ্যুৎ
1: কিভাবে আর্তনাদ করে এটা সম্পর্কে।
0: আমাদের বিদ্যুতের যে বেহাল দশা, আমি আজকে যখন সংসদে আসছি তখনও আমার এলাকা থেকে,
1: এটা তো আপনার নোটিশ না, যেটা নোটিশ দিয়েছেন সেটা বলেন।
0: আমি অনেকগুলো নোটিশ দিছি মাননীয় স্পিকার,
1: এর মধ্যে এই যে আর্তনাদ করে এটা শুনান, আমরা শুনতে আগ্রহী। ওনাকে মাইক দেন।
0: মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলে বিদ্যুতের যে সমস্যা, এটা বিদ্যুৎ গ্যাস একটি মারাত্মক আকার ধারণ করেছে। এক্ষেত্রে আমি পূর্ব নোটিশ দিয়েছি, কথা বলেছি, আবার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
1: আপনার আপনার বক্তব্য বিষয়ে উত্থাপনীয় বিষয় হল ঢাকা পাঁচ আসনের অনুন্নত অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে। বিদ্যুৎ না পেলে কি বিদ্যুৎ নিয়ে বলছেন আপনি?
0: বিদ্যুৎ
1: বিদ্যুৎ নিয়ে আর্তনাদ করছে
0: না, বিদ্যুৎ গ্যাস এই দুটি মৌলিক সমস্যা, তারপর চাঁদাবাজির সহ। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে
1: শুনেন, যে বিষয়টি কোনো মাধ্যমে না, যে নোটিশটা আপনি দিয়েছেন সেটা পড়বেন, এর বাইরে কোনো কথা বলার নেই, পড়ে যান শুধু।
0: মাননীয় স্পিকার, আমি কয়েকটি
1: নোটিশ নেই আপনার কাছে,
0: নোটিশটি তো আমি কয়েকটা আপনাকে দিচ্ছি আর কি। এখানে আমি যে বিষয়টি কথা বলছি সেটা হচ্ছে আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এবং জলাবদ্ধতা, এই কয়েকটি মৌলিক সমস্যা নিয়ে আমি কথা বলছিলাম।
1: শুনেন মাননীয় সদস্য, আপনার যে সমস্যা সেই সম্পর্কে মন্ত্রণালয় আপনাকে জবাব দেবে, সুতরাং যেটা উত্থাপন করছেন সেটাই বলেন, অন্যগুলো বললে আপনি অন্য মন্ত্রণালয়ের কথা বললে তো হবে না। আপনি এখানে যে বিষয়টি নোটিশ দিয়েছেন সেটি পড়ে যান, আমাদেরকে আমাদেরকে যে নোটিশ দিয়ে, যদি না যদি না থাকে তাহলে বসে যান। জি, মাননীয় বিরোধী দলের নেতা,
2: এখানে শুধু কামাল হোসেন সাহেব না, আরো অনেকেই দেখতেছি মাল্টিপল নোটিশ দিয়েছে। তা আপনি তো এর আগে অনুরোধ করেছিলেন যে পার্টিকুলার ডের জন্য সিঙ্গেল একটা নোটিশ সাবমিট হবে,
1: জি
2: ওইটাই যদি সবাই ফলো করেন তাইলে কনফিউশনটা হয় না। এখন সম্ভবত আস্থার জায়গা থেকে ওনারা সমস্যায় ভুগেন যে কোনটা দিলে কোনটা গ্রহণ হয় আবার কোনটা পড়ে যায়। আমার মনে হয় যে এখন থেকে যদি এটা আপনি স্ট্রিক করেন যে একটাই নোটিশ সাবমিট করতে পারবেন একটা সেশনে, এর বেশি না, একদিনে, তাহলে আমরাই ঝামেলায় পড়ি না আর কি। আপনারাও বিব্রত হন না, যারা গিয়ে এটা বলতেছেন একটার জায়গায় আরেকটা বলতেছেন, অনেকেই দেখতেছি এটা করছেন, এটা মনে হয় ঠিক করা দরকার মাননীয় স্পিকার। ধন্যবাদ।
1: ধন্যবাদ বিরোধী দলের নেতা। মাননীয় সদস্যবৃন্দ, একদিনে একটা নোটিশ দেবেন, এবং এটা সম্পর্কে আমি বলেছিও আগে যে একটা করে অনুগ্রহ করে একটা নোটিশ দেবেন, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রেসিং, যেটা ইমার্জেন্সি মনে হয় আপনার কাছে, সেটার আপনি নোটিশ দেবেন, মন্ত্রণালয় এটার একটা জবাব আপনাকে দেবে যথাযথ সময়। ধন্যবাদ। পরবর্তী মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 2।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনা বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসাগুলোর অবদান এবং ভূমিকা দীর্ঘদিনের। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ঐতিহ্যবাহী এই ধরনের দিনী প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। এই সকল প্রতিষ্ঠান থেকে অতীতে এবং এখনও আলেম ওলামা এবং ইসলামিক চিন্তাবিদ বের হয়েছেন, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিটা গ্রামেই অনেকেই ব্যক্তি উদ্যোগে মাদ্রাসা স্থাপন করে যাচ্ছেন। একজন আলেম যখনই মনে করেন তখনই উনি একটি মাদ্রাসা খুলে বসেন। এমনকি একই বিল্ডিংয়ে একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে, এগুলি নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা বা কোনো সংস্থা আছে কিনা আমাদের জানা নাই। বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলি, বিশেষ করে কৌমি মহিলা মাদ্রাসাগুলির অবস্থান আরও খারাপ। এগুলিতে নারী নিপীড়ন সহ যৌন হয়রানির ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে আসে। সুতরাং এই মুহূর্তে কৌমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। আমি এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। শুনি
1: এ কে এম ফজলুল হক, মিলন, গাজীপুর ৫।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য রাখছি। আমার নির্বাচন এলাকা ১৯৮ গাজীপুর ৫ এর অন্তর্গত কালীগঞ্জ উপজেলার অধিকাংশ মৌজায় জমি সাপ কাবলা হস্তান্তরের ক্ষেত্রে প্রতি শতাংশে ৩০,০০০ টাকা হারে উৎসকর নির্ধারণ করা হয়। ফেসিস সরকারের কর্তৃক আরোপিত এই অযৌক্তিক ও বৈষম্যমূলক কর হার বর্তমানে এলাকার জনসাধারণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎসকরের অস্বাভাবিক উচ্চ হারের কারণে কালীগঞ্জ উপজেলার জমি ক্রয় বিক্রয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ জমি হস্তান্তরের উদ্দেশ্যে সাব রেজিস্ট্রি অফিসে গেলেও অতিরিক্ত উৎসকর পরিশোধে অক্ষম হওয়ায় দলিল সম্পাদন করতে পারছেন না। যদিও করে তাহলে সেগুলি দানপত্র দলিল করে। এর ফলে জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি আরও বিস্ময়কর এই জন্য যে কালীগঞ্জ উপজেলার কিছু কিছু মৌজায় এমনও দেখা গেছে জমির মূল্যের চেয়েও কয়েকগুণ বেশি উৎসকর পরিশোধ করতে হচ্ছে, যা কোনোভাবে যৌক্তিক নয়। মাননীয় স্পিকার, অপরদিকে পার্শ্ববর্তী উপজেলার সময়ে যেখানে শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কার্যক্রম অধিকতর বিস্তৃত সেখানে উৎসকর অনেক কম হারে নির্ধারিত হয়েছে। অথচ কালীগঞ্জ উপজেলায় মাত্র ২টি উচ্চ মূল্যের মৌজাকে ভিত্তি করে সমগ্র উপজেলার মৌজাসমূহ একই হারে উৎসকর আরোপ করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনগণের উপর একটি অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় কালীগঞ্জ উপজেলার সকল মৌজায় বর্তমানে প্রচলিত প্রতি শতাংশে ৩০,০০০ টাকা হারে উৎসকর ব্যবস্থা বাতিলপূর্বক পার্শ্ববর্তী উপজেলা সমূহের ন্যায় জমির মূল্যের উপর শতকরা ২ হারে উৎসকর নির্ধারণের বিষয়ে সরকারের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি। এর ফলে একদিকে সাধারণ মানুষ উপকৃত হবেন, অন্যদিকে জমি ক্রয় বিক্রয় বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: পরবর্তী বক্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ৩। মাননীয় স্পিকার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে কোন বিষয়ের উপর কোনটা দেখেন তো। হ্যাঁ, প্রশ্ন না। মাননীয় সদস্য বেশি নোটিশ দেবেন না, একটা একটা করে দেন, ডেইলি একটা দেবেন ডেইলি। মাদারগঞ্জ উপজেলা হইতে বগুড়া জেলার সারিয়াকান্দির মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রসঙ্গে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে গৃহীত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে এবং এবছরই সম্ভবত যাচাই করে স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে সংসদকে অবহিত করা হয়েছে। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মহান সংসদে এই দাবি উত্থাপন করতে চাই যে যমুনা সেতুর উপর বর্তমানে যে চাপ, যানবাহনের যে চাপ, এই চাপ কমিয়ে আনবার জন্যে যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের দাবি, এটি বর্তমান সময়ে খুবই জনগুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমাদের সকলের সামনে উপস্থাপিত হয়েছে এবং এই যমুনা সেতুর স্থান নির্ধারণের জন্যে সম্ভবত যাচাইয়ের জন্যে ৩টি প্রস্তাব করা হয়েছে। একটি প্রস্তাবে বলা হয়েছে বগুড়া জেলার সারিয়াকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্যে এই সেতু নির্মাণ করার জন্যে, আরেকটি প্রস্তাব আছে গাইবান্ধা জেলায়, আরেকটি তৃতীয় প্রস্তাব আছে অন্য কোনো জায়গায়। মাননীয় স্পিকার, আমি মাননীয় যোগাযোগ
5: মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বগুড়া জেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জেলা বগুড়া জেলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জেলা বগুড়া জেলা, এই বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে এই সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা উপকৃত হবে এবং সেই সাথে আমাদের বগুড়ার সাথে মাদারগঞ্জের এই সেতু যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জেলা বগুড়াকে আমাদের
1: শেখ ফরিদ আহমদ চাঁদপুর তিন।
6: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর তিন অন্তর্গত চাঁদপুর পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর ও একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী। 1897 সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন প্রথম শ্রেণীর পৌরসভা, বর্তমানে চাঁদপুর পৌরসভায় প্রায় 500,000 মানুষের বসবাস, কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে পৌর এলাকায় সড়ক ও ড্রেনের অবস্থা বেহাল অবস্থা বিরাজ করছে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে প্রধান সড়ক, আভ্যন্তরীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনঃখননের অভাবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি কারণে জলাবদ্ধতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, জলাবদ্ধতার কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের নিকট একাধিক ডিউ লেটার প্রদান করেছি, কিন্তু সমস্যার সমাধানের স্থায়ী সমাধানে এখনও প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। মাননীয় স্পিকার, অতএব বিষয়টি জরুরি, জনস্বার্থ সংশ্লিষ্ট ও জনগুরুত্বপূর্ণ হওয়ায় চাঁদপুর পৌরসভার সড়ক, ড্রেন ও জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদান এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে লক্ষ্যে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ মুক্তার আলী, যশোর ছয়।
7: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকে উত্থাপন বিষয় শিক্ষা ব্যবস্থায় এআই শিক্ষাকে অন্তর্ভুক্তি প্রসঙ্গে। আমরা সবাই জানি এআই লিটারেসি দ্রুত ডিজিটাল লিটারেসিতে পরিণত হচ্ছে, এই জন্য ক্রমবর্ধমানভাবে এআই এর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে এবং যারা স্নাতকধারী তাদের জন্য এই জ্ঞানটা আক্রান্ত আবশ্যক হয়ে উঠেছে। বাংলাদেশে এআই গুরুত্ব অনস্বীকার্য এবং নীতিমালা উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা জানতে পেরেছি। 2026-2030 সালের ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসির খসড়া নীতিমালায় এআই সক্ষমতা বৃদ্ধি, দায়িত্বশীল এআই ব্যবহার এবং মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এটি ইঙ্গিত করে যে এআই শিক্ষা জাতীয় অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তবে যেসব দেশ ইতিমধ্যে প্রাথমিক পর্যায় থেকেই বিদ্যালয়ের কারিকুলাম এআই শিক্ষা অন্তর্ভুক্ত করেছে, তাদের তুলনায় বাংলাদেশ বাস্তবায়নের দিক থেকে একেবারেই প্রাথমিক পর্যায়ে অবস্থান করছে। শিক্ষার্থীদের এআই নির্ভর কর্মবাজারে জন্য প্রস্তুত করতে বাংলাদেশে অন্ততপক্ষে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি সমন্বিত, সুসংগঠিত ও ধাপে ধাপে অগ্রসরমান শিক্ষা কাঠামোর প্রয়োজন, যার মাধ্যমে ভাষা, বিশেষ করে ইংরেজি ভাষা, গণিত এবং ডিজিটাল দক্ষতার পাশাপাশি এআই শিক্ষাকে শিক্ষাক্রমে একীভূত করা যায়। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বিষয়টি অতীব জরুরি ও জনগুরুত্ব সম্পন্ন।
1: মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা দুই।
8: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে সড়ক পরিবহন সেতু মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয় হল গাইবান্ধা জেলার বালাসী থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ সেতু নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গাইবান্ধা জেলার বালাসী এবং জামালপুর জেলার বাহাদুরাবাদের মধ্যে যমুনা নদীর উপর একটি আধুনিক সেতু নির্মাণ সময়ের দাবি। এই সেতু নির্মিত হলে দুটি জেলার মধ্যে শুধু নয় বরং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাননীয় স্পিকার, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এবং আশেপাশের জেলার কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, পরিবহন ব্যয় ও সময় উল্লেখযোগ্যভাবে কমবে, নতুন শিল্প, গুদাম, কোল্ড স্টোরেজ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি হবে, স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, উত্তর অঞ্চলের সঙ্গে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, বিদ্যমান যমুনা সেতুর উপর চাপ কমবে। মাননীয় স্পিকার, জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে, ভবিষ্যৎ আঞ্চলিক বাণিজ্য এবং আন্তর্দেশীয় যোগাযোগ সম্প্রসারণ সহায়ক হবে, ব্রহ্মপুত্র এবং যমুনা নদী কেন্দ্রিক পর্যটন, নদী বন্দর, ঐতিহাসিক স্থানসমূহের বিকাশ ঘটবে। মাননীয় স্পিকার, দেশের এবং বিদেশে পর্যটকদের আকৃষ্ট করার সুযোগ সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, বালাসী বাহাদুরাবাদ সেতু শুধু একটি যোগাযোগ
1: আমির রেজাজ খান, খুলনা এক।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। খুলনা জেলার দাগব উপজেলার কলেজগঞ্জ ইউনিয়ন, বাণীশান্তা ইউনিয়ন, সুদূরখালী ইউনিয়ন সুন্দরবন সংলগ্ন একটি সম্ভাবনাময় পর্যটক এলাকা। এই অঞ্চলে ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি রিসোর্ট ও পর্যটক গড়ে উঠেছে এবং দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণও আকৃষ্ট হয়েছে। পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে জাতীয় স্থানীয় জনগণের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এইসব রিসোর্ট পর্যটন কেন্দ্র খুলনা মহানগরী থেকে সরাসরি পৌঁছানো উপযোগী কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নাই, ফলে পর্যটক, বিনিয়োগকারী এবং স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক যোগাযোগের অভাবে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে বিকশিত হচ্ছে না এবং সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক খুলনা থেকে দাগবে কৈলাসগঞ্জ ও বাণীশান্তা ইউনিয়ন, সুদূরখালী ইউনিয়ন পর্যন্ত আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্মাণ এবং পর্যটক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অতএব বিষয়টি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় সরকারের দৃষ্টি আকর্ষণপূর্বক সংসদে আলোচনা করার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া চার।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, উত্তরের জনপদ খ্যাত আমাদের বগুড়া, উত্তরের একটি জনপদ খ্যাত এবং অনেক বড় একটা বিস্তীর্ণ অঞ্চল। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে বিগত 17 বছর শুধু নয়, যে স্বাধীনের পর থেকে যে এই অঞ্চলটিকে আরও উন্নতি হওয়া দরকার ছিল, কিন্তু প্রকৃত অর্থে শতগুলো আমরা পাইনি। মাননীয় স্পিকার, আমাদের এই উত্তরের এই জনপদে আমি মনে করি যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে লক্ষ লক্ষ মানুষের বেকার সংস্থা কর্মসংস্থান সৃষ্টি করা হবে, আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে আরও সামনে নিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, যদি শিক্ষিত এই জনগোষ্ঠীকে আমরা সামনে নিয়ে আসতে পারি, আগামী নতুন বাংলাদেশটা আরও সুন্দর হবে। মাননীয় স্পিকার, আমি প্রত্যাশা করি যে এই উত্তরাঞ্চলের জনপদ আমরা শুধু আমাদের দলীয় নেতাকর্মীই নয়, বাংলাদেশের শিক্ষিত এবং মেধাবী স্মার্ট যারা আছে তাদেরকে নিয়ে এই বগুড়াতে একটি ইকোনমিক জোন আমরা যদি গড়ে তুলতে পারি, অর্থনৈতিক অঞ্চল যদি হিসেবে গড়ে ওঠে, বগুড়ার সঙ্গে অনেকগুলো জেলার খুব মাল্টি কানেকশন আছে। মাননীয় স্পিকার, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। এই উত্তরে অবহেলিত জনপদ দীর্ঘ 17 বছরে সবচাইতে বেশি বঞ্চিত হয়েছে। এই জনপদটাকে সুন্দর সাবলীল করার জন্য আমরা এখানকার যদি মাল্টিপোলভাবে এই অর্থনৈতিক জোনটা গড়ে তুলতে পারি, আমার বিশ্বাস আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শান্তি, সাম্য এবং বিনয়ের যে বাংলাদেশ চেয়েছেন, সবার আগে বাংলাদেশ চেয়েছেন, এই শিক্ষিত বেকার যুবকদের নিয়ে আগামীর একটা নতুন বাংলাদেশ আমরা দেখব, এটি আমরা প্রত্যাশী করছি মাননীয় স্পিকার। তবে আমি প্রত্যাশা করি যে আমাদের দেশের নতুন নতুন যে শিক্ষার্থীগুলো, আমরা 17 বছরে বগুড়ার মানুষ দেখেছি যে শত যোগ্যতা থাকার পরও তারা চাকরি পায়নি, সমস্ত জায়গা থেকে বঞ্চিত হয়েছে। এই ইকোনমিক্যাল জোন যদি গড়ে ওঠে মাননীয় স্পিকার, তাহলে এই জোনের মাধ্যমে আমরা সবাই কিন্তু কানেক্টেড হতে পারবো এবং আমাদের অঞ্চলটা
1: মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর 2।
11: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি, নোটিশটি দিয়েছি। আমার নোটিশের উত্থাপিত বিষয় দিনাজপুর জেলার বিরল স্থল বন্দরটি চালুকরণ প্রসঙ্গে। আমি আমার নির্বাচনী এলাকা দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। দেশের মধ্যে দিনাজপুর জেলা গুরুত্বপূর্ণ একটি জেলা। এ জেলার অনেক ফসল হয়, অধিক পরিমাণে ফসল উৎপাদিত হয়। তার মধ্যে দিনাজপুরে লিচুর জন্য বিখ্যাত, দেশজুড়ে সুনাম রয়েছে। দেশের আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর জেলার বিরল উপজেলার একটি স্থল বন্দর নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং নির্মাণ কাজ অনেকটা অগ্রগতি হয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিরল স্থল বন্দরটি চালু করার বিষয়ে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এই বন্দরটি চালু হলে এলাকার অনেক বেকারের কাজের সুযোগ সৃষ্টি হবে, এলাকাসহ আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে, ব্যবসায়ীগণ সুবিধা পাবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিরল স্থল বন্দরটি দ্রুত চালু করার বিষয়টি অতীব জরুরি, জনগুরুত্বপূর্ণ বিষয় বিধায় মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মোহাম্মদ ইমরান চৌধুরী, ইমরান আহমদ চৌধুরী, সিলেট 6।
12: ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। সিলেট একটি পর্যটন এলাকা, অনেক মানুষ বিদেশ থেকে আসে, প্রবাসী অধ্যুষিত এলাকা। মাননীয় স্পিকার, আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি নামেই আছে কিন্তু সেটা কাজে কিছুই নেই। এখানে বিদেশি ফ্লাইট আসে না, বা এখান থেকে বিদেশে যেতে হলে আবার ঢাকা থেকে ছুঁয়ে যেতে হয়। পাশাপাশি স্থানীয় যে ফ্লাইটগুলো আছে এখানে দেখা যায় যে ডলারের দামের মতো দাম ভেরিয়েশন করে। মাননীয় স্পিকার, এই যে বৈষম্যমূলক অবস্থা, এর থেকে আমরা অপরিত্রাণ চাই সিলেটবাসী। কিছুদিন আগে আমাদের মাননীয় বিমানমন্ত্রী এবং আমাদের মাননীয় সিলেটের কৃতি সন্তান বাণিজ্যমন্ত্রী মহোদয় আমাদের ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি চালু করেছেন, ডাইরেক্ট ফ্লাইটটি। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রপারলি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু আমরা লোকাল ফ্লাইটের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মাননীয় স্পিকার, আমরা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা চাই যাতে অন্তত আমরা এইসব বৈষম্য থেকে, কারণ যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। রাস্তায় বাই রোডে যেতে মাননীয় স্পিকার 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। ট্রেন, কোনো ট্রেন এক্সট্রা নেই, সব ট্রেনগুলোই সাধারণ, 2টা ট্রেন বা 3টা ট্রেন আছে আন্তনগর, এগুলাতে ধারণ ক্ষমতা অত্যন্ত স্বল্প, মানুষের অত্যন্ত ভোগান্তি হচ্ছে মাননীয় স্পিকার। এবং এই যে দামের যে ভেরিয়েশন, এটা দিয়েও আমরা অত্যন্ত হয়রানির সম্মুখীন। আমরা মাননীয় স্পিকার, এই মহান সংসদে মাননীয় বিমানমন্ত্রী এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আমাদের এই যে স্থানীয় ফ্লাইটের দামের যে ভেরিয়েশন, এটুকু থেকে অন্তত অবসান করার জন্য আমরা আপনার মাধ্যমে অবহিত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, গত রাতের আগের রাতে আমি নিজেই মস্কাট থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে গিয়েছি, 1 ঘন্টা ওখানে বসেছিলাম, তারপর ঢাকায় এসেছি। সুতরাং এই ফেসিলিটি অলরেডি এক্সিস্ট, এবং এটার বেসিক ফেসিলিটি কিন্তু আছে, হয়তো আরো অনেক ইম্প্রুভমেন্ট করা যাবে, বাট সিলেট এয়ারপোর্ট ইজ এ গুড এয়ারপোর্ট আই সো। থ্যাংক ইউ। মাননীয় সদস্য রেজা আহমদ, কুষ্টিয়া এক। সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর তিন।
13: মানে স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। কার্যপ্রণালী 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশে উত্থাপনীয় বিষয় দিনাজপুর জেলার পল্লী উন্নয়ন অবকাঠামোর উন্নয়নের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রসঙ্গে। দিনাজপুর জেলার 13টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় 6টি নির্বাচনী আসন রয়েছে। উত্তরাঞ্চলের মধ্যে এই জেলা উন্নয়নের দিক থেকে বিগত 17 বছরে অনেক পিছিয়ে গেছে, তাই বর্ষাকালে এখানে কাদা এবং পানি এতই হয়ে যায় যে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে অনেকগুলোই হয়ে থাকে। বৃহত্তর দিনাজপুর জেলাধীন অবকাঠামো উন্নয়ন শীর্ষক একটি প্রকল্পটি সমাপ্তির পথে মাননীয় স্পিকার আমরা শুনতে পেরেছি এই প্রকল্পটি আর এক্সটেনশন হবে না, সেজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করি দিনাজপুরের 6টি আসন এবং দিনাজপুর বিশেষ করে দিনাজপুর সদর 3 আসনের এই আসনটির 10টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা এলাকায় বিশেষ একটি অবকাঠামো প্রকল্প উন্নয়ন প্রকল্প নিয়ে এলাকার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ হবে কি না, গ্রহণ করা হবে কি না। এবং মাননীয় মন্ত্রী মহোদয় আপনি জানেন যে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে
1: মাননীয় সদস্য রুহুল আমিন, দুলাল, পিরোজপুর তিন।
14: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আমার উত্থাপনীয় বিষয় আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর তিন মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চল হিসাবে বিশুদ্ধ পানির রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পানির ড্রাম বরাদ্দ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর তিন মঠবাড়িয়া সর্বদক্ষিণে অবস্থিত। উক্ত উপজেলায় 11টি ইউনিয়ন ও 1টি প্রথম শ্রেণীর পৌরসভায় প্রায় 500,000+ লোকের বসবাস। অর্থ অঞ্চলে খালবিল নদীর পানি লবণাক্ত থাকায় পানীয় জল ব্যবহার করা অনুপযোগী। এছাড়া উপকূল অঞ্চল হিসেবে এখানে বন্যা সাইক্লোন সিডর আইলের মতো প্রতিবছর ঘূর্ণিঝড় বন্যায় মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয় এবং নদ নদী পুকুর খাল বিলের পানি পান করার ফলে জনসাধারণ পানিবাহিত রোগে আক্রান্ত হয় এবং শুকনো মৌসুমে পানির অভাবে জনসাধারণের দারুণ কষ্ট লাঘব করতে বিশুদ্ধ পানির জন্য বৃষ্টির পানির জন্য ডেরা মতিব প্রয়োজনীয়, যার ফলে আমার উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানীয় স্বাস্থ্যসম্মত নিরাপদ পানীয় থেকে হাজার হাজার পরিবার বঞ্চিত হয়েছে এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। বিগত সরকার এই অঞ্চলে রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিশুদ্ধ পানির ড্রামের একটি প্রকল্প বরাদ্দ প্রদান করা হয়, তা দুর্নীতির অনিয়মের কারণে মানুষের মাঝে সুষম বণ্টন করা হয়নি। তাই মাননীয় স্পিকার এমত অবস্থায় জনস্বার্থে আমার নির্বাচনী এলাকা সর্বদক্ষিণী উপকূলীয় অঞ্চল হিসাবে 50,000 বিশুদ্ধ পানি ব্যবহারের নিমিত্তে রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পানীয় ড্রাম বরাদ্দ প্রদানের জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: দু মিনিট বক্তব্যের পালা এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক, আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হল। সবাইকে ধন্যবাদ।
15: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।
16: ইয়া মুহাম্মদ বেহেশত হোতে খোদায়ে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে, এই দুনিয়ার দুঃখ থেকে। এবার আমায় নাজাত দাও, ইয়া মুহাম্মদ বেহেশত হোতে খোদায়ে পাওয়ার পথ দেখাও। পীর মুর্শিদ পাইনি আমি তোমায় ডাকি দিবস জামি,

দিবস যামি, তোমারি নাম হোক হজরাত আমার পর পারের নাম, এই দুনিয়ার দুঃখ থেকে।

পার্থ বিভব যশ সম্মান চে চে নিষিদি দুঃখ শোকে জ্বলে মরি দুঃখ শোকে জ্বলে মরি পরাণ কাঁদে শান্তি আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে

اب حیات یا نبی جی رہا بتا اے دنیا دکھ تھے کہ

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হল। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ভক্তিমূলক গান।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম আসরের নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১ দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি চট্টগ্রাম ১৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরীকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় বাণিজ্য, মাননীয় বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার নোটিশ। উত্থাপিত বিষয় চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ, কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনা প্রসঙ্গে মাননীয় স্পিকার, বাংলাদেশ এবং আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত পাটের পরেই চামড়া। চামড়াজাত পণ্য শিল্প আজকে ধ্বংসের মুখে। কুরবানির

0: প্রায় 30%, আর এটা ছাগল যেটা বলা হয় আমাদের কালো ছাগল সেটাও প্রায় 27.9% কুরবানি হয়েছে। তো কুরবানির আগেই আমরা দেখেছি প্রত্যেকবার ব্যাংক থেকে চামড়া ব্যবসায়ীদেরকে একটা লোন দেওয়া হতো এবং গভর্নমেন্ট থেকে লবণও সাপ্লাই দেওয়া হতো, এবং আমরা আমাদের চট্টগ্রামেই সবচেয়ে বেশি চামড়ার ব্যবসায়ী, চামড়ার গুদাম সবচেয়ে বেশি আছে যেটা সাভারের আগে। তো আমি মাননীয় মন্ত্রীকে যেটা জিজ্ঞাসা, এখন 31 লাখের বেশি চামড়া মাটিতে ফুটে ফেলা হয়েছে, মাননীয় মন্ত্রী আপনি যদি একটু মেহরবানি করে একটা লোন স্যাংশন করতেন, লবণগুলা যদি একটু ফ্রি দিতেন, তাহলে আমাদের এই 31 লাখ চামড়া যেগুলো মাটিতেই পুঁতে ফেলা হয়েছে সেখান থেকে কি আমরা উদ্ধার হতে পারতাম না? আপনার মতো এইরকম বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কে আমি যতটুকু জেনেছি আপনি ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এই কুরবানির আগে 31 লাখ এই চামড়াগুলো যদি আমরা বাঁচাতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশে চামড়া শিল্পের দেশ 10 ফেসিবাদের সময় হয়েছে। আমাদের বর্তমান নতুন সরকারের আমলে আমরা কি একটা উন্নতি লাভ করতে পারতাম না? মাননীয় মন্ত্রীকে আমি জানতে চাই, 31 লাখ চামড়া বাঁচানোর ক্ষেত্রে কেন পদক্ষেপ না হলো না এবং ঋণ কেন বরাদ্দ হলো না ব্যবসায়ীদের জন্য, আর সরকারিভাবে কেন লবণ বরাদ্দ করা হয় নাই, এটাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আশা করি উত্তরের পরে কাঠগড়া থেকে রেহাই দিবেন মাননীয় সদস্য।
1: প্রথম হলো লবণ দেয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা প্রায় 17.60 কোটি টাকার লবণ বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছি, এবং তার আগে আমরা জেলা এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি মাদ্রাসার মোহতামিম শিক্ষকদের ডেকে, কিছু সংখ্যক সিলেক্ট বেসিসে শিক্ষক এবং মোহতামিমদের ডেকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা প্রায় 8 লক্ষ লিফলেট তাদের কাছে দিয়েছি যে কী উপায়ে চামড়াগুলি সংরক্ষণ করতে হবে। আচ্ছা, যে কারণে আপনার পরিসংখ্যানের সাথে আমার প্রাপ্ত পরিসংখ্যানের যদিও একটু অমিল আছে, আমাদের কাছে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী 1.1 কোটি পশু জবাই হয়েছে এইবার কুরবানির ঈদে। এই 1.1 কোটির মধ্যে আমরা প্রায় 70 লাখ চামড়া সংরক্ষণ করতে পেরেছি সারা দেশে। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে মাননীয় স্পিকার, চামড়া যদি স্কিলফুলি পশুর গা থেকে খুলে নেওয়া হয় এবং এটা যদি নির্ধারিত সময়ের মধ্যে লবণ মাখানো হয়, তাহলে পরবর্তী ধাপের যারা ট্রেডার তাদের কাছে এটার কদর আছে। চামড়া যদি পচে যায় সেটার তো কোনো ভ্যালু নাই। তো যে চামড়াগুলি ঠিকমতো পশুর গা থেকে খুলে নেওয়া হয়েছে এবং যেটা সময় মতো লবণ মাখানো হয়েছে, দ্যাট গট এ ভ্যালু। এখন এটা একটা তর্কের বা প্রশ্নের বিষয় হতে পারে, ডিবেটের বিষয় হতে পারে, যে যে মূল্য আমরা ধার্য করেছি সেই মূল্য তারা পেয়েছে কি না। মানে স্পিকার, একটু বুঝতেই পারেন, এটা তো বাজার অর্থনীতি, মূল্য আপনি যাই নির্ধারণ করে দেন, আপনি মার্কেটের এফিসিয়েন্সি যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে সেই মূল্যটার কার্যক্ষেত্রে সেটার প্রয়োগ হবে। তো মূল্য কম বেশি হয়েছে, কিন্তু আউট অফ 1.1 কোটি এই পরিমাণ চামড়া সংরক্ষণের তথ্য আমাদের কাছে আছে, যার মধ্যে 30-35 লাখের মতো চামড়া ইতিমধ্যে সাবটিয়ানা ঋতু চলে এসেছে। আচ্ছা, আর যে সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছি তার মধ্যে একটা লবণের কথা বললাম, প্রচারণার কথা বললাম, লিফলেটের মাধ্যমে প্রচার হয়েছে, টিভির অ্যাডের মাধ্যমে প্রচার হয়েছে পূর্ববর্তী 7 দিন। আচ্ছা, তারপরে মাননীয় স্পিকার, আমরা একসাথে সব চামড়া চলে এসে সাভার ইটিভি যেন ওভারলোডেড না হয়ে যায় সেই জন্য জেলা প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুরবানির ঈদ পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত কোনো চামড়াবাহী ট্রাক যেন ঢাকায় আসতে না পারে সেটি কম বেশি আমরা এনশিওর করেছি, যাতে এই সময়ের পরে সংরক্ষিত চামড়াগুলি যদি আসে তাহলে সাভার ট্যানারির উপর হয়তো বেশি লোড হবে না। এইভাবে মাননীয় স্পিকার আমরা চেষ্টা করেছি, চামড়া যদি ধরে রাখা যায় যেটা ধরে রাখা গিয়েছে, তাহলে যে ট্যানারি আমাদের আছে যতটুকু কমপ্লায়েন্ট, যতটুকু কমপ্লায়েন্ট না, কিন্তু এগুলি প্রসেস করা সম্ভব এবং সেটা চামড়াজাত পণ্যে রূপান্তরিত করা সম্ভব। আর যে কার্যপদ্ধতির কথা আমরা বললাম, আগামী দিনে এইগুলির বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আপনার এই উদ্বেগও থাকবে না এবং এটির ফলাফল বাংলাদেশ দীর্ঘদিন উপভোগ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ও, লোনের কথা, মাননীয় স্পিকার, এখন যে পরিস্থিতি,

0: এবং কমপ্লায়েন্ট যে কয়টি ট্যানারি, যে কয়টি ট্যানারি কমপ্লায়েন্ট তারা ফিনান্সিয়ালি সলভেন্ট। এর বাইরে আমরা যদি একটা মেসিভ আকারে বাজারে টাকা ছাড়তাম, আমাদের কাছে মনে হয়েছে যে এটা প্রপার রিটার্ন আসার সুযোগটা কম ছিল, এটা আননেসেসারি একটা ম্যানিপুলেশন ক্রিয়েট হতো এবং এই টাকাও আদৌ ব্যাংক আর ফেরত পেত না। তো মার্কেটটা যেন অহেতুক টাকা ছাড়ার মাধ্যমে নষ্ট না হয় সেজন্য আমরা উপকরণ দিয়েছি, কিন্তু এই টাকার পদক্ষেপে যাইনি। এটা একটা সুচিন্তিত পদক্ষেপ ছিল, লবণ দিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন ভোলা চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
2: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় ভূমি মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় প্রকৃত ভূমিহীন ও দরিদ্রদের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদান প্রসঙ্গে। বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী মোট খাস জমির পরিমাণ 38,53,794 একর। এর মধ্যে খাস জমি প্রায় 20,71,000 একর এবং নদ খাল ও জলাশয় সহ অকৃষি খাস জমির পরিমাণ 17,81,000 একরের বেশি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রকৃত খাস জমির পরিমাণ এর চেয়েও অনেক বেশি হতে পারে, যার একটি উল্লেখযোগ্য অংশ প্রভাবশালীদের দখলে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই জমির একটি বড় অংশ প্রায় 4,84,000 একর কৃষিকাজের উপযোগী। মাননীয় স্পিকার, দেশে ভূমিহীন ও দরিদ্রদের জন্য সরকারি খাস জমি বিনামূল্যে বা স্বল্প মূল্যে বন্দোবস্ত দেওয়ার বিধান রয়েছে। ভূমি সংস্কার আইন ও কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী প্রকৃত ভূমিহীন ও কৃষকরা কৃষিকাজের জন্য 1 থেকে 1.5 একর পর্যন্ত এবং বাস্তুভিটার জন্য সর্বোচ্চ 5% খাস জমির বন্দোবস্ত পাওয়ার যোগ্য। এটি সরকারের একটি চলমান প্রক্রিয়া হলেও নানা আইনি জটিলতা ও বিড়ম্বনার কারণে প্রকৃত ভূমিহীনরা খাস জমি বন্দোবস্ত খুব একটা পাচ্ছে না, বরং ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগ সাজসে ঘুষ বা দুর্নীতির বিনিময়ে প্রভাবশালী চক্র, রাজনৈতিক ব্যক্তি ও সচ্ছল ব্যক্তিরা ভুয়া নাম ও মিথ্যা তথ্য দিয়ে নিজেদের নামে খাস জমি বন্দোবস্ত পাচ্ছে। অনেক ক্ষেত্রে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি পাকা বাড়ি বা পর্যাপ্ত জমির মালিকদের মধ্যেও খাস জমি বরাদ্দ পাওয়ার নজির রয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন চরাঞ্চলে জোর জার মুলুক তার নীতিতে খাস জমি দখল করে রাখা হয় এবং প্রকৃত ভূমিহীনরা তাদের অধিকার থেকে বঞ্চিত হন। অথচ এই খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত প্রদান করা হলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতি জনগুরুত্বপূর্ণ বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
1: মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
3: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সাহেব যে বিষয়টি উত্থাপন করেছেন, সারা বাংলাদেশের 350 জন মাননীয় সংসদ সদস্যের এটা প্রাণের কথা। প্রত্যেক এলাকায় এই সমস্যায় জর্জরিত। তারপর আমাদের চেষ্টা আছে বাংলাদেশের অবৈধ দখলকৃত খাস জমি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে চিহ্নিত করা হয়। অবৈধ দখল মুক্তকরণের লক্ষ্যে এই সংক্রান্ত একটি আইন আছে, দ্য গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস। মাননীয় স্পিকার, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা 2024 প্রয়োগের মাধ্যমে অবৈধ দখলমুক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী 180 দিনের অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এ সংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় হইতে খাস জমি চিহ্নিতকরণ, অবৈধ দখলমুক্ত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রাপ্ত বরাদ্দ সকল জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদানসহ এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান একটি চলমান প্রক্রিয়া। কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা 1997 অনুযায়ী প্রকৃত ভূমিহীনদের মাঝে কৃষি জমি বন্দোবস্ত প্রদান করা হয়ে থাকে। এরপর মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাননীয় 350 জন সংসদ সদস্য তাদের প্রত্যেকে আমি ভূমি মন্ত্রী হিসেবে সমসম্মান দিয়ে থাকি। আমি জানি যে নিজ নিজ এলাকায় দীর্ঘদিনের এই সংক্রান্ত বিষয়গুলি জনমনে কখনোই শুভ লক্ষণ নয়, সেই জন্য কার্যকরী নিজেদের এলাকায় বিচরণ করে অফিসগুলি দতারিগি করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়কে লিখলে আমরা ইতিমধ্যে আইন অনুযায়ী অনেক ব্যবস্থা নিয়েছি। সামনের দিনে সরকারের স্বচ্ছতা সুনির্দিষ্ট করার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার নির্বাচনী আসন ভোলাচার চপরাসন মনপুরা। এখানে আপনার নির্বাচনী আসনের পাশেই এই আসনটি। গত 16 বছরের ফেসিবাদী নির্যাতন এবং বঞ্চনার বাহিরে নয় এই অঞ্চল। এখানে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ভূমিহীনরা, বিশেষ করে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া বাস্তুহারা মানুষগুলো বেড়িবাঁধের পাশে বসবাস করছে। আর যে শত শত একর খাস জমি রয়েছে চপরাসন মনপুরায়, এই জমিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ, বিত্তশালী এবং অভাবশালী যারা রয়েছে, অভূমিহীন ব্যক্তিরা, ভূমি অফিসের বিভিন্ন অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে অফিস থেকে ভূমিহীন সনদ নিয়ে নিজেদের নামে তারা বন্দোবস্ত নিয়েছে। সামান্য কিছু ভূমিহীন কৃষক বা জেলে তারা হয়তো ভূমি পেয়েছে, কিন্তু কেউ কেউ হয়তো তাদের জায়গার দখল নিতে পেরেছে, অনেকেই নিতে পারেনি। আবার যারা নিয়েছে তাদেরকেও উৎখাত করা হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় ভূমিমন্ত্রী, চপরাসন মনপুরায় ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের জন্য ডিজিটাল ডাটাবেস কোনো তালিকার মাধ্যমে এই ভূমিহীনদেরকে ভূমি বিতরণের পরিকল্পনা রয়েছে কিনা আপনার? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আমার অত্যন্ত প্রিয় মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের খুব আইকন লিডার, যুব সমাজের মধ্যমণি, অনেক প্রতিবাদী। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সময় সারা দেশব্যাপী জনগণের পক্ষে এসেছিল আমাদের মাননীয় প্রিয় নেতা, সংসদ নেতার অত্যন্ত স্নেহভাজন। তার অভিযোগটি সম্পূর্ণই সঠিক। আর আমি খুবই, আমার খুব স্বপ্ন ছিল যে একজন 20 সন্তানের পবিত্র মাটি যাওয়ার, যিনি আমাদের দেশের আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। মাননীয় স্পিকার, আপনি আপনার বাবা জাতির খুব গৌরবান্বিত নেতা, আমার খুব প্রিয় নেতা, আমাদের এই অঞ্চলের জন্য শেরেবাংলা একে ফজলুল হক, আমার খুব ইচ্ছা আছে সেখানে যাওয়ার। আমি আশা করছি আমার মাননীয় সংসদ সদস্য সহ সেই এলাকায় আপনার সুবিধা মতো সময় যদি হয় ভালো, তাহলে আমি খুব দ্রুত যাব এবং ভূমি মন্ত্রণালয়ের সকল উচ্চপদস্থ মাননীয় ভূমি প্রতিমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় সহ আমরা সেই এলাকায় যাব, সরেজমিনে দেখে আমরা অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেব এবং মাননীয় সংসদ সদস্যের যে প্রত্যাশা ভূমিহীনদের মাঝে সব কিছু আমরা ইনশাল্লাহ অত্যন্ত দ্রুতই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ ধরনের অবস্থান প্রায় সব সংসদ সদস্যেরই, তাদেরকে আমি অনুরোধ করব যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের আস্থা অর্জনের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে আপনারা আরও সক্রিয় হন এবং আমাদের কাছে আসেন, আমরা অবশ্যই সমস্ত দুর্নীতি উচ্ছেদ করে একটি স্বচ্ছতা জনগণের মাঝে আমরা উপহার দিতে পারব। মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, একটি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ নুরুল ইসলাম মাননীয় সদস্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংসদে উপস্থাপনের জন্য। ভোলা একটি দ্বীপাঞ্চল, এখানে অনেক খাস জমি এখনও রয়েছে, প্রতিনিয়ত চর জেগে ওঠে। সংসদ সদস্যরা যদি আগ্রহ ব্যক্ত করেন, এর পিছনে লেগে থাকেন, তাহলে অনেক দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করা সম্ভব। বিএনপির বিগত সরকার 2001 থেকে 2006 সরকারের আমলে আমার নির্বাচনী এলাকায় ভোলা তিনে 20,000 ভূমিহীন কৃষককে জমি দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী। তিনি নিজেই এর একটা বড় অংশ নিজের হাতে দলিল দিয়েছেন তজুমদ্দিন স্টেডিয়ামে, এবং এই 20,000 লোক আজীবন উপকৃত হবে। সুতরাং অন্যান্য এই ধরনের যেখানে খাস জমি আছে অনেক এলাকাতেই আছে, যদি সংসদ সদস্যগণ আগ্রহ প্রকাশ করেন, সরকারের একটি যুগান্তকারী কার্যক্রম হবে ভূমিহীনদের মধ্যে জমি বিতরণ করা। আর আপনি ভোলায় যেতে চেয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইনশাল্লাহ একটা সঠিক সময়ে যদি সময় পারমিট করে আমিও নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য নুরুল ইসলামকে মাইক দেন।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাহেবকে আমরা যদিও মিনু ভাই ডাকি, আমাদের অনেক স্নেহ করেন। আপনাকে ভোলায় আমি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে সাথে আপনি যে ভূমি প্রতিমন্ত্রীর কথা বলেছেন, আরও যারা যারা আগ্রহী প্রত্যেককে আমি ভোলায় আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি মাননীয় স্পিকার সহ আমরা সেই অনুষ্ঠানে যোগদান করতে পারবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: মাননীয় ভূমিমন্ত্রী,
3: মাননীয় স্পিকার, অনেক অনেক আপনাকে ধন্যবাদ। এবং এটা একটা ঐতিহাসিক সময়, আমি জানি সারা দেশের আমাদের নির্বাচিত 350 জন মাননীয় সংসদ সদস্যর এটা হৃদয়ের কথা। আর মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের মাটি মানুষের নেত্রী, প্রধানমন্ত্রী সাবেক আমাদের মা, যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের প্রত্যাশা থাকলো আপনি সহ উপযুক্ত স্থানে যে মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমি চেষ্টা করব এই ধরনেরই একটি আরেকটি যুগান্তকারী উদ্যোগ যা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে। মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব আখতার হোসেন, মাননীয় সদস্য কিছু বলতে চান? আখতার হোসেন সাহেবকে মাইক দেন।
4: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই দেশে সরকারি দলের যেমন সমাবেশ করার অধিকার আছে, বিরোধী দলের এই একই ধরনের সমাবেশ করার অধিকার আছে। এবং সেই অধিকারের জায়গা থেকেই জুলাই মাসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। গতকাল আমাদের উদ্বোধনী সেশন ছিল। গতকাল রাতের বেলা আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, আমি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সাভারে গিয়েছিলাম, একটা সমাবেশে উপস্থিত হয়েছিলাম। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়ে আমরা স্টেজে ওঠার আগে আগেই সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, সেখানে বিদ্যুৎ আর থাকে না। আমরা বিদ্যুতের জন্য যোগাযোগ করেছিলাম কিন্তু কোনোভাবেই যোগাযোগ করে আমরা সমর্থ হয়ে উঠতে পারি নাই, এবং সেখানে যখন বক্তব্য চলছিল হঠাৎই সেই সমাবেশে যারা শ্রোতারা আছেন তাদের মাঝখানে সেখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন, সেখানে রক্ত ছড়িয়ে পড়ে এবং তারপরে সেখানে ধোঁয়া উঠে যায় এবং আমাদের ওখানে যারা শ্রোতারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আমরা সমাবেশ সংক্ষিপ্ত করে আমরা থানায় গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমরা যখন বিরোধী দলে আমরা যারা আছি এই সমাবেশ করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। সেই সমাবেশের সময়টাতে কেন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ কেন নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাতে আমরা সরকারি দলের কাছে আমরা একটা জবাব দিতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আমরা যখনই জুলাইকে নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, জুলাইকে নিয়ে যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের কর্মসূচি আমরা ঘোষণা করি, সেই সময়টাতেই নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। যারা জুলাইয়ের অতীত শক্তি আছে তারা নানাভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করে। এর আগেও আমাদের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গতকাল যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি, সেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি এখানে থাকতেন তার কাছেই জানতে চাইতাম, কিন্তু যেহেতু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত নেই এই কারণে আপনার মাধ্যমে সরকারের কাছ থেকে আমরা জানতে চাই যে কেন বিদ্যুতের লাইন বন্ধ থাকলো সেই সময়টাতে, এবং এই যে বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী যারা আছে এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা, সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি মাননীয় সদস্য আক্তার হোসেন, আপনি এই ব্যাপারে একটা নোটিশ দেবেন, আর এখানে কোনো বিতর্কের অবকরণ করার প্রয়োজন নাই। আইনমন্ত্রী দাঁড়িয়েছেন, আইনমন্ত্রী কিছু বলতে চান? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়, উনি দেশে নাই। আইনমন্ত্রী বলতে চান? আচ্ছা বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আপনি কিভাবে বলবেন? আইন তো ভালোই আছে।
5: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত নাই, ওনার পক্ষেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন যে বিষয়টার অবতারণা করেছেন নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার এই আশ্বাস দেওয়ার জন্যে। না, যথেষ্ট কথা হয়েছে, সরকারি দল থেকে মন্ত্রী একজন জবাব দিয়েছেন, এখনো আমি আইন প্রণয়ন কার্যাবলীতে যেতে চাই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচির অনুযায়ী একল বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি এখন বিশেষ কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন বরিশাল 3, তাকে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 সম্পর্কে বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
6: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক পরীক্ষিত রিপোর্ট আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ 28 জুন 2026 খ্রিস্টাব্দ বৈঠক উত্থাপিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত বিশেষ কমিটি রিপোর্ট। কমিটির সভাপতি হিসাবে আমি জয়নুল আবেদিন, কার্যপ্রণালী বিধি 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 30/6/2026 খ্রিস্টাব্দ বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিল পরীক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন: আমি নিজে জয়নুল আবেদিন, 121 বরিশাল 3, সালাউদ্দিন আহমেদ 294, কক্সবাজার 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81, ঝিনাইদহ 1, মোহাম্মদ আব্দুল বারী 35, জয়পুরহাট 2, মোহাম্মদ নওশাদ জমির 1, পঞ্চগড় 1, ফারজানা শারমিন 58, নাটোর 1, মোহাম্মদ মুজিবুর রহমান 52, রাজশাহী 1 এবং জিএম নজরুল ইসলাম 108, সাতক্ষীরা 4। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য বিশেষ কমিটির মাননীয় সদস্যগণকে, মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কমিটির অত্যন্ত প্রাণবন্ত এবং আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। বিলটি সংসদে, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় বিরোধী দলের নেতা কিছু বলতে চাচ্ছিলেন নাকি আপনার হয়ে রফিকুল ইসলাম সাহেব বলবে? বিরোধী দলের নেতা বলতে চান নাকি না? আগে বিরোধী দলের নেতাটা শুনি, রিপোর্ট উপস্থাপিত হয়ে গেছে, বিরোধী দলের নেতাটা শুনি, তারপরে আপনি পয়েন্ট অফ অর্ডার থাকলে দাঁড়াতে পারেন।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যত দেশে একমাত্র টার্সিয়ারি রেবেল হসপিটাল ছিল, যেটাকে আগে আমরা পিজি হসপিটাল বলতাম। পরবর্তী পর্যায়ে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে এবং এই সংশোধনী নামের একটা অ্যামেন্ডমেন্ট করেছে। বর্তমানে এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার এবং সারা দেশে কার্যত এখনও একটি, যদি আরও অনেকগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, তার কিছু একাডেমিক কার্যক্রম চলছে, কিন্তু স্বাস্থ্যসেবার কার্যক্রম সেরকম প্রতিষ্ঠিত হয়নি। এই অবস্থায় এটাকে যদি আমরা লাভজনক এবং অলাভজনক, এখানে বলা হয়েছে প্রফিট নন প্রফিট কনসার্ন, কিছু শেয়ারিং এখানে করা, যেখান থেকে ইনকাম জেনারেট করে এইটার প্রয়োজনেই ব্যবহার করা। যাদের এবিলিটি আছে তারা টার্সিয়ারি লেভেল, কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে ওখানে চিকিৎসা নেয়, আরও যাদের বেশি আছে তারা দেশের বাইরে চলে যায়, কিন্তু যাদের নাই তাদের ঠিকানা। এখন যখন এখান থেকে এখানে কেউ ইনভেস্ট করবে এবং এখান থেকে প্রফিট জেনারেট করার ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয়টা বেড়ে যাবে। এই সংসদে এই সেশনে আমরা বাজেট পাশ করার সময় জনগণের চিকিৎসা ব্যয় পকেট মানি যাতে আরও কমানো যায় এই জন্যে অনেকগুলা পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে, যেটাকে আমরা সবাই সমর্থন করেছি। কিন্তু এর সেন্সটা হচ্ছে এর বিপরীত। এখন যে বিলটা আসতেছে এখানে কিন্তু চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। দুই নম্বর হলো, যদি এই ধরনের কোনো কোম্পানি এখানে শেয়ার করতে আসে তাহলে আগামীতে কোনো ধরনের আনহেলদি কম্পিটিশনের পটেনশিয়াল রিস্ক আমরা উড়াই দিতে পারি না। কার্যত এর মাধ্যমে জনগণের প্রাপ্তির চাইতে একটা গোষ্ঠীর প্রাপ্তি বেশি হয়ে যাওয়ার আশঙ্কা।
1: মাননীয় বিরোধী দলের নেতা, আপনি একজন খ্যাতিমান চিকিৎসক, এই বিষয়ে নিশ্চয়ই অনেক কিছু জানেন, অনেকের চেয়ে বেশি। বিলটি কেবলমাত্র উপস্থাপিত হয়েছে, এরপরে যখন বিবেচনার জন্য আসবে আপনাকে দীর্ঘ সময় দেওয়া হবে, তখন পুঙ্খানুপুঙ্খ করবেন। ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম, আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? জি বলুন।
8: স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের বিশেষ কমিটির মাননীয় সভাপতি এই বিলটা এখানে উত্থাপন করেছেন এবং এই কমিটির আমি একজন সদস্য, কিন্তু আমার নাম উপস্থিত অনুপস্থিত কোনোটার মধ্যেই নাই।
1: আপনি কি উপস্থিত ছিলেন?
8: না, আমি উপস্থিত ছিলাম না। পয়েন্ট অফ অর্ডার হলো এটাই আমার, যে সকাল ১০টায় মিটিং, ১০:১৯ মাননীয় সভাপতি এই কমিটির জয়নাল আবেদিন সাহেবের পিএস পরিচয়ে আমাকে ফোন করে যে স্যার আজকে তো মিটিং ছিল। তা আমি বললাম যে কিসের মিটিং? তো বলে যে বিশেষ কমিটির মিটিং। বললাম আমি তো আগের থেকে জানি না, আপনাকে মেসেজ দেওয়া হয়েছে। তো আমি পরে দেখলাম যে মেসেজ কখন দিছে, মেসেজ দিয়েছে ৯:১৯। তো এরকম একটি গুরুত্বপূর্ণ কমিটির মিটিংয়ের খবর কি মেসেজে হয়? তাও আবার ৯:১৯, ১০টায় হলো মিটিং। তো আসলে আমার পক্ষে তো প্র্যাকটিক্যালি উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। তা আমি মাননীয় এই কমিটির সভাপতির কাছে জানতে চাই যে আমাকে খবর দেওয়া হলো না কেন যথাসময়ে? আমি যে কারণে আমি উপস্থিত হতে পারলাম না।
1: মাননীয় সদস্য দয়া করে বসুন। আমি এই কমিটির যে সভাপতি তাকে ভবিষ্যতে এই ধরনের ব্যাপারে যাতে প্রত্যেক সদস্যকে যথেষ্ট সময় দিয়ে নোটিফাই করা হয় সে ব্যাপারে যত্নবান হওয়ার জন্য অনুরোধ জানাবো। আপনি সরাসরি তার সাথে আলাপ করতে পারতেন সংসদেও, মানে বাইরেও একটা কীরকম ধারণা হবে যে একটা মিটিংয়ে নোটিশ দেওয়া হয় না। তো আপনি সরাসরি তার কাছ থেকে জানতে চান, যাই হোক ভুলত্রান্তি হতে পারে ভবিষ্যতে যাতে না হয় এ ব্যাপারে বিশেষ কমিটির সভাপতিকে আমি অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে তারা নিশ্চয়ই কেয়ারফুল থাকবেন। ধন্যবাদ।

0: আপনার কনসার্নটাও নোটিফাইড, ভবিষ্যতের জন্য তারা যাতে কেয়ারফুল হয় এটা তো বলেছি। এখন তো আর ক্লক ব্যাক করে পিছনে যাওয়া যাবে না, মিটিং হয়ে গেছে, বাকিরা তো উপস্থিত ছিল। যাই হোক, আপনার ব্যাপারে হয়তো আপনাকে নোটিফাই করা হয় নাই, সেই জন্য আপনার প্রয়োজন হলে আপনার সরাসরি যোগাযোগ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। বিলের নাম বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026। আমি এখন 75(1) বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে স্বল্পতর মেয়াদের নোটিশে মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় স্পিকার, আমি ডক্টর আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 রহিত ক্রমে উহার বিধানবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়ন কল্পে আনিত একটি বিল বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপনের জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। আপনাকে অশেষ ধন্যবাদ।
0: মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন।
1: আমি ডক্টর আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 রহিত ক্রমে উহার বিধানাবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়ন কল্পে আনিত একটি বিল বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপন করিলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।
0: বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সংসদে উত্থাপিত হলো।

0: আমি এখন 77 বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনকে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সম্পর্কে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটিতে সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর আনম এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী প্রস্তাব করছি যে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পরীক্ষামূলক রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করছি এবং সেই সাথে 3 দিন কার্য দিবসের মধ্যে সম্পাদন করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 পরীক্ষাপূর্বক 3 বৈঠক দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আহসানুল হক মিলনকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
1: স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আনম এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী প্রস্তাব করছি যে The Public Examination Offences Act 1980 এর অধিকর সংশোধন কল্পে আনিত বিলটি পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: সবাইকে অনেক সময় মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন কয়েকজন মাননীয় সদস্য, তাদেরকে আমি আহ্বান জানাব। সময় 2 মিনিট। প্রথমে বক্তব্য রাখবেন শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম। সরি, আমি একটু পেছনে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন নিম্নলিখিত সদস্যবৃন্দ, জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, জিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আব্দুল আলিম, বাগেরহাট 4, আমির হামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, মোহাম্মদ আব্দুল সাত্তার, নীলফামারী 1, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, এবং মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, জিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, এবং মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কে আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। এখন আমি নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অর্থাৎ বাছাই কমিটির প্রস্তাবটা দেবেন এবং সাধারণ নীতি সম্পর্কে বলবেন। সময় 2 মিনিট। প্রথমে আহ্বান জানাচ্ছি জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। 2 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশন ওপেনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। এটা আসলে অত্যন্ত একটা সুন্দর বিল। আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর এহসানুল হক সাহেব, মাননীয় মন্ত্রী মহোদয়, চার দলীয় জোটের আমলে যখন বিশেষ করে তৎকালীন সময়ে নকলের উৎসব হতো, প্রশ্নপত্র ফাঁস হতো এবং পরীক্ষা কেন্দ্রে একটা হসপস অবস্থা হতো, তখনকার দিনে উনি অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে, তখন উনি স্টেট মিনিস্টার ছিলেন, তখন শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর উসমান ফারুক, তৎকালীন মন্ত্রী মহোদয়, তখন উনি নকল প্রতিরোধ করেই সারা বাংলাদেশে নকলবিহীন পরীক্ষার নজির স্থাপন করেছিলেন চার দলীয় জোটের আমলে, যখন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। আজকে উনি বিলটা এনেছেন, এটার সাথে সম্পর্ক হল স্টুডেন্ট যারা প্রশ্ন করেন তারা, আর যারা প্রেসে থাকেন তারা, আর পরীক্ষার হলে যারা ডিউটি করেন ওনারা। এরপরে হচ্ছে পাবলিক যারা পরীক্ষার কেন্দ্রে এসে উপস্থিত হয়ে 144 অমান্য করে একটা হসপত অবস্থার সৃষ্টি করেন ওনারা। তো আজকে এই বিলটাতে উনি এই সব কিছুকে কভার করেছেন, কিন্তু শাস্তি যেটা দিয়েছেন আর স্টুডেন্টদের উপরে উনি যেটা শাস্তির বিধান করেছেন, কিন্তু যারা পরীক্ষার হলে থাকবেন আর প্রশ্নপত্র যারা আউট করবে এবং তাদের শাস্তির ব্যাপারে আমি যতটুকু পড়ে দেখেছি, যদি আমার ভুল না হয় মাননীয় মন্ত্রী, আমি টোটাল পড়ে দেখেছি ইংরেজিতে যেটা আপনি করেছেন, এইখানে আপনি নন ভেলেবল সেকশন করেছেন আর 5 ইয়ার্স শাস্তির ব্যবস্থা করেছেন, কিন্তু এটা স্টুডেন্টদের ব্যাপারে করেছেন, বাট যারা পরীক্ষার হলে থাকবে আর যারা 144 অর্থাৎ আমাদের পরীক্ষার সীমা।
0: মাননীয় সদস্য জি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, সময় 2 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, পাবলিক এক্সামিনেশন ওপেনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই সংসদে উপস্থাপন করেছেন। আমরা বিলটা মোটামুটি তার বিভিন্ন দিক পর্যালোচনা করে আমরা লক্ষ্য করেছি বিলটা অবশ্যই ভালো। দেশে শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ত্বরান্বিত করার জন্যে এই এরকম একটা বিলের প্রয়োজন ছিল। এখানে মাননীয় স্পিকার, আমাদের মাননীয় এমপি সাধারণ চৌধুরী সাহেব বলেছেন যে অপরাধটা কারা করে, প্রশ্নপত্র কারা ফাঁস করে, পরীক্ষার খাতা রেজাল্ট টেম্পোরের পেছনে কারা দায়ী। আসলে যারা দায়ী তারা তো বড় অপরাধী, আর সেটাকে যখন ছাত্র ছাত্রীরা তাদের পরীক্ষার খাতায় লিখতে যে কিছু অপরাধ করে বসে, সে অপরাধের পিছনে এখানে আইনের বেশ কঠোরতা অবলম্বন করা হয়েছে বলে এখানে বোঝা যাচ্ছে। তা আমি মনে করি যে রাঘব বলদেরকে মানে ধরাছোঁয়ার বাইরে না রেখে ছাত্র শিক্ষার্থীদেরকে যে শাস্তি বিধান করা হয়েছে এটা একটু সুযোগ সহজ করা যায় কি না, নন ভেলেবল কিছু সেকশনও দেওয়া হয়েছে, এটাও একটু কঠিন বলে মনে হয়। তা আমার মনে হয় এদিকটাকে সামনে রেখে বিলটা যেহেতু শিক্ষার জন্যে ভালো, সেজন্যে সংশোধিত আকারে করা যায় কিনা এ বিষয়ে আমি মাননীয় মন্ত্রীর মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি।
0: পরবর্তী বক্তা রুমিন ফারহানা। জনাব মাননীয় সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, পাবলিক এক্সামিনেশন ওপেনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 যে বিলটা এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। মাননীয় স্পিকার, পরীক্ষায় অশুদ্ধভাবে প্রশ্ন ফাঁস, জালিয়াতি, অনিয়ম রোধ করা রাষ্ট্রের একটি দায়িত্ব। একটি মেধাভিত্তিক সমাজ গঠনের জন্য কঠোর আইন অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধু কঠোর আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হবে এমনটা ভাবার সুযোগ নেই। মাননীয় স্পিকার, এই আইনটি 1980 সালের আইন সংশোধন করে দেখেছে, এর মধ্যে 1 থেকে 14 নম্বর ধারার 12টি ধারার পরিবর্তন আনা হয়েছে। এখানে শাস্তি বৃদ্ধি, অপরাধের পরিধি সম্প্রসারণ এবং তদন্ত ও বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করার উদ্যোগ দেখা যায়। মাননীয় স্পিকার,
4: আমরা নীতিগতভাবে পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করার উদ্যোগকে সমর্থন করি, তবে একটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, প্রথমত প্রশ্নফাঁসের মূল হোতাদের বিরুদ্ধে অতীতে কতজনের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেই প্রশ্ন আজও রয়ে গেছে। মাননীয় স্পিকার, আইনের কঠোর হয়েছে কিন্তু বাস্তবায়ন দুর্বল হলে আইনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ থেকে যায়। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংগঠিত অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রযুক্তিগত সক্ষমতা এবং ফরেন্সিক তদন্তের ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। শুধু শাস্তির বিধান বাড়িয়ে প্রযুক্তি নির্ভর অপরাধ দমন করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, এজন্য আমাদেরকে একটি দেখতে হবে আইনের প্রয়োগের ক্ষেত্রে যেন।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। এখন থেকে সকল সদস্য 2 মিনিট করে বলবেন। পরবর্তী বক্তা শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। গত 28 জুন তারিখে আমাদের সুযোগ্য শিক্ষামন্ত্রী পাবলিক অ্যামেন্ডমেন্ট অফেন্স আইন 2026 এই মহান সংসদে উত্থাপন করেন। দেশের পাবলিক পরীক্ষাসমূহ নকল প্রশ্নপত্র ফাঁস, সনদপত্র বিভিন্ন ধরনের অনিয়মের প্রতিরোধে দীর্ঘ 45 বছরের পুরনো আইন পরিবর্তন করে উনি সংসদে এটা উত্থাপন করেছেন। এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। আমি আশা করি এটা সংসদে পাশ হবে। আমি আমাদের শিক্ষামন্ত্রীকে এই একটি আইন সংসদে উত্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, বিগত আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থায় এতই অধপতন ঘটিয়েছেন, আত্মীয়করণ করে বিভিন্ন জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসিয়ে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। দেশের এই পরীক্ষা প্রশ্নপত্র পাশ করার ক্ষেত্রে আমরা অভ্যাসের দাস। সবাই আশা করে থাকতো প্রশ্নপত্র পাওয়া যাবে, লেখাপড়া করার দরকার নাই। প্রত্যেক পরীক্ষার আগে দেখা গেছে বাজারে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। অতএব আমাদের শিক্ষামন্ত্রী যে আইনটি সংসদে উত্থাপিত করেছে এটা অত্যন্ত জরুরি, এবং এই আইনের ক্ষেত্রে পরীক্ষাপত্রে যাদের ডাটাবেস, বিভিন্ন মোবাইল ফোন এইসব প্রতিরোধ কল্পে যে আইন সংশোধনী আছে এটা অত্যন্ত জরুরি। আমি আশা করি সংসদে এই আইনটি পাশ হবে এবং জনগণ যাতে এটা প্রেরণ করা হোক। এবং আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই এই আইনটি সংসদে উত্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6।
6: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী যে বিলটি এনেছেন নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ, এই জন্য যে 1980 সনে যে আইনটি করা হয়েছিল তখন তো সাইবার অপরাধ ছিল না। এখন সাইবার অপরাধের এই যুগে অবশ্যই এই আইনটি সংশোধন হওয়া প্রয়োজন, একান্তই প্রয়োজন। তবে কিছু বিষয়ে এখানে আমি উল্লেখ করতে চাই। বিশেষ করে প্রযুক্তি এবং সাইবার অপরাধ একটা জটিল বিষয়, এটাকে আরও স্পষ্ট করা, এখানে অস্পষ্টতা রয়েছে, স্পষ্ট করা প্রয়োজন। এরপরে হচ্ছে এর সঠিক প্রয়োগ এবং শিক্ষার সাথে যুক্ত সব পক্ষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই জন্য এই বিলটি আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার আছে বলে আমি মনে করি। তৃতীয়ত, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর মতো বিষয়গুলো কিভাবে সংজ্ঞায়িত হবে, এবং ডিজিটাল ফরেন্সিক প্রমাণ ছাড়া যদি কাউকে সরাসরি অপরাধী সাব্যস্ত করা যাবে তা আরও স্পষ্ট করা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অনেক সময় এই আইনের বলে সাধারণ শিক্ষার্থীরাও এখানে এফেক্টেড হতে পারে, সেই দিকে অবশ্যই নজর রাখা প্রয়োজন বলে আমি মনে করি। পাশাপাশি পূর্বে এটা 10 বছরের কারাদণ্ডের বিধান ছিল এবং 1 কোটি টাকা জরিমানার বিধান ছিল, সেখান থেকে 5 বছরের সাজা রাখা হয়েছে। তো আমি বলতে চাই শুধু আইন করলেই হবে না, এই আইনের যথাযথ প্রয়োগ, এবং আমরা দেখেছি অতীতে 21 সন পর্যন্ত 200টি মামলা হয়েছে, সেখানে মাত্র 45টি সমাধান হয়েছে। তো এই বিষয়টি আমি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য এ কে মোশাররফ হোসেন, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে, আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন, অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না, এটি রীতিবিরুদ্ধ, এটি সবার জন্য প্রযোজ্য, সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন এটাই আমি আশা করি। এখন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে নীতিগতভাবে মাননীয় মন্ত্রীর সঙ্গে আমি একমত। বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিত করা প্রয়োজন, কিন্তু বিলটি তড়িঘড়ি করে পাশ করলে বিল সম্পর্কে জনমত জনগণ জানতে পারবে না, তাই বিলটি পাশ করার পূর্বে সময় দেওয়া প্রয়োজন। এ কারণে ২০২৬ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই, এই যে বিলে শাস্তি বিধান রাখা হয়েছে, অতীতেও শাস্তি ছিল, অতীতে শাস্তির বিধান অনেক বেশি ছিল, কিন্তু পরীক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ অনিয়ন্ত্রিত, এবং আমাদের যে লেখাপড়ার সূচক দেখানোর জন্য পরীক্ষায় পাশ করে দেওয়া হতো এবং অবাধে নকল চলত। সুতরাং আমরা মনে করি যে অনুকূল পরিবেশ সৃষ্টি হলো, রাজনৈতিক অনুকূল পরিবেশ দরকার এটা নিয়ন্ত্রণের জন্য। যেমনিভাবে এবার আমাদের আনামা এহসানুল হক মিনাল মহোদয়, তিনি মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি ঘোষণা দিয়েছেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন সারা বাংলাদেশের নিশ্চিত নিরাপত্তায় পরীক্ষা বাস্তবায়িত হচ্ছে, কোনো ধরনের অনিয়মও লক্ষ্য করিনি। সুতরাং দরকার হচ্ছে রাজনৈতিক আনুকূল্য, সে রাজনৈতিক আনুকূল্য নিশ্চয়তা দিলেই আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো হবে। আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্য মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া ৩।
8: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্য পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের বিশেষ করে ১ থেকে ১৪ পর্যন্ত আমি পড়ে দেখেছি। বিলের উদ্দেশ্য ও কারণের সাথে আমি নীতিগতভাবে একমত। বিলটি পাশ করার জন্য মাননীয় মন্ত্রী সংসদে এনেছেন এবং এটা পাশও হয়ে যাবে, কিন্তু বিল সম্পর্কে, বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে জানানোর প্রয়োজন মনে করছি। তাই আমি মনে করি বিলটি পাশ করার পূর্বে যেহেতু অনেক সময় আছে, এ সময়টা জনগণকে দেওয়া উচিত। সে কারণে আমি জনমত যাচাইয়ের জন্য কমিটিতে প্রেরণের প্রস্তাব নোটিশ করছি। বিগত সরকারের সময় দীর্ঘ সময় পাওয়ার কারণে, তাদের দীর্ঘ ১৭ বছরে ক্ষমতায় থাকার কারণে প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে। এটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে সময়ের প্রয়োজন। সে কারণে আমি মনে করি আগে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব দিয়ে পাঠদান করা, হঠাৎ করে শিক্ষার্থীদের উপরে চাপ দেওয়া আমার মনে হয় সমীচীন হবে না। মাননীয় শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাবো, বিশেষ করে নকল প্রতিরোধে এবং প্রশ্নপত্র ফাঁসে, আমার কুষ্টিয়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস আজ থেকে প্রায় ৮ মাস আগে, এটা এখনো পর্যন্ত কোনো সরাহ হয়নি। গত পরশুদিন আমি সিভিল সার্জন অফিস এবং ওখানকার যারা দায়িত্বে আছে তাদেরকে ডাক দিয়েছিলাম। ওনারা জানিয়েছে যে এর সাথে জড়িত আছে বিশেষ করে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক এবং আরও কয়েকজনের নাম তারা জানিয়েছে। আমরা মনে হয় এই শাস্তিগুলো যদি ত্বরান্বিত করা হয় এবং কঠিনভাবে, বিলের ১ থেকে ১৪ পর্যন্ত এর ৯, ১০, ১১ এগুলো আরও কার্যকর করা।
0: মাননীয় সদস্য মোহাম্মদ আলী আসগর, পাবনা ৩।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলী এসকার পাবনা তিন প্রস্তাব করিতেছি যে 2026 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক। মাননীয় স্পিকার, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিলের উদ্দেশ্য এবং কারণ অত্যন্ত ইতিবাচক। তবে বিষয়টি হল যে আসলে বিগত ফ্যাসিস্ট সরকার সুদীর্ঘ 17 বছর যেভাবে এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভঙ্গুর করে দিয়ে গিয়েছে, পরীক্ষা ছাড়া পাশের ব্যবস্থা করা হয়েছে, নট অনলি পাস, পরীক্ষা দেওয়া হয়নি কিন্তু GPA 5 পেয়েছে, এবং GPA 5ই শুধু পায়নি, মানে এক কথায় কি বলবো, মানে GPA Golden 5 যেটাকে বলা হয়েছে, Golden 5 পর্যন্ত দেয়া হয়েছে পরীক্ষা ছাড়া। তো শিক্ষার্থীরা জানে যে পরীক্ষা না দিলেই তো GPA 5 পাওয়া যায়, Golden 5 পাওয়া যায়। মাননীয় স্পিকার, তো যার কারণে আমি মনে করি যে এখনো যেহেতু সেই মানসিকতাটা তাদের এখনো তৈরি হয়নি, এই জন্য বিশেষ করে শিক্ষার্থীদের কাছে এটা প্রচার হওয়া দরকার, গার্ডিয়ানদের কাছে এটা প্রচার হওয়া দরকার। এটা যদি ভালো করে প্রচার হয় তাহলে ইনশাল্লাহ আগামীতে নকল মুক্ত হবে ইনশাল্লাহ। এবং নকল মুক্ত পরীক্ষা চলছে, তবে ওরা একটু কষ্ট পাচ্ছে যে আমরা যদি আগে জানতাম যে কি এইভাবে নকল হবে না, আগের মতোই বোধ হয় হবে, তো ওরা আসলে এটা জানাটাই স্বাভাবিক, ওরা কচি মন। এই জন্য মাননীয়
10: পরবর্তী বক্তা আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিলটি মূলত আমি সংশোধনের জন্য, জনমত যাচাইয়ের জন্য এবং বাছাইয়ের জন্য প্রেরণ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, এখানে শুরুতেই আমার কাছে মনে হয়েছে যে বিলটি কি প্রিভেন্টিভ নাকি কিউরেটিভ এই বিষয়টি ক্লিয়ার করাটা অত্যন্ত জরুরি ছিল, বিশেষ করে অপরাধ হওয়ার আগেই কিভাবে প্রশ্নপত্র নিরাপদ রাখা যায় সেই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি জরুরি। এখানে নতুন করে যে সংশোধনীটি আনা হয়েছে বিশেষ করে ডিজিটাল সেক্টরকে কেন্দ্র করে, তাহলে আমরা যেভাবে এখন প্রযুক্তির ক্ষেত্রে আগাচ্ছি, আজকে একজন মাননীয় সদস্য AI সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন শুরুতে, সেই জায়গায় কিন্তু আমাদের দিনকে দিন এমন হচ্ছে যে আমরা ডিজিটালি পরীক্ষা নিব, একটা সময় এরকম আসবে যে আমাদের ছেলেমেয়েরা সবাই অনলাইনে বসেই পরীক্ষা দেবে, সেই জায়গাগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, অর্থাৎ এনক্রিপ্টেড ডিজিটাল প্রশ্নপত্র ব্যবস্থা কী করে আমরা বাস্তবায়ন করব, মাল্টি ফ্যাক্টর অ্যাক্সেস কীভাবে নিশ্চিত করব, প্রশ্নপত্রের ডিজিটাল ট্র্যাকিং বা ওয়াটারমার্ক নিরাপত্তা অডিট কীভাবে হবে, এই বিষয়গুলো আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি এখানে আইনের সীমা পরিসীমা, বিচার ব্যবস্থা যেটা রাখা হয়েছে শাস্তির বিধান, সেটা বাস্তবায়নের সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া হয়নি আইনে। পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা কী, সেই বিষয়টিও এখানে আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশি স্পেসিফাই হওয়াটা জরুরি। এবং সব মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে যেহেতু সময় বাস্তবতার নিরিখে ডিজিটালাইজেশন হয়েছে ব্যাপকভাবে, এই বিষয়টি কোনোভাবেই অস্পষ্ট যেন না থাকে তার জন্য যাচাই বাছাই হওয়া দরকার এবং জনমত যাচাই হওয়া দরকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম।
10: মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4 আপনি বলেছেন। পরবর্তী বক্তা মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16।
12: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশন ওপেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এটা জনমত যাচাইয়ের জন্য 20 সেপ্টেম্বর তারিখের মধ্যে বিলটি প্রচার করা হোক। মাননীয় স্পিকার, আধুনিক তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে 1900

0: আমলে বিকেশের সরকার ছিল, ভোটবিহীন সরকার ছিল। এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, অটো পাস দিয়ে, নকল অ্যাভেলেবেল করে এদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছেন। সেজন্য আজকের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস, তার সাথে সম্পৃক্ত নকল সনদ, জাল সনদ থেকে শুরু করে ডিজিটাল সিস্টেম ইউজ করে যারা এই সমস্ত অপরাধ সংগঠন করে তাদের জন্য 5 বছর কারাদণ্ড এবং জরিমানা শুদ্ধ যে আইন করা হয়েছে এটা অত্যন্ত উপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই দীর্ঘ পিরিয়ডের পর যেহেতু নতুনভাবে এই আমাদের আইনটি সংশোধন করা দরকার, এটা জনমত যাচাইয়ের জন্য, আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আরও সুচারুরূপে গৃহীত হওয়ার জন্য, মাস পিপলের কাছে পূর্ণাঙ্গভাবে প্রসারিত হওয়ার জন্য, এদেশের ছাত্রদাবাস সর্বোচ্চ সতর্ক হওয়ার জন্য, গার্ডিয়ান এবং শিক্ষক পিটিএ সহ সকলে যাতে সচেতন হয় এটা জনমত জরিপের জন্য আর কিছু আমার মনে হয় সময় দিলেই এটা এই বিলটি প্রসারের জন্য অত্যন্ত উপযোগী হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল সাত্তার, নীলফামারী এক।
2: সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সফর সঙ্গে হতে না পারলেও আমরা অনলাইনে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো সফর করে এসেছেন, ওয়েলকাম আপনাকে। তবে মাঝে মধ্যে হাত উত্তোলন করলে আমাদেরকে একটা সুযোগ দিয়েন সফর সঙ্গে না বানালেও। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী, পাবলিক এক্সামিনেশনস অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ইংরেজিতে বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এর পরিপ্রেক্ষিতে আমরা হাদিসের একটা ভাষা যদি নিয়ে আসি, রাসুল পাক বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাসসিরু, তোমরা সহজ করো, কাঠিন্য করো না, আর শুভ সংবাদ প্রদান করো, আশাহত করো না। আমি মনে করি বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে নীতিগতভাবে আমি একমত। মাননীয় মন্ত্রী বিলটি উত্থাপন করেছেন পাশের জন্য, তা পাশও হয়ে যাবে, কিন্তু বিল সম্পর্কে জনগণকে জানানো প্রয়োজন। কিন্তু সে কারণেই আমি বিল সম্পর্কে জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব রেখে নোটিশ দিয়েছি। আমি মনে করি বিলটি পাশ করার পূর্বে বিল সম্পর্কে জনগণকে জানানোর জন্য বিল পাশের সময় দেওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আধুনিক প্রশ্নপাশের নতুন কৌশল কিছু দিক রয়েছে, এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার, এবং ছাত্রদের উপরে এই আইন কঠোর না করে এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর আইনের ব্যবস্থা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ।
1: মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা এক।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, যে আইনটি পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026, এই আইনের জনমত যাচাইয়ের জন্য আমি প্রস্তাবনা পেশ করেছি। তার সপক্ষে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, আমরা এখান থেকে যে আইন পাশ করি কিন্তু দেশের জনগণ সেই আইন সম্পর্কে সঠিকভাবে ওয়াকিফল না থাকার কারণে এই অফেন্সগুলো প্রায়ই সংঘটিত হয়ে থাকে। আমরা বিভিন্ন সময় সংশোধন করে থাকি, জনগণ অজ্ঞ থেকে যায়, আইনের ব্যত্যয় ঘটতে থাকে। এই কারণে বৃহৎ বড় পরিসরের এই জনগোষ্ঠীকে সচেতন করার স্বার্থে প্রত্যেকটি আইন জনগণের কাছে যদি আমরা জনমত যাচাইয়ের জন্য পাঠাই এবং সেটা যদি সঠিক তার ব্যাখ্যা সব উপস্থাপন করতে পারি, তাহলে জনগণের ব্যাপারে সবার সচেতনতা বৃদ্ধি পাবে এবং এই আইন প্রতিপালনের ক্ষেত্রেও আমরা এর কার্যকারিতা লক্ষ্য করতে পারব। মাননীয় স্পিকার, এই আইনটি পাশ উত্থাপন করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু পাশাপাশি মাননীয় স্পিকার, এটাকে একটু কঠিন করার জন্য আইনটি পাশ করা হলো না, সহজ করার জন্য পাশ করা হলো এটাও প্রশ্ন। মাননীয় স্পিকার, এখানে যে অপরাধগুলোর কথা লেখা ছিল প্রথম যখন আইনটি পাশ হয় 1980, তখন এখানে যেটা আমরা সেকশন 4 যে অপরাধের শাস্তি ছিল যেখানে প্রশ্নপত্র ফাঁস

0: বা প্রশ্নপত্র বিতরণের জন্য যে শাস্তি ছিল 10 বছর সেটাকে কমিয়ে 5 বছর করে ফেলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মাননীয় স্পিকার সেকশন 8 যেখানে বলা হচ্ছে যে কেউ প্রক্সি পরীক্ষা দিলে সেখানে 10 বছর শাস্তির বিধান ছিল সেটা কমিয়ে 5 বছর করে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার যারা অফিসার্স লেভেলের আছে যারা এর সাথে সম্পৃক্ত থাকে তাদের শাস্তিকে সেখানে জায়গায় রাখা হয়েছে। মাননীয় স্পিকার এটাকে কগনিজেবল করা হয়েছে কিন্তু এটাকে নন বেলেবল করা হয় নাই। এই অবস্থা বিবেচনায় এইটা জনগণের জন্য কতটুকু পারফেক্ট হবে এবং এখান থেকে শিক্ষিত এবং মেধাবী জাতি গঠন হবে কিনা সেটা যাচাইয়ের জন্যই এটা জনমত জরিপ হওয়া প্রয়োজন।
1: মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2। মোহাম্মদ মাসুম মুস্তাফা, নেত্রকোনা 5।
2: অনেক স্পিকার আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এবং এই বিলটির সাথে সাথে জনমত যাচাইয়ের জন্য আমি প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আইনটি অনেক ভালো, অনেক সুন্দর। আমি একজন শিক্ষক হিসাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে চাই, ভালো আইনের সুফল পেতে হলে পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। আমরা দেখতে পাই পরীক্ষা কেন্দ্রগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের লোককে পাশ করিয়ে নিয়ে আসার জন্য পরিবেশকে নষ্ট করা হয়ে থাকে অনেক জায়গায়। এই বিষয়টাতে দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। পাশাপাশি আমি আর একটি প্রস্তাব করতে চাই, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক পরীক্ষার ভেন্যু থাকে, কেন্দ্র থাকে, সেখানে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় পরীক্ষা চলাকালীন সময়। এই জন্য আমি প্রস্তাব করব প্রত্যেকটা উপজেলায় সুইটেবল প্লেসে একাধিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করার জন্য। সেখানে পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র এই জন্যই আপনার

0: করা যেতে পারে। মানে স্পিকার, আজকে যে বিলটি এখানে নিয়ে আসা হয়েছে, আমাদের ছাত্ররা এই বিলটি সম্পর্কে অবগত হওয়া দরকার, যাতে করে ছাত্ররা প্রিপারেশন নিতে পারে যে সেই ফ্যাসিস্ট আমলের যে পরীক্ষার চিত্র, পরীক্ষার পরিবেশ, এই পরিবেশ আর সামনে পাওয়া যাবে না। এই জন্য জনমজ্জাসায়ের জন্য আমি অনুরোধ করছি যে সময় দেওয়া হোক, ছাত্রদের কাছে পৌঁছোক, অভিভাবকদের কাছে এই মেসেজটা পৌঁছোক যে নতুন আইন তৈরি হয়েছে, এখন আর পূর্বের সেই পরিবেশ থাকবে না, ফ্যাসিস্ট আমলের পরীক্ষার পরিবেশ এই দেশে আর থাকবে না। এই জন্য আমি জনমজ্জাসায়ের জন্য বিলটি পেশ করার জন্য, জনমজ্জাসায়ের জন্য বিলটি প্রেরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
1: মাননীয় শিক্ষামন্ত্রী, আর 3 মিনিট পর আজান হবে, আপনি যদি 1 মিনিটে এর জবাব দিতে পারেন তাহলে মাগরিবের বিরতিতে যাওয়ার আগে আমরা বিলটা পাস করতে পারি। আপনি কি দীর্ঘ সময় লাগবে না, 1 মিনিটে এই জবাব দিতে পারবেন?
2: শেষ করে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি অত্যন্ত আনন্দিত যে এই মহান সংসদে প্রত্যেক মাননীয় সংসদ সদস্য, সরকারি এবং বিরোধী দলের সকলেই এই বিলটিকে সাদরে ওনার গ্রহণ করেছেন এবং ওনার আগামী বাংলাদেশ গড়ার জন্য সকলের অঙ্গীকার রয়েছে এবং সেই কারণেই এই বিলটিকে নিয়ে ব্যাপক আলোচনা ওনারা করেছেন। বিলটি মূলত 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাবলিক পরীক্ষা কীভাবে নিয়ন্ত্রিত করা যায় সেই সময়ে এই আইনটি তিনি করেছিলেন। সময়ের অনেক দিন গড়িয়ে যাওয়ার কারণে এই আইনটি এখন স্থবির হয়ে দাঁড়িয়েছে বিধায় আমরা এই আইনটি পুনরায় এনেছি। মাননীয় সংসদ সচিবগণ বলছেন যে এটাকে যাচাই বাছাই করতে দেওয়া হোক। আসলে আইন একটি ছিল এবং পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্রাইম বেড়েছে, সেই জন্য এগুলি করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমি নোট নিয়েছিলাম প্রত্যেকেই ওনারা যা যা বলেছেন, এই বিষয়গুলি কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। তবে 10 বছরের সাজা 5 বছর কমিয়ে আনা হয়েছে সেটা সত্য, বাট বাকি সবগুলোই আপনাদের প্রত্যেকটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। আন্ডার এই জুবিনাল হলে যেটা হয় সেটাও করা হয়েছে, সব কিছুই সুনিপুণভাবে আমরা চেষ্টা করেছি এটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমি আশা করব যাচাই বাছাই করে সময় আমরা কালক্ষেপ না করে, আপনার কয়েকদিন আগেও একটি পরীক্ষার সময় 8 জন শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি, অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, আমরা সেগুলির ব্যবস্থা করেছি। এই আইনের কারণে যে ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছিলাম সে হয়তো বা আজকে বেল নিয়ে চলে আসছে। এই আইনটি যদি আজকে পাশ করা হয়, আগামীকাল থেকে এই আইনটি স্টিপুলেট করা হবে এবং আশা করছি এই যাচাই বাছাই ছাড়াই মাননীয় স্পিকার আপনি আজকে এই বিলটি অর্থাৎ পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যাক্ট 1980 অধিকর সংশোধন কল্পে আনিত বিলটি পাবলিক এক্সামিনেশন অফেন্সের অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটির প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই বিলের অংশ হিসেবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় শিক্ষামন্ত্রী আনম এসানুল্লাহ মিলন, আপনি বিলটি প্রস্তাব করার পাশ উত্থাপন করতে পারেন।
2: মাননীয় স্পিকার,
1: হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। সংসদের বৈঠক আগামীকাল 24/2023, 8 জুলাই 2026 তারিখ রোজ বুধবার বিকাল 3:30 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
3: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

ডিজেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লাহোরি শুনবেন রাত 10:30। এবার জানিয়ে দিব FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়া লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম।

একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডঃ জুবাইদা রহমান এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, সরকার স্বাস্থ্যখাতের বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করছে। ডঃ জুবাইদা রহমান বলেন, দেশে অসংক্রামক রোগ বাড়ছে, পাশাপাশি স্বাস্থ্যখাতে বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্যে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজবাড়িতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার আজ জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে

0: কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। নারায়ণগঞ্জ জেলার আইনজীবী সমিতির আয়োজনে লিগ্যাল এইড কার্যক্রম প্যানেলে আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক সেমিনার আজ জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে মামলা পরিচালনা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় এ সকল বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। একই সাথে আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং পানির অপচয় রোধে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নরসিংদীর মনোহরদী উপজেলার একটি পলিশেড নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। এতে সংশ্লিষ্টরা জানান, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, সেচ কার্যক্রমকে আরও কার্যকর করা এবং কৃষি উপকরণ ও যন্ত্রপাতি সংরক্ষণের উপযোগী পরিবেশ নিশ্চিত করতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, সেচ সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে। মানিকগঞ্জে চলতি মৌসুমে চীনা বাদামের বাম্পার ফলন হয়েছে। জেলার শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এবছর বাদামের উৎপাদন গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। কৃষকরা জানান, উন্নত জাতের বীজ, অনুকূল আবহাওয়া, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সঠিক পরিচর্যা এবং রোগ বালাই কম থাকায় ফলন ভালো হয়েছে। বর্তমানে বাদাম সংগ্রহ ও বাজারজাতকরণ প্রস্তুতি চলছে। কৃষকদের আশা, বাজারে ন্যায্য মূল্য পেলে এ মৌসুমে তারা আরও ভালো লাভবান হবেন। আবহাওয়া অফিস জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি জল নিম্নচাপটি উত্তর পশ্চিম থেকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:17 এবং সূর্যাস্ত সন্ধে 6:50। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।
2: বৃষ্টির মধ্যে সবাই আসছো, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো জানেন যে আজকে কিন্তু ফোন ইন অনুষ্ঠান, আর আজকের বিষয় হচ্ছে আমন ধানের জাত নির্বাচন ও বিস্তলা তৈরি। এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন

0: কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলানগর ঢাকার মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ শফিউজ্জামান। তো প্রিয় শ্রোতা, আপনার এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারেন। আর এই অনুষ্ঠানটি তো শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপও শোনা যাচ্ছে। এছাড়া ফেসবুকেও www.facebook.com/bangladeshbetare আপনারা সরাসরি এটি উপভোগ করতে পারবেন। তো প্রিয় শ্রোতা, শুরু করি। আজকে আমাদের যে বিষয়টা রয়েছে, আমন ধানের জাত নির্বাচন ও বীজতলা তৈরি, আর এই বিষয়ে বলার জন্য আমাদের আসরে এসেছেন জনাব মোহাম্মদ শফিউজ্জামান, মুখ্য প্রশিক্ষক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলানগর। তো ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইসলাম আলাইকুম, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আসলে খুবই একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু রাখা হয়েছে এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা বসেছি, কারণ আপনারা জানেন যে আমরা এখন সামনে যে আমন মৌসুম আসতেছে, এটা বাংলাদেশের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী মৌসুম। সেই মৌসুমের একটা প্রস্তুতি নেওয়ার জন্যই এই অনুষ্ঠানটা, এবং এই মাস থেকেই, জুলাইয়ের মাঝামাঝি থেকেই আমনের বীজতলা করা শুরু হয়ে যায়, যার ফলে বীজতলাটা যদি আমি সঠিক মতো না করতে পারি বা জাতটা সঠিক নির্বাচন না করতে পারি, পরবর্তীতে আমি ফলনটাও কাঙ্ক্ষিত পাব না।
0: ঠিক তাই,
1: সেই বিষয়ে আজকে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন থাকবে, জানার থাকবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সেই প্রশ্ন এবং জানাগুলার উত্তর দিতে।
0: আপনি যদি প্রাথমিকভাবে কিছু বলার থেকে বলুন, টেলিফোনও আসছে দেখা যাচ্ছে।
1: আমাদের আমন মৌসুমে প্রথম পরিকল্পনা করতে হবে যে আমনের পরে আপনি কি ফসল আবাদ করবেন বা এরপরে কি আবাদ করবেন, কারণ বছরে তো একটা জমির একটা টাইম আছে যে এক বছর 12 মাস, এই 12 মাসে আপনি কয় ফসল করবেন, 2 ফসল করবেন না 3 ফসল করবেন,
0: মানে নিয়তেই তো বরকত।
1: হ্যাঁ, নিয়তেই বরকত। এখন আপনি যদি সেইভাবে ঠিক করেন যে আমি এরপরে আবার আমি বোরোতে যাব, বোরোতে যাওয়ার আগে আবার আমি সরিষা করব, তাহলে কিন্তু আপনাকে একটু স্বল্পমেয়াদি জাত নিতে হবে, যেগুলো একটু কম দিনের মধ্যেই হবে, যার ফলে আমরা খুব সহজেই সরিষাতে যেয়ে পরে সরিষার থেকে আবার বোরোতে যেতে পারবো, এই করতে পারবো।
0: আচ্ছা, আমাদের বুধবার টেলিফোন এসে গেছে, টেলিফোনে আমরা একটু দেখি আমাদের কোন বন্ধুরা রয়েছেন। হ্যালো, এই জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন, স্বাগত জানাচ্ছি, বলেন।
2: আরুন ভাই, আমি মোহাম্মদ লুৎফা জর্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি।
0: জিজ্ঞেস করছি আপনার প্রশ্নটা বলেন।
2: আমি আজকে দিন আর্জেন্টিনা যেতে আপনারা সবাই দোয়া করবেন, আমি আর্জেন্টিনার সাপোর্টার এবং মরক্কো।
0: আচ্ছা, আপনি আপনি আপনার প্রশ্নটি করুন, আজকে যে বিষয়টা বলেন।
2: আমরা শুনতেছি হাজি মোহাম্মদ মিন্টু, খোকন সরকার, মিলন কুমার মন্ডল, আমরা সবাই শুনতেছি, আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমি তো এখন ওই লোকের 7 পাইপি ধান লাগাবো, বুঝছেন, এখন ওই লোকের ধানি গোল ঠিক পান ভাইয়া?
0: হ্যালো, হ্যাঁ বলেন, বলে যান, বলে যান।
2: হ্যাঁ, ধানি গোলটা আমি নিয়ে আইছি, বুঝছেন, 5 কেজি নিয়ে আইছি, 500 টাকা কেজি নিয়েছে, আমি কয় ঘন্টা ভিজিয়ে রাখবো আর কয় ঘন্টা পর হলে পাতো দেবো, এটাই তো বললি খুশি হতো না?
0: আচ্ছা, বা বা, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, সবারই সুবিধা হবে। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
2: এখন দ্বিতীয় পরে এই ধানে কি পরিমাণ, মানে সারা বৃষ্টি কি পরিমাণ দিলি পারে, মানে কেমন কেদার পার ধানটা বিশেলি পারে, তারা কয়েকদিন থেকে পলাতে হবে, ঠিক আছে, এই যে বলিয়ে একটু খেয়াল করে বলিয়ে দিলি পারে, তাহলে অনেক লোক শুনতে তো অনেকে বুঝতে পারবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন।
3: আমি দিগরাজ পাংশার থেকে সাগর কুমার বলছিলাম।
0: আচ্ছা, বলেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, সাথে থাকেন, আমাদের কথা শুনতে থাকেন, স্যার আপনি শুরু করেন।
1: ওকে, ধন্যবাদ, খুব দুটো ভালো জানার বিষয় আসছে, যে উনি যে ধানের জাতটা বলছেন সেটা একটা কোম্পানির ব্র্যান্ড নেম বলছেন, সেটা সম্ভবত হাইব্রিড জাতের ধান, তো সেই ধান আপনি কতক্ষণ জাগ দিবেন এবং কতক্ষণ ভিজাবেন? প্রথমত ধানটা রোপণ করার আগে আমি আপনাকে পরামর্শ দেব, অল্প কয়েকটা ধান, সেটা 50টা হোক 100টা হোক, একটু টিস্যু পেপার একটা বাটিতে করে একটু ভিজিয়ে সেটা যদি রাখেন তাহলে বীজ কতগুলো গজায় সেই বিষয়টা আগে নিশ্চিত হওয়া দরকার। কারণ পরে জমিতে আপনি বীজ দেওয়ার পরে গাছ হইল না, চারা হইল না, তখন আপনি একটা সমস্যায় পড়বেন। শুরুতেই যদি আপনি জানতে পারেন যে আপনার বীজ ঠিক মতো গজাচ্ছে না, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি গজাবে, তো আপনি এই পরীক্ষাটা করে নেবেন। নেওয়ার পরে আপনি পুরো টোটাল বীজটাকে, সম্পূর্ণ বীজটাকে একদিন ভিজাবেন, 24 ঘন্টা বস্তাতে করে পানিতে ভিজায় রাখবেন। ভিজানোর পরে পানি থেকে তুলে এটা আবার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা জাগ দিয়ে রাখবেন যাতে বীজটা গজায়, অঙ্কুরিত হয়। তাহলে এই বীজটা যখন আপনি বীজতলায় ফালাবেন, মানে যে জমি তৈরি করবেন সেই জায়গায় সবগুলো বীজ ভালোভাবে অঙ্কুরিত হবে এবং আপনি ভালো চারা পাবেন। আর যদি আপনি অঙ্কুরিত করে না নেন তাহলে ওই মাটিতে যাওয়ার পরে অনেক ধানের চারা নাও গজাইতে পারে অথবা পচে যেতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন হাইব্রিড করবেন। আবার আরেকজন খোকন সাহেব জিজ্ঞেস করছেন যে সামনে পাট কেটে তারা ধানে চলে যাবেন, আপনাকে সেই প্ল্যানিংটা যেটা শুরু করেছিলাম যে আপনি এই ধানের পরে সামনে বোরো মৌসুমের আগে মাঝখানে অন্য কোনো ফসল কিনবেন কিনা। যদি অন্য কোনো ফসল করেন তাহলে আপনি স্বল্পমেয়াদি জাত নেবেন, যেমন বৃধান 75, বৃধান 87, বৃধান 96, বৃধান 103, 104। আর যদি মাঝামাঝি টাইম থাকে যে আপনার বোরো মৌসুমে সময় আছে যে বন্যার এফেক্ট করবে না বা বন্যায় ক্ষতি করবে না, সেই ক্ষেত্রে আপনি মধ্যমেয়াদি যে জাত বৃধান 49, 71, 72, 79, বিনাদ 7 নেবেন। আর যদি দীর্ঘমেয়াদি হয় যে আপনি আমন করে আসলে মাঝখানে আর কিছু করবেন না, একবারে বড়তে যাবেন, সেই ক্ষেত্রে আপনি বেশি জাত, বেশি লম্বা সিজনের ধানগুলো নিতে পারেন। সেইগুলোতে নিতে পারেন আপনার সুগন্ধি ধান আছে, বিশেষ করে বৃধান 34, এছাড়া বৃধান 48, 39, এইগুলো আছে। তারপরেও আপনাকে আপনার এলাকার মাটি কেমন, বৃষ্টিপাত কেমন হবে, জলবায়ু কেমন, সেই আবহাওয়া কেমন থাকে সেইগুলো বিবেচনা করে আপনি যদি আপনার স্থানীয় কৃষি অফিসে একটু যোগাযোগ করেন, যোগাযোগ করলে আপনার এলাকার জন্য উপযোগী জাত কোনটা সেটা আরো ভালোভাবে,
0: তারা আরো ভালো পরামর্শ দিতে পারবে। খুব ভালো কথা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আমন ধানের জাত নির্বাচন ও বীজতলা তৈরি নিয়ে ফোন ইন অনুষ্ঠান। আর আজকে বলছেন জনাব মোহাম্মদ শফিউজ্জামান, তিনি আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শের বাংলা নগর ঢাকার মুখ্য প্রশিক্ষক। আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জানার থাকে, যদি কোনো পরামর্শ জানতে চান, তাহলে টেলিফোন করতে পারেন 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 নম্বর পর্যন্ত নম্বরে আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন। আচ্ছা, কে আছেন এখন আমাদের সাথে? হ্যালো, হ্যালো,
1: আমরা যে ছোটবেলায় বাচ্চাকে লালন পালন করি, ঠিক বীজতলা তো চারাটাকে কিন্তু সেইভাবে লালন পালন করতে হয়, তার উপযোগী পরিবেশ দিতে হয় যাতে ছোট ছোট ধানের চারা গুলা বেঁচে থাকে। এর জন্য বীজতলা যে জায়গায় করবেন এটা একটু উঁচু হইতে হবে, বন্যার বৃষ্টির পানি যদি কোনো কারণে অনেকদিন খরা, বাচ্চাকে তো বাঁচায় রাখতে হবে ছোট ধানের চারাকে, যাতে একটু সেচের ব্যবস্থাও থাকে, পুকুর কোনো কিছুর একটা ব্যবস্থা রাখতে হবে। আর জমিটা তৈরি করা হচ্ছে যে চার পাঁচটা চাষ দিতে হবে জমিকে, জমি করে একেবারে কাদা কাদা করতে হবে, নরম থকথকে করতে হবে। এখানে আপনার বেশি সারের আসলে দরকার নাই, গোবর সার জাতীয় বা ছাই এইগুলো যদি আপনি
4: জৈব সার
1: দিয়ে জমিটাকে চাষ দিয়ে কাদা মতো তৈরি করে, আমরা বলি যে বেড করে করার জন্য, একবারে পুরো জমিতে যদি করেন মাঝখানে কোনো জমির সমস্যা হইলে সেই সমস্যাটা আপনি মেটাইতে পারবেন না, পাড়া দিয়ে যাইতে হবে, অনেকগুলো চারা নষ্ট হবে। কিন্তু আপনি যদি ১ মিটার ১ মিটার করে বেড করেন, চৌড়া ১ মিটার চৌড়া অথবা ৩ ফুট, এটা যার সুবিধা মতো, আমরা আদর্শ বীজতলায় বলি যে ১ মিটার চৌড়া ৩ ফুট প্রশস্ত রাখবেন, মাঝখানে আবার ২৫ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি রাখবেন,
4: নিয়ম মতো করতে,
1: নিয়ম
4: মতো ওই জায়গায়
1: পানি দেওয়া লাগলো, ড্রেনে পানি দেওয়া রাখলেও হয়, পানি নিয়ে চারাগুলা ই হইতে পারে। এরপরেও যদি আমাদের বীজতলাই করার পরেও আমরা তো পরামর্শ দিই জৈব সারই ব্যবহার করবেন, উর্বর মাটিতে করবেন, তারপরেও যদি কোনো জমির মাটির সমস্যা থাকে সেই ক্ষেত্রে বা পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, আমরা বলি বীজতলার সময় প্রতি শতাংশে 1 কেজি ইউরিয়া, 1 কেজি টিএসপি এবং 1 কেজি এমওপি সার সিটিএ যদি করে তাহলে এটা আরো ভালো মতো হবে।
5: তো ভাই ওই যে তার আগে কি মাটি পরীক্ষা করে নেওয়া লাগবে?
0: টেলিফোন নিয়ে নি। হ্যালো হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
2: আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার, বড়খোলা পাংশার আসবার।
0: আপনি তো একটু আগেই বললেন। হ্যাঁ বলেন।
2: আমার ভাই আমি একটা প্রশ্ন ভুলিয়ে গেছি কিন্তু আমার নাম প্রশ্নটার উত্তর পাই নাই, যাই হোক আমি জানতে চাচ্ছি স্যারের কাছে বলছেন, আমি যে এই বোতল লাগাইয়া ধান ভুল জমি দেখা থাকবো বড় ধান লাগাবো, আর যে 33 ধান হলে কত ঘন্টা ভিজিয়ে দেবো এটা একটু স্যার দিন বলে।
0: হ্যাঁ স্যার শুনতেছেন, স্যার শুনতেছেন, উনি বলবেন। আচ্ছা হ্যালো, আর কেউ আছেন আমাদের সাথে? হ্যালো,
1: হ্যাঁ ধন্যবাদ। একটা বিষয় আসছিল যে মাটি পরীক্ষা করা লাগবে কিনা, বীজতলায় মাটি পরীক্ষাটা জরুরি না, মাটি পরীক্ষা হলো মূল জমিতে যখন আমি ধান লাগাবো সেই জমির মাটি পরীক্ষা করব কি কি সার লাগবে, কারণ এই ছোট বয়সে চারা আসলে তেমন খাওয়া সে গ্রহণ করে না, তার খাদ্য লাগবে যখন সে কুশি দিবে, যখন সে
5: বড় হতে যাবে
1: তখন
5: মানে ফসল দিবে তখন।
1: হ্যাঁ লুৎফা সাহেব এই বলেছেন যে সে এরপরে বড় ধান করবেন, ঠিক আছে, এবং 33 জাতের ধানে আবাদ করবেন, 33-34 বা যে কোনো ধানের ক্ষেত্রেই ভিজায় রাখার হচ্ছে 24 ঘন্টা ভিজাইতে হবে আর 24-48 ঘন্টা জাগ দিতে হবে, জাগ দিয়ে দেখতে হবে যে সে ফুটছে কিনা, মুখ দিয়ে চারা গজাচ্ছে কিনা, যদি গেজে যায় তারপরে আপনাকে মাঠে নিতে হবে, ভিজানো 24 ঘন্টা পানিটা চুইসা নেই, এরপরে আবার এই বাকি 24-48 ঘন্টা আবার বস্তা দিয়ে ক্ষেত্রে দিয়ে ঢেকে রাখতে হবে, যায় একটু তাপ সৃষ্টি হলে
5: অঙ্কুর দেয় কি না,
1: অঙ্কুর দেয় কি না, অঙ্কুরের জন্য আপনাকে 48-24 ঘন্টা নিতে হবে,
4: নিতে হবে।
1: হ্যাঁ, এছাড়া আপনার এলাকায় যদি আপনার মনে হয় যে বন্যা আসতে পারে চারা লাগানোর পরে, তাহলে আমাদের ধান গবেষণা প্রতিষ্ঠান কিছু বন্যা সহিষ্ণু জাত বানাইছে যেগুলা পানির নিচে 10-15 দিন ডুবে থাকলেও সমস্যা হয় না।
4: আচ্ছা,
1: তাহলে যাদের জমি চর এলাকায় বা বন্যার আসতে পারে তারা এইসব জাতগুলো নিতে পারেন, বৃধান 51, বৃধান 52 এবং বৃধান 79, এই ফসলগুলো এই জাতগুলো বন্যার পানিতেও সে ডুবে থাকলেও
4: ক্ষতি না হয়,
1: ক্ষতি না হয়, 10-15 দিন থাকলে, এর বেশি থাকলে ক্ষতি হতে পারে কিন্তু 10-15 দিন
4: সে টিকে
1: থাকতে পারবে,
4: টিকে থাকতে পারবে।
1: আবার আমাদের উপকূলীয় এলাকায় কিছু লবণাক্ত সমস্যা আছে, লবণ এলাকা, সেই এলাকার জন্য কিন্তু একটা আলাদা রকম জাত আছে, এমন না যে লবণ এলাকায় আমি এমনি জাত একটা লাগাই দিলাম সেটা হবে, হবে না,
5: লবণ
1: লাগাইতে হবে আলাদা জাত হতে হবে। লবণ এলাকার জন্য হচ্ছে বৃধান 47, বৃধান 67, বৃধান 97, বিনা 8, বিনা 10, এগুলো লবণ এলাকায় চাষের জন্য উপযোগী।
0: আচ্ছা দেখি একটু টেলিফোনে কে আছেন। হ্যালো হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: আমি আব্দুল মুতালেব নরুন্দীর জামালপুর থেকে বলছি।
0: হ্যাঁ মুতালেব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন।
6: এই আমুনা আমাদেরকে দেশি জাত নির্বাচন করলে ভালো হবে না হাইব্রিডের ফলন ভালো হবে, কোনটা তে ফলন ভালো?
0: আচ্ছা আমাদের সঙ্গে থাকুন স্যার, আপনার প্রশ্ন জবাব দেবেন।
6: ধন্যবাদ।
1: ওকে ধন্যবাদ মুতালেব সাহেব, নরুন্দীর জামালপুর থেকে বলেছেন যে আপনি দেশি জাত করবেন না হাইব্রিড জাত করবেন, আপনি কোন উদ্দেশ্যে করতেছেন? আপনি যদি বেশি ফলন চান তাহলে অবশ্যই হাইব্রিড করবেন বা উচ্চ ফলনশীল জাত করবেন, দেশি ধানের ফলন তুলনামূলকভাবে সেই হাইব্রিড এবং উচ্চ ফলনশীল জাতের চেয়ে কম। আবার যদি আপনি মনে করেন যে কোনো বিশেষ গুণাগুণ সম্পন্ন ধানের আবাদ করবেন, যে কালো জিরা আবাদ করবেন, চিনি গুঁড়া আবাদ করবেন, তাহলে সেটা ফলন কম হবে কিন্তু সেটা আবার দাম বেশি
5: পাবে, দাম
1: বেশি পাবেন,
5: ওই যে পোলাইসালি তো দাম বেশি হয়,
1: আপনি এই করবেন। এই জন্যই আপনার সিদ্ধান্তটা নিতে হবে যে আপনি কি কারণে এই আবাদটা করতেছেন, যদি বলেন যে আপনি উচ্চ ফলন এই সুগন্ধি চালের আবাদ করবেন সেটা থাকে যে দেশি জাতের ভাত খাইতে ভালো লাগে তাহলে আপনার জন্য করবেন, আর আপনি যদি বলেন যে বেশি ফলন কোনটাতে তাহলে অবশ্যই আমাকে হাইব্রিড এবং উচ্চ ফলন
0: বুঝাতে হবে,
1: কারো থাকে। আর এই যে সুগন্ধি বাজার মূল্য সবসময় বেশি থাকে, আমন মৌসুমে এই সুগন্ধি চাষগুলো করা হয়, সুগন্ধি ধানের এটা ফলনও কম হয়, সেইগুলো আমাদের দেশে বর্তমানে বৃধান 34, বৃধান 70 এবং বৃধান 75, এছাড়া কালো জিরা শেরপুর জামালপুর এলাকায় তুলসীমালা এরকম বিভিন্ন রকম জাত আছে।
0: আচ্ছা ফোন নিয়ে নিই একটা। হ্যালো হ্যালো
7: হ্যালো আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
7: আমি মোরেলগঞ্জ, বাগেরহাট জেলা মোরেলগঞ্জ থানা থেকে বলছিলাম।
0: হ্যাঁ, বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বলছেন ভাইয়া, বলে আপনার নামটা বলেন তো একটু।
7: আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
0: আচ্ছা আব্বা সিদ্দিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি জি
7: জি
0: বলেন, আপনার প্রশ্নটা একটু বলেন।
7: করতে চাইছিলাম এইটাই প্রশ্ন, যে ওই ধানের ক্ষেতে যে ওই পনেরো দিন যে যদি ভালাবার পরে পানির তলে থাকে, তাহলে ওইটা কি অসুবিধা নাই? কতদিন আরো কি কোনো অসুবিধা থাকে?
1: ধন্যবাদ আবু বকর সিদ্দিক সাহেবকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দশ পনেরো দিন পানির নিচে থাকলেও সে টিকে থাকবে, এটা বন্যা সহনশীল। আর এক সময় ছিল যে বন্যায় একবার ধানটা ডুবে গেলে পাঁচ দিন থাকলে সেই ধানের আর কোনো অস্তিত্ব পাওয়া যেত, আবার নতুন করে চারা লাগাইতে হতো, অনেক সময় চারা লাগানোর সময়ও থাকতো না। বাট কিন্তু ধান গবেষণা এটা আমাদের জন্য আশীর্বাদ যে বন্যা সহনশীল এরকম কয়েকটা জাত নিয়ে আসছে। এইগুলো দশ পনেরো দিনে কোনো ক্ষতি হবে না, এর বেশি হইলে কিছু ক্ষতি হইতে পারে। আর একটু নর্মাল সিচুয়েশন, নর্মাল পজিশনে যে ধানটা হবে, দশ পনেরো দিন যখন একটা ধান ডুবে থাকবে, সেটা তো কোনো খাবার তৈরি করতে পারবে না, সেটা আবার পানি সরে যাওয়ার পরে সে আবার নিজেকে রেডি করা, এই পাতায় আবার ময়লা পড়ে থাকবে, মাটি পড়ে থাকবে, এগুলো ধুয়ে ক্লিন হয়ে সে আবার সূর্য আলোক দিয়ে খাবার তৈরি করা, একটু সমস্যা হইতে পারে। এটা হলো আপৎকালীন একটা জাত, আপৎকালীন
5: যেসব
1: জায়গায় আমরা একান্ন বাউন্ন বলবো না, সেই জায়গায় আমাদের জন্য তো আরো অনেক জাত আছে, একশো তিন আছে, একশো চার আছে, উনআশি আছে, সেগুলা বলবো। যেসব জায়গায় বন্যার জন্য আবাদি করা যায় না, সেইসব ক্ষেত্রে আমাদের এটা পরামর্শ যে এটা করতে পারে। তারপরেও ফলন তুলনামূলক ভালো, দেশি আগে যে জাতগুলো ছিল সেগুলোর তুলনায়
8: আমার প্রশ্নটা ছিল যে আমন ধান তো মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে ডিপ ওয়াটার আমন, আর একটা হচ্ছে ট্রান্সপ্লান্টেড আমন। এখন ডিপ ওয়াটার আমন যেটা বলে থাকি বা আমাদের সারা যেটা পড়ান, সেটা যদি পানিতে অনেকদিন থাকে তারপরেও কি সমস্যা হতে পারে কিনা? ধরেন আমার বন্যা সহনশীল জাতটা আমার নেই, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে কিনা? এটাই আমার প্রশ্ন, যে এটা রাইট মিক্স স্টেজে যে কোনো সমস্যা করতে পারে কিনা।
1: হ্যাঁ রাফিদ ধন্যবাদ,
0: সে আমাদের নিয়মিত কলার
1: এবং খুব ক্রিটিক্যালি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, জানার চেষ্টা করে,
0: খুব নিয়মিত করে
1: ভালো পড়াশোনা করছে, বোঝা যাচ্ছে, ধন্যবাদ তোমাকে।
0: হ্যাঁ
1: ডিপ ওয়াটার রাইস যেটা বলছে, যে ডিপ ওয়াটার রাইস আমনের একটা জাত আছে যেটা আমরা ছোটবেলায় দেখেছি, যে বন্যার পানিও বেশি হইতে থাকে, আমনের গাছও বড় হইতে থাকে, যখন পানিটা নেমে যায় পুরো নারা সহ জমিতে আবার সে বৈশা পড়ে, শুধু ধানের আগাটা থাকে। ডিপ ওয়াটার রাইস যেটা, সেটা কোনোদিন ডুবে না, সেটার মাথা অবশ্যই বের হয়ে থাকবে, অথবা ওইটা দীর্ঘমেয়াদী বন্যার জন্য ওই জাতটা। বিশেষ করে যদি রাফিদ যারা আমরা চলনবিল এলাকায় আছি, যারা বিভিন্ন চর এলাকায় আছি, তাদের বন্যার আগেই জমিতেই ধানটা ছিটায় রাখে, এটা রোপণ করার ধান না, এটা ছিটায় রাখে জমিতে, ছিটায় রাখার পরে বন্যার পানি চলে আসে, গাছ হওয়ার পরে পানিও বাড়ে সেও বাড়ে, প্রতিযোগিতামূলক বাড়তে থাকে, বাড়তে বাড়তে শুধু উপরে দেখা যাবে ধানের উপরে শুধু একটা পাতা ভেসে আছে, নৌকা টোকা সবই চলছে।
5: হ্যাঁ
1: এটা এটা হচ্ছে যে এলাকায় যেমন ধান লাগাবে জুলাই মাসের আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু এখনই পানি ঢুকে পড়ছে,
0: জলাবদ্ধতা তৈরি হয়,
1: সে আমন আবাদ করবে কিভাবে? সে আমন আবাদ অলরেডি করে ফেলছে, সে ধান বুনে দিছে, তার ধান গাছ হয়ে গেছে, বন্যার পানিও বাড়বে সেও বাড়বে, যতদিন পানি আছে সে উপরে উপরে থাকবে, যখনই পানি চলে যাবে সে মাটিতে বিছিয়ে
5: যাবে, জীবন আছে সেটা প্রমাণ করে।
0: হ্যালো কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
9: ভাইয়া মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি ঈশ্বরদী পাবনা থেকে।
0: হ্যাঁ সানোয়ার ভাই, ঈশ্বরদী বলেন, আপনার কোন প্রশ্ন থাকলে বলেন। জি জি আলহামদুলিল্লাহ,
9: আমি একটু জানতে চাচ্ছি আজকের বিষয়টার বাইরেই, আমার একটা গরু কিনছি আমি, হ্যাঁ আমার এই গরুটাকে একটু মানে কি ধরনের খাবার খাওয়াইলেন? বর্তমান আমি যেটা কিনছি 100 থেকে 110 কেজি গরুর মাংস নিয়েই কিনছি আমি গায়ে।

শনিভেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী এবং গানটি সুর করেছেন লাকি আকন্দ।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারে শোনাব রাজীব দাসের কণ্ঠে তাসলিমা খাতুনের লেখা গান, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সানিয়া সুলতান আলিজা। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল।

সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে অলঙ্কার অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারের গানের কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন মোহাম্মদ জুয়েল আল দিন, শিল্পী মিজান মাহমুদ রাজীব ও নসীন তাবাসুম স্মরণ।

সৈনিক ভাইরা দুর্বার শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী অপু আনাম। গানের কথা লিখেছেন এ বি এম মাহবুবুর রহমান এবং গানটি সুর করেছেন মিল্টন খন্দকার।

0: এই গানের সাথেই শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো, বিদায় নিচ্ছি দুবার অনুষ্ঠান থেকে। আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: সঙ্গে ছিলাম আমি নিশাত শাহরিয়ার।

0: আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড সিক্সটিনে আজ মিশরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। এছাড়া রাত ২টায় কানাডার ভ্যাঙ্কুভারে রাউন্ড সিক্সটিনের শেষ ম্যাচে সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বিশ্বকাপ ধরে রাখার মিশনে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে অপরাজিত থেকে শেষ ১৬তে পা রেখেছে আলবিসেলেস্তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টাই ব্রেকার জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বের বাধা পার হয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মিশর। ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১০টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চলতি বিশ্বকাপের ৪টি ম্যাচে ৭টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে থাকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আজও থাকবেন স্পটলাইটে। বিপরীতে মিশরের মূল ভরসা মোহাম্মদ সালাহ, যিনি ১টি গোল ও ২টি অ্যাসিস্ট নিয়ে দলের আক্রমণে মূল ভূমিকা রাখছেন। রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের চতুর্থ দল সুইজারল্যান্ড এবং ডিফেন্সিভ দিক থেকে অনবদ্য কলম্বিয়া। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর ম্যাচের জয়ী দলের সঙ্গে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে। মোরাত ইয়াকিনের অধীনে টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে সুইসরা, যেখানে ফরওয়ার্ড জুভান মানজাম্বি ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট নিয়ে দলের মূল চালিকা শক্তি। অন্যদিকে কলম্বিয়া দল তাদের নিশ্চিদ্র রক্ষণ ভাগের জন্য পরিচিত, যারা টুর্নামেন্টের ৪টি ম্যাচের ৩টিতেই কোনো গোল হজম করেনি। সব মিলিয়ে আজ ফুটবল প্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর রাত অপেক্ষা করছে। এদিকে বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ইউরোপীয় ডার্বিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে দিয়েছে স্পেন। শেষ ১৬র এই ব্লকবাস্টার ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা। সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ১৬র অন্য একটি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: নটিংহ্যামে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১০:৩০টায় খেলা শুরু হবে। পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টি টোয়েন্টি সিরিজের পর ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। ১২-১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের ৪,৫০০-৪,০০০ বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। নর্থ সাউন্ডে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় এবং শেষ ক্রিকেট টেস্ট ড্রর দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা আজ পঞ্চম ও শেষ দিনে গতকালের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯২ রান নিয়ে ব্যাট করছে। এ পর্যন্ত রান সংখ্যা শ্রীলঙ্কা ৯ উইকেটে ৪৪৯ রানে ইনিংস ঘোষণা এবং ২ উইকেটে ৯২, ওয়েস্ট ইন্ডিজ ৪৯৯। দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে রয়েছে। আগামী বৃহস্পতিবার হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ১-০তে এগিয়ে রয়েছে। একদিনের সিরিজের পর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ৩টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০টায়।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় সুস্থ থাকুন এমনটাই আমাদের কাম্য। প্রিয় বন্ধুরা, মেনোপোজ কোনো ভুল ধারণা নয়, এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া যা প্রত্যেক নারীর জীবনে ঘটে থাকে। মেনোপোজ হলো সেই সময় যখন একজন নারীর মাসিক চক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং প্রজনন ক্ষমতা লোপ পায়। এটিকে মহিলাদের জীবনের একটি পরিবর্তন হিসেবে দেখা হয়। মেনোপোজ সাধারণত 45-55 বছর বয়সের মধ্যে হয়ে থাকে, তবে কারো কারো ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। শ্রোতা বন্ধুরা, এবারে মেনোপোজ ভুল ধারণা নয়, সঠিক প্ল্যানিং, এ বিষয়ে শুনব একটি আলোচনা। অংশগ্রহণে ডাক্তার সাবিকুন নাহার ও ডাক্তার ডরিন আঞ্জুম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব মেনোপজ ভুল ধারণা নয়, সঠিক প্ল্যানিং এই বিষয়টি নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার সাবিকুন নাহার। শুরুতেই আপনাকে শুভেচ্ছা। জানতে চাইব মেনোপজ বলতে আমরা আসলে কি বুঝি।
3: কথাটা বলি হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের পরে পরপর 12 মাস মাসিক না হয়,
2: এক বছর যদি মাসিক না হয় তাহলে হচ্ছে এজ হতে হবে 45-50
3: এর পরে, ওই কন্ডিশনটাকে আমরা মেনোপজ বলি।
2: মেনোপজের লক্ষণগুলো কি?
3: মেনোপজের লক্ষণগুলো হচ্ছে পেশেন্ট আমাদেরকে বলে এসে যে আমার মাসিক হচ্ছে না। আমরা জিজ্ঞেস করি কত মাস যাবত আপনার মাসিক হচ্ছে না মা, তখন উনি বলেন আমার প্রায় 12 মাস যাবত মাসিক হচ্ছে না। এইটা ছাড়াও আছে অনেকে বলে আমার খুব গরম লাগে, যেটা আমরা বলি হট ফ্লাশ। এছাড়া অনেকে বলে আমার কোনো কিছুতেই ভালো লাগে না, আমার ঘুম আসে না, আমার কাজ করতে ভালো লাগে না, আমি কোনো কিছুতে ইন্টারেস্ট পাই না,
2: অর্থাৎ উনি লেথার্জিক হয়ে
3: যাচ্ছে, মানে ওনার কোনো কিছুতেই মানে এনার্জি পায় না, আনন্দ পায় না, একটু ইরিটেবল একটা কন্ডিশন হয়।
2: এবং এই যে মেনোপজটা, এটা আসলে কখন শুরু হয়?
3: এটা আসলে ধরা বাঁধা কোনো তেমন কোনো নিয়ম নাই, মানে তেমন সময়ও নাই। সাধারণত আমরা বলি রিপ্রোডাক্টিভ এজ যেটা মেয়েদের, ইউজুয়ালি 15 বছর বয়স থেকে শুরু হয়, আমরা অ্যাভারেজ ধরে নিই 45 বছর বয়স পর্যন্ত। তারপরেও সাধারণত আমরা বইপত্রে যেটা পাই এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এটার সময় ইউজুয়ালি 52 বছর ধরা হয়, কিন্তু আমাদের দেশে কিংবা আমরা অনেক স্টেটে দেখেছি এটা হচ্ছে 45-50 বছর
2: 45-55 বছর
3: এই সময়টা আসলে ইউজুয়ালি মেনোপজ হয়। এবং আপনার কথাটা সত্যতা আছে, আগের দিন তো মানুষ পড়াশোনা তো করতেন না, তখন বলতেন যে মা খালাদের যে কনসিকোয়েন্সটা দেখে আসতেন যে আমার মায়ের হয়েছে এই সময়, আমার মেয়ের হয়েছে, সেই সব এরকম ধরা হয়।
2: অনেক সময় দেখা যায় যে মেনোপজ নিয়ে মেয়েদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে। অনেক সময় দেখা যায় যে পথ শুরু হলে তারা অনেকটা হীনমন্যতায় ভোগেন, এইটি আসলে কি?
3: খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে এখন পর্যন্ত এই ধারণাটাই আছে যে মেনোপজ হয়ে গেছে মানে আমি শেষ, আমার আর কোনো প্রোডাক্টিভিটি নাই। এটা মারা মনে করেন, মেয়েরা মনে করেন, এবং দেখা যায় যে হাউস হোল্ড যেটা, এটা অনেকেই মনে করেন যে মেনোপজ মানে তার সবকিছু শেষ। আসলে এটা না, এটা সত্যি না। আমরা মনে করি, আমরা যারা গাইনি বিশেষজ্ঞ আছি কিংবা যারা আমরা এইসব নিয়ে কাজ করি, আমরা মনে করছি যে না, এখন যেহেতু আমাদের জীবনমান উন্নয়ন হচ্ছে, আমাদের 1/3 লাইফ হচ্ছে মেনোপজের পরে আমরা কাটিয়ে থাকি, কাজে মেনোপজ মানে সব শেষ না। এই ভ্রান্ত ধারণাটা আসলে আস্তে আস্তে রিমুভ হওয়া উচিত। মেনোপজ হলে কিছুটা চেঞ্জ আসে, তার অর্থ এমন না যে আবার সব শেষ হয়ে গেছে জিনিসটা, তা না।
2: এই সময় আসলে মেনোপজ যে শুরু হবে, প্রি মেনোপজাল কোনো সিনড্রম রয়েছে কিনা,
3: খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এবং এটা আমরা অনেক ফেস করি, আমাদের কাছে পেশেন্টরা এরকম প্রবলেম নিয়ে আসে।
2: অনেক সময় দেখা যায় যে এই সময় কিন্তু মাসিকটাও কারো কারো ক্ষেত্রে অনিয়মিত হয়ে যায়।
3: এটাই আমি বলতে চাচ্ছি, সাধারণত দেখা যায় যে মেনোপজ তো যখন হলো তার মানে অলরেডি সিসিস্ট, মানে তার মাসিক শেষ হয়ে গেল 12 মাস, কিন্তু তার 3-5 বছর আগে থেকে তার মাসিকটা অনিয়মিত হতে পারে। নর্মাল যে একটা রেগুলার প্রতি মাস মাসে 28 দিন পর পর একটা যে সাইকেল হয় ওইটা সাধারণত অনিয়মিত হয়ে যায়, দেখা যায় 2-3 মাস পর পর একবার হচ্ছে, এটা হতে পারে। আর এই যে আমি বললাম আমার ভালো না লাগা, খারাপ লাগা, খেতে ভালো লাগছে না, ঘুমোতে ভালো লাগছে না, কোনো কাজে আমি ইন্টারেস্ট পাচ্ছি না, ইভেন হাজব্যান্ড ওয়াইফের যে কনজুগাল লাইফ যে জিনিসটা সেটাও যে ইন্টারেস্ট পাচ্ছে না, এটাও শুরু হয়ে যায় অনেকের ক্ষেত্রে। যে এই লেন্দে একটা প্রসেস চলতে থাকে অল্প অল্প করে, একটা পর্যায়ে যে সে কমপ্লিট হয় তার মাসিকটা বন্ধ হয়ে যাওয়া থেকে।
2: এই সময় আসলে পূর্ব প্রস্তুতিটা কেমন হওয়া উচিত?
3: আমরা যদি প্রস্তুতি নিয়ে রাখি তাহলে আমাদের হয়তো যে পেনটা যে কষ্টটা হয় কম হবে। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় কিংবা আমাদের নারীদেরকে যদি এই ব্যাপারে একটু এডুকেটেড করা যায় যে এটা একটা স্বাভাবিক প্রসেস, এটা ফিজিওলজি, মানে শরীরের প্রত্যেকের মেনোপজ আসবে, প্রত্যেক নারী
2: যেভাবে মাসিক শুরু হয় 10-11 বছর বয়সে ঠিক সেভাবে 45-50 এর মধ্যে মাসিকটা বন্ধ হয়ে যাবে।
3: আমাদের শরীরবৃত্ত একটা প্রসেস আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে একটা সময় যেমন আমাদের মাসিক হয়নি 10-12 বছর বয়স পর্যন্ত, তারপরে হলো 13 থেকে 15, আবার 45-50 এর মধ্যে বন্ধ হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, যেমন আমরা বাথরুমে যাই, আমরা খাই, আমরা ঘুমাই, এরকম একটা জিনিস এটা হবেই সবার। আচ্ছা, তাহলে যদি এটা হয়, এটার সাথে কিছু কিছু ব্যাপারগুলো যেগুলো বললাম আমি হতেই পারে, ওইটা খুবই সহজ করে আমরা সমাধান করতে পারি। এটা এমন কিছু ব্যাপার না যে এটা হওয়া মানে আমার শেষ। এই জিনিসগুলো যদি আমরা প্রস্তুতি নিয়ে রাখি, হ্যাঁ এটা তো আমার হবেই এবং এটা হলে এটা করবো আমি, কাজে কোনো ব্যাপার না, এই জিনিসগুলো যদি আমরা মাদেরকে আগে থেকে বলতে পারি, মেয়েদেরকে বলতে পারি, তাহলে এইটার যে ট্রমাটার ভিতর দিয়ে তারা যায় এটা মনে হয় কম হয়ে যাবে।
2: মেনোপজের সময় কোনো ধরনের শারীরিক পরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা, বা এই সময় আসলে গাইনি বিশেষজ্ঞের পরামর্শ কতটুকু দরকার?
3: এটাও খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, অবশ্যই দরকার আছে। প্রথম কথা হচ্ছে সে যে রিপ্রোডাক্টিভ এজে যেই একটা লাইফ স্টাইলে ছিল 15-45 বছর বয়স পর্যন্ত, তার মাসিকটা যখন বন্ধ হয়ে গেল তার মানে একটা হরমোনের প্রভাবে তো মাসিক হয়, ইস্ট্রোজেন বলে আমাদের শরীরকে ভালো রাখার যে হরমোন, এই হরমোনটা কমে যেতে থাকে তখন মেনোপজ হয়। তখন যদি সে একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার কি কেন হচ্ছে, তখন সে কনফার্ম করতে পারবে যে রক্তের পরীক্ষা করে যে হ্যাঁ তার শরীরের ইস্ট্রোজেনের মাত্রা কমে গেছে, তার মানে সে মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার যে প্রসেসটা যাচ্ছে, তাহলে একটা পরীক্ষা করে নিল। এই সময় মেনোপজের যে সিমটম গুলো আসে এটার সাথে অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু দেখে নিল, সে ব্লাড সুগারটা চেক করতে পারলো, তার ইস্ট্রোজেনের লেভেলটা চেঞ্জ করতে পারলো, তার বোন মিনারেল ডেন্সিটি আমরা বলি যে মেনোপজ হলে আমাদের হাড় ক্ষয়ের যে ব্যাপারটা ওইটা আছে কেন ওটা চেক করতে পারলো, তো এগুলার জন্য সে এসিওর থাকার জন্য সে ভালো আছে, একজন গাইনোকোলজিস্টের অবশ্যই পরামর্শ।
2: এবং এই যে মেনোপজের সময়টা, এই সময় গাইনি বিশেষজ্ঞরা কোনো ধরনের মেডিকেশন অ্যাডভাইস করেন কিনা?
3: আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে ইউজুয়ালি আসে হচ্ছে আমাদের হট ফ্লাশ, যেটা অনেক গরম লাগে তারপর তার ঘাম দিয়ে গরম ছাড়ে আর কি, এরকম একটা প্রবলেম নিয়ে আসে, এটা খুব বদারী, এটার জন্য আমরা অনেক সব চিকিৎসা দিয়ে থাকি। চিকিৎসা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তার লাইফ স্টাইল মডিফিকেশন, তার যে জীবনে যে অভ্যস্ত ছিল সেই জীবনটাকে তাকে কিছুটা চেঞ্জ করতে হবে। যেমন আমরা অনেকে চা কফি খেতে অনেক পছন্দ করি, আমরা তখন বলি যে মা আপনি চা কফি কমাই নিয়ে আসেন। আমরা অনেকে ফ্যাটি ফুড খেতে পছন্দ করি, আমরা বলি যে মা এত বেশি ফ্যাটি ফুড খাওয়া যাবে না, আপনি হচ্ছে প্রোটিন খেতে পারেন, আপনি হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন, আর আপনি ওজনটা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যদি অনেক বেশি ওজন হয় সেক্ষেত্রে আপনি ওয়েটটা কন্ট্রোল করতে পারেন, একটু এক্সারসাইজ করতে পারেন, মানে মাইন্ড ফ্রেশ থাকার জন্য যে কাজগুলো, কুল এবং কোয়াইট পরিবেশে থাকতে পারেন, তাহলে হচ্ছে আপনি যদি এতেই ওভারকম হয়ে যাওয়ার কথা। এতেও যদি না যায় তাহলে আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি, যেমন হট ফ্লাশের জন্য এক ধরনের মেডিকেশন আছে, তাহলে এটা কমে যাবে। আর কোনো মহিলা যদি চান তার যে শরীরে হরমোন দিয়ে সে মেনটেন করবেন, সেক্ষেত্রেও যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে আমরা হরমোনও দিয়ে থাকি।
2: এবারে আপনার কাছে জানতে চাইবো যে মেনোপজের সময় খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত?
3: আমি ইতিমধ্যে বলেছি মেনোপজের সময় সাধারণত আমরা যেই খাবারগুলো মেনোপজের সিমটমকে ট্রিগার করে আমরা ওগুলো অ্যাভয়েড করতে বলি। আমরা বলি ফ্যাটি ফুড খাবেন না, আমরা বলি যে হচ্ছে আপনি হচ্ছে শাকসবজি বেশি খাবেন, চা কফি একটু কম খাবেন, কুল পরিবেশে থাকবেন, একটু এক্সারসাইজ করবেন, এটা হচ্ছে স্বাভাবিক লাইফ স্টাইল। আপনি ফাইটোস্ট্রোজেন বলে একটা ইস্ট্রোজেন সমৃদ্ধ খাবার আছে ওটাও খেতে পারেন, যেমন সয়া প্রোটিন, এগুলো খেতে বলি। আর যদি কোনো পেশেন্ট মনে করে যে না আমি আরও ভালো থাকতে চাই, আমার হরমোন লাগবে, আমার খুব সিমটম হচ্ছে, সেক্ষেত্রে আমরা তার যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে কিছু হরমোনও দিয়ে থাকি, ইউজুয়ালি ইস্ট্রোজেন কন্টেইনিং হরমোন আমরা দিয়ে থাকি, এবং সেক্ষেত্রে সে রেগুলার চেক আপে থেকে দেন দিবে এরকম আর কি। এই হরমোনের আবার কিছু সাইড ইফেক্ট আছে, যেমন ক্যান্সারও করে অনেকের ক্ষেত্রে, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার করতে পারে, সেক্ষেত্রে আমরা হরমোনের দিকে যেতে চাই না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর আমার পরামর্শ হচ্ছে মেনোপজাল লেডিদের প্রতি, মা কিংবা বোন আপনারা যেভাবেই মনে করেন, এটা একটা খুবই স্বাভাবিক জিনিস। এটা হওয়া মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া না, কিছুই শেষ হয়ে যায় না। ইউজুয়ালি যে ভুল ধারণাটা থাকে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে চাপ পড়ে, আসলে তাও না, সবকিছু মেনটেন করা যায়। জাস্ট আমাদের ভুল ধারণাটা আছে, ওইটা ওভারকাম করলে হয়। কেউ যদি মনে করে যে আমি ফিট অ্যান্ড ফাইনাল এবং আমি ফিট অ্যান্ড ফাইনাল,
2: অর্থাৎ সে যদি মানসিক শক্তিটা সঠিকভাবে অর্জন করে, তাহলে আমরা মেনোপজের এই সময়টাকে সুন্দরভাবে কাটাতে পারি।
3: জি, আমাদের লাইফস্টাইলের যে পরিবর্তন আসছে, আমরা অনেকদিন বাঁচতেছি মেয়েরা, তো ওয়ান থার্ড লাইফ সময়টাই হচ্ছে তার মেনোপজে যায়। সে যদি মনে করে আমি ভালো আছি, আমার কোনো প্রবলেম হয় না, জাস্ট হরমোনের একটা ডেফিসিয়েন্সির জন্য আমার মেনোপজার চেঞ্জটা আসছে, এটা খুবই স্বাভাবিক জিনিস, এবং সে কিন্তু খুব সুন্দরভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারে। এবং
4: বাংলাদেশ পিতা ঢাকা, তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন। বাংলাদেশ পিতা ঢাকা। এখন শুনতে পাবেন ইশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: তাদের সমস্ত সম্পর্কে সুন্দর থাকবে, কোনো ব্যাপারই না।
4: ধন্যবাদ আপনাকে ডাক্তার সাবিকুন নাহার আপনার সুন্দর বক্তব্যের জন্য।
3: ধন্যবাদ জরিন আপু, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বেতারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
4: প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও কথা হবে অন্য কোন সুন্দর বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আলোচনা শুনলেন, নিশ্চয়ই উপকৃত হয়েছেন। এবারে আমাদের পরিবেশনে রয়েছে একটি জনসংখ্যার গান, চলন সুরি। শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ও মুর্শিদা শাহরিন। গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

0: জনসংখ্যার গানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পাশাপাশি দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আসুন আমরা সবাই সচেতন হই, থাকি নিরাপদ। এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি আজকের সুখী সংসার থেকে। গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিতে।

0: বাংলাদেশ বেতার। হেতাশ হবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, বলেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলার আকাশে যে কণ্ঠ একদিন বিদ্রোহের বজ্রধ্বনি হয়ে উঠেছিল, সেই কণ্ঠই আবার প্রেম, মানবতা, এবং অসাম্প্রদায়িকতার অমল সুরে আমাদের হৃদয়কে আলোকিত করেছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে এবং তার অমর সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের প্রত্যয়ে দেশজুড়ে পালিত হচ্ছে নজরুল বর্ষ। এই বিশেষ আয়োজনে বাংলাদেশ বেতারও শ্রদ্ধা ভরে স্মরণ করছে বিদ্রোহের সেই চির জাগ্রত কবিকে, যার সৃষ্টি আজও আমাদের প্রেরণার অবিনাশী উৎস।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই সংবাদ শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। পেশাদার প্রশিক্ষণ শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ তারেক রহমানের। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি, আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার, বললেন ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় অন্তত 9 পুলিশ কর্মকর্তা নিহত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত 10:00 মিশর আর্জেন্টিনার এবং 2:00 সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে তিনি ফার্ম বেস এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং GOC ও ইউনিটের কমান্ডিং অফিসার CO-র কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মত বিনিময় করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ শৃঙ্খলা ও সর্বোচ্চ

0: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এ কে এম শামসুল ইসলাম এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ পিয়ের লাক্রোয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনের পরিবর্তিত চাহিদাকে ধারণ করতে সক্ষম উল্লেখ করে মন্ত্রী বলেন, যোগ্য ও দক্ষ বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের আরও বেশি সুযোগ দেওয়া প্রয়োজন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান, দ্রুত নিয়োজন সক্ষমতা যাচাই, কঙ্গো মিশন থেকে বাংলাদেশি নারী এফপিইউ এর প্রত্যাহারের প্রেক্ষিতে নতুন মিশনে প্রতিস্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি। তিনি আজ রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বিমার নিশ্চয়তা পান, তখন তিনি তার প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগাতে পারেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন, যা চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
1: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
0: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, জুলাইকে শুধু একটি স্মরণীয় মাস হিসেবে নয় বরং জাতীয় মননে স্থায়ীভাবে জাগিয়ে রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, আগামী ১৬ই জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করবে। এদিকে অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে শূন্য হয়ে পড়া সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময় মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং আব্দুর রহমানেল মাসুদ এসব তথ্য জানান। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে এ বিষয়ে ধারাবাহিকভাবে ব্রিফ করা হবে। আচরণবিধির ওপর বেশ কিছু পর্যবেক্ষণ পাওয়ার কথা উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত জাতীয় নির্বাচনের মতো নির্বাচন কমিশন ভালো ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
3: স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে, এটা সময়ের দাবি।
2: এদিকে আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শূন্য পদের দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমানে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও উপজেলা পরিষদ খালি পড়ে আছে, তাই দ্রুত নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ে সব নির্বাচন শেষ করতে ইসি সচেষ্ট রয়েছে বলেও জানান আব্দুর রহমানেল মাসুদ।
4: ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা এবং উপজেলা বা জেলা পরিষদ সবই খালি পড়ে আছে। পুরো অবস্থাতেই যেটা করতে হবে কি, আমাদের কতগুলো নির্বাচন হচ্ছে একের সাথে একে জড়িত, আগামী নির্বাচন যাতে ওই মাপের আমরা করতে পারি, সে ব্যাপারে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করে।
2: সীমানা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে এই কমিশনার জানান, নির্বাচনী এলাকার সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য শীঘ্রই সরকারকে চিঠি দেওয়া হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: সরকার স্বাস্থ্য খাতের বিদ্যমান ঘাটতি

0: চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ অনুষ্ঠিত বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশে অসংক্রামক রোগ বাড়ছে, পাশাপাশি স্বাস্থ্যখাতে বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্যে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারিক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে, তবে এবার মালয়েশিয়া নয় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। মন্ত্রী আরও বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে।
1: মালয়েশিয়া গতকালকে খুলে গেছে শ্রমবাজারে। আমাদের মিডিল ইস্টে জাপান, কোরিয়া, মরিশাস, ওমান, সৌদি আরব, ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলা খুশকানো হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারিক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মামলার জট কমানো এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক বিকেলে আবার শুরু হয়। মন্ত্রী বলেন, সরকার সম্প্রতি 650টি সিভিল জজ ও সিনিয়র সিভিল জজ আদালত, 406টি যুগ্ম দায়রা জজ আদালত এবং 204টি অতিরিক্ত দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, এসব আদালতের জন্য নতুন বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এক সম্পর্ক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনও প্রত্যাহার হয়নি সেগুলো আইনানুগ প্রক্রিয়া যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী আনী এক প্রশ্নের জবাবে জানান, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমাতে সরকার বিকল্প উৎসের পানি ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করছে। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3:30 আবার বসবে। বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক হামলায় অন্তত 9 পুলিশ কর্মকর্তা নিহত ও আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সরকারি একজন কর্মকর্তা জানান, কয়েক বিলিয়ন রুপির একটি বাঁধে নির্মাণস্থলে প্রহরারত পুলিশের ওপর হামলাকারীরা গুলি চালায়। তিনি বলেন, নিহতদের মধ্যে 2 ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। নিখোঁজ কর্মীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। কোন গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তেহরানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠানের পর শোক মিছিল সহকারে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হয়। ইরানের নিহত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কোমের জামকারান মসজিদে হাজার হাজার মানুষ সমবেত হন। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফনের আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায়ও তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড সিক্সটিনে আজ মিশরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। এছাড়া রাত ২টায় কানাডার ভ্যাঙ্কুভারে রাউন্ড সিক্সটিনের শেষ ম্যাচে সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বিশ্বকাপ ধরে রাখার মিশনে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে অপরাজিত থেকে শেষ ১৬তে পা রেখেছে আলবিসেলেস্তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টাই ব্রেকার জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বের বাধা পার হয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মিশর। ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১০টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চলতি বিশ্বকাপের ৪টি ম্যাচে ৭টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে থাকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আজও থাকবেন স্পটলাইটে। বিপরীতে মিশরের মূল ভরসা মোহাম্মদ সালাহ, যিনি একটি গোল ও দুইটি অ্যাসিস্ট নিয়ে দলের আক্রমণে মূল ভূমিকা রাখছেন। রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের চতুর্থ দল সুইজারল্যান্ড এবং ডিফেন্সিভ দিক থেকে অনবদ্য কলম্বিয়া। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর ম্যাচের জয়ী দলের সঙ্গে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে। মোরাত ইয়াকিনের অধীনে টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে সুইসরা, যেখানে ফরওয়ার্ড জুভান মানজাম্বি ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট নিয়ে দলের মূল চালিকা শক্তি। অন্যদিকে কলম্বিয়া দল তাদের নিশ্চিদ্র রক্ষণ ভাগের জন্য পরিচিত, যারা টুর্নামেন্টের ৪টি ম্যাচের ৩টিতেই কোনো গোল হজম করেনি। সব মিলিয়ে আজ ফুটবল প্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর রাত অপেক্ষা করছে। এদিকে বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ইউরোপীয় ডার্বিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে দিয়েছে স্পেন। শেষ ১৬র এই ব্লকবাস্টার ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা। সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ১৬র অন্য একটি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টা সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টা সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। পেশাদার প্রশিক্ষণ শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ তারেক রহমানের। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য সম্প্রচার মন্ত্রীর। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি, আগামী মাসের দ্বিতীয়ার্ধের তফসিল ঘোষণা জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। স্বাস্থ্যখাতের ঘাটতি চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার, বললেন ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় অন্তত 9 পুলিশ কর্মকর্তা নিহত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত 10টায় মিশর আর্জেন্টিনার এবং রাত 2টায় সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি হামিম জাবির। দেশের স্বাস্থ্যখাতে নতুন এক যুগান্তকারী নির্দেশনা এসেছে। গতকাল রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি বিএমএস আয়োজিত এক কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন ঘোষণা করেছেন যে আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেলিভারি রুম স্থাপন করতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স বাতিল করা হবে। তিনি বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন করার প্রবণতায় লাগাম টানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 11 জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেলিভারি রুম স্থাপন করতে হবে, না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। এই নির্দেশনার মাধ্যমে সরকার স্পষ্ট করে দিয়েছে যে মাতৃস্বাস্থ্য ও নবজাতকের নিরাপত্তা নিয়ে আর কোন ধরনের অবহেলা সহ্য করা হবে না। দীর্ঘদিন ধরে দেখা গেছে অনেক বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল প্রসূতি সেবা দেওয়ার নামে কার্যক্রম চালালেও সেখানে যথাযথ ডেলিভারি রুম নেই, ফলে মা ও শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এবার সরকার কঠোর অবস্থান নিয়েছে যাতে প্রতিটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হয়। এই নির্দেশনার সঙ্গে আরও একটি বড় ঘোষণা এসেছে, স্বাস্থ্যখাতে 1 লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 80,000 নারী কর্মী থাকবেন, যাদের অধিকাংশই মিডওয়াইফারিতে যুক্ত হবেন। বাংলাদেশ মিডওয়াইফারি পেশার গুরুত্ব দিন দিন বাড়ছে, কারণ প্রশিক্ষিত মিডওয়াইফরা প্রসূতি মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গ্রামীণ ও শহুরে এলাকায় অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না, কিন্তু মিডওয়াইফরা থাকলে প্রসবকালীন জরুরি সেবা দেওয়া সম্ভব হয়। এই বাস্তবতায় সরকার নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এবং একই সঙ্গে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় এক শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে, কারণ এতদিন অনেক বেসরকারি প্রতিষ্ঠান শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে স্বাস্থ্যসেবা পরিচালনা করত। তারা প্রসূতি সেবা দেওয়ার নামে রোগীদের ভর্তি করলেও সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রশিক্ষিত জনবল বা নিরাপদ পরিবেশ থাকত না, ফলে নানা ধরনের জটিলতা দেখা দিত এবং অনেক সময় মায়ের জীবনহানি ঘটত। এবার সরকারের কঠোর নির্দেশনার ফলে এসব প্রতিষ্ঠানকে বাধ্য হয়ে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এতে সাধারণ মানুষও উপকৃত হবে এবং স্বাস্থ্যখাতে আস্থা বাড়বে। 1 লাখ নতুন জনবল নিয়োগের ঘোষণা শুধু স্বাস্থ্যসেবা নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। 80,000 নারী কর্মী নিয়োগের মাধ্যমে নারীর কর্মসংস্থান বাড়বে, তাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে এবং পরিবারে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে মিডওয়াইফারি পেশার মর্যাদা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে মিডওয়াইফদের গুরুত্ব যথাযথভাবে স্বীকৃত হয়নি, কিন্তু এবার সরকার তাদেরকে কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে আসছে। এই নির্দেশনার ফলে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো নতুন প্রাণ পাবে। এটি নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের এক যুগান্তকারী পদক্ষেপ, কারণ নতুন নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফরা শুধু শহরে নয় গ্রামাঞ্চলেও কাজ করবেন। এতে গ্রামের সাধারণ মানুষ সহজে প্রসূতি সেবা পাবেন, মাতৃমৃত্যুর হার কমবে, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষিত হবে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যখাতের উন্নয়ন ঘটবে। সরকারের এই উদ্যোগকে অনেকেই জনস্বার্থে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন, বিশেষ করে নারীর অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো কত দ্রুত এই নির্দেশনা বাস্তবায়ন করতে পারবে। অনেক প্রতিষ্ঠান হয়তো ইতিমধ্যেই ডেলিভারি রুম স্থাপন করেছে, কিন্তু যারা করেনি তাদের জন্য সময় খুবই সীমিত। আগামী শনিবারের মধ্যে কাজ শেষ করতে না পারলে লাইসেন্স বাতিল হবে, এটি নিঃসন্দেহে কঠোর শাস্তি। তবে সরকারের এই কঠোরতা প্রয়োজনীয়, কারণ স্বাস্থ্যসেবা কোনো ব্যবসা নয়, এটি মানুষের জীবন রক্ষার দায়িত্ব। তাই যারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদের কার্যক্রম চালানোর অধিকারও থাকা উচিত নয়। সব মিলিয়ে বলা যায়, স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা দেশের স্বাস্থ্যখাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। ডেলিভারি রুম স্থাপনের বাধ্যবাধকতা এবং 1 লাখ নতুন জনবল নিয়োগ, এই দুই পদক্ষেপ একসঙ্গে বাস্তবায়িত হলে মাতৃস্বাস্থ্য ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত হবে, একই সঙ্গে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন বাড়বে, এটি শুধু স্বাস্থ্য খাত নয়, সামগ্রিকভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আগামী দিনের বাংলাদেশে স্বাস্থ্যসেবা হবে আরও নিরাপদ, আরও মানবিক এবং আরও অন্তর্ভুক্তিমূলক। সরকারের এই উদ্যোগকে তাই জনস্বার্থে যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা উচিত। এই সংবাদ পর্যালোচনায় স্পষ্ট যে সময়সীমা খুবই সীমিত হলেও সরকারের দৃঢ় অবস্থান স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অপরিহার্য। এখন দেখা যাক বেসরকারি প্রতিষ্ঠানগুলো কত দ্রুত এই নির্দেশনা বাস্তবায়ন করতে পারে এবং নতুন জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতে কি ধরনের পরিবর্তন আসে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্জে, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথমে শুনব অ্যান্ড্রু কিশোরের কনসার্টে দেশের গান, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুরকার এ এইচ এম রফিক।

0: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বেতার ম্যাগাজিন।

0: শিশু কিশোর কিংবা যুবক, এমনকি প্রৌঢ় বয়সী, এক বাক্যে বলে সবাই চকলেট ভালোবাসি।
1: সুপ্রিয় শ্রোতা, আষাঢ়ের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে একরাশ চকোলেট শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: ভাবছেন হঠাৎ চকলেট শুভেচ্ছা কেন? কারণ আজ বিশ্ব চকলেট দিবস। প্রতি বছর 7ই জুলাই চকলেটের বার্ষিকী হিসেবে দিবসটি উদযাপন করা হয়।
1: মিষ্টি স্বাদের চকলেট ছেলে বুড়ো সবার কাছে সমান প্রিয়। সারা বিশ্বে নানান স্বাদের নানা ব্র্যান্ডের চকলেট পাওয়া যায়।
0: উষ্ণ জলবায়ু অঞ্চলে জন্মানো ক্যাকাও নামের গাছের ফলের পাকা বীজ থেকে চকলেট উৎপন্ন হয়।
1: মূলত 1550 সালে ইউরোপে চকলেট প্রবর্তনের দিবস হিসেবে 7ই জুলাই চকলেট দিবস উদযাপন করা হয়।

সুপ্রিয় শ্রোতা, উত্তরণে প্রথমে রয়েছে চকোলেটের মতো মিষ্টি স্বাদের এক বাক্স বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা। বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন অদিতি বিশ্বাস, উপস্থাপন করছেন জাহানারা বেগম।

রহস্যময় এ পৃথিবী, যার মধ্যে সমুদ্রই হচ্ছে 70%। রহস্যময়তার অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞানীরা শুধুমাত্র এই সমুদ্রের 5% সম্বন্ধে জানতে পেরেছেন, বাকি 95% এখনো অজানা। বিজ্ঞানীরা ধারণা করেছেন যে 1 মিলিয়ন প্রাণের বসবাস থাকতে পারে এই সমুদ্রে। এই তো জানলেন সমুদ্রের রহস্যের কথা, কিন্তু স্থল রহস্য সম্বন্ধে কিছু কি জানেন? নিউগিনিতে এমন কয়েকটি রেইন ফরেস্ট আছে যা এখনও মানুষের জ্ঞানের বাইরে। তার মানে এই পৃথিবীর এমন অনেক কিছুই আছে যা আমাদের অজানা। পৃথিবী একটি অক্ষকে কেন্দ্র করে কিছুটা বাঁকা হয়ে সূর্যের চারদিকে ঘুরে, আর এই বাঁকা হয়ে ঘোরাটা নির্দেশ দেয় যে পৃথিবী তার সঠিক অবস্থানে রয়েছে। যদি পৃথিবীর এই অবস্থানের একটু ব্যতিক্রম হতো, তাহলে হয়তো পৃথিবী অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। আরও একটি রহস্যজনক বিষয় হচ্ছে পৃথিবী আর সূর্যের দূরবর্তী অবস্থানটাও একদম সঠিক পর্যায়ে রয়েছে। যদিও এর খানিকটা ব্যতিক্রম হতো, তাহলে পৃথিবীর তাপমাত্রার বিশাল এক বিপর্যয় ঘটত, প্রাণের টিকে থাকাটা পৃথিবীতে বেশ কঠিন হয়ে যেত। বিজ্ঞানীদের মতে পৃথিবী একমাত্র প্রাণ বহনকারী গ্রহ যা মহাবিশ্বের মধ্যে রয়েছে, এবং বিজ্ঞানীদের অনুসন্ধান অনুযায়ী 6 লক্ষ প্রজাতির ফাঞ্জাই, 3 লক্ষ প্রজাতির উদ্ভিদ এছাড়াও প্রাণী রয়েছে আনুমানিক 10 লক্ষ প্রজাতির। সত্যি কি বিচিত্র এবং রহস্যে ঘেরা এই পৃথিবী, তাই না? পৃথিবীর সবচেয়ে মজার এবং রহস্যজনক বিষয়টি হচ্ছে রিসাইক্লিং, অর্থাৎ পৃথিবী প্রতিনিয়ত রিসাইকেল হচ্ছে। এখনো বুঝতে পারেননি? উত্তপ্ত ম্যাগমা রয়েছে পৃথিবীর অভ্যন্তরে, যা খুবই ধীরে ধীরে পৃথিবীর উপরিভাগে উঠে আসে এবং প্রতিনিয়ত ঠান্ডা হতে হতে তা পাথরে পরিণত হয়। আবার এই পাথর বাতাসের সংস্পর্শে এসে ধীরে ধীরে ক্ষয়ে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, যা পরবর্তীতে ভূগর্ভে গিয়ে ম্যাগমায় পরিণত হয়। ক্রমশ একই প্রক্রিয়া চলতে থাকে, আর এই রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা এখনও টিকে আছি। বড়ই অদ্ভুত এই পৃথিবী।

0: সুপ্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ব বিচিত্রা। ভারত মহাসাগরের বুকে 1200-এর অধিক প্রবাল দ্বীপের দেশ মালদ্বীপ, নীল জলরাশি, সাদা বালুকাবেলা আর বিলাসবহুল রিসোর্টের জন্য দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও হানিমুন স্থান।
1: দক্ষিণ এশিয়া, আরব বিশ্ব আর আফ্রিকার মিশ্রণে গড়ে উঠেছে এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। মাছ শিকার, নৌকা তৈরি, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, নারকেলের ছোবরায় দড়ি আর বেতের মাদুর মালদ্বীপের বহু প্রাচীন ঐতিহ্য।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে পর্বে আজ জানাব মালদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে। পর্বটি গ্রন্থনা করেছেন তপস্বী মনির, উপস্থাপন করছেন বর্ষা আহমেদ।
2: নামের সঙ্গে রয়েছে দ্বীপ আর দেশটির নাম মালদ্বীপ। 1200-এর বেশি ছোট ছোট দ্বীপ আছে মালদ্বীপে। এর ভেতরে প্রায় 200 দ্বীপে বাস করে মানুষ। বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর একটি হল মালদ্বীপ। এটা দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। পর্যটন নির্ভর এই মালদ্বীপের রাজধানী হল মালে। এদেশের অর্থনীতির প্রধান ভিত্তি বা উৎস হল পর্যটন ও মৎস্য শিল্প। এদেশের মুদ্রার নাম মালদ্বীপিয়ান রুফিয়া। সরকারি ভাষা হল ধিবেহি। দেশটির জাতীয় ধর্ম ইসলাম। স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালির সৈকত এবং বিলাসবহুল ওয়াটার ভিলা বা রিসোর্টের জন্য সারা বিশ্বে রয়েছে এদেশের আলাদা একটা পরিচিতি। এই মালদ্বীপেরও আছে ঐতিহ্যবাহী সংস্কৃতি, যা প্রধানত ইসলাম ধর্ম এবং সমুদ্রকেন্দ্রিক জীবনযাত্রার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মালদ্বীপের খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য হল বাদুবেরু। ড্রাম বাজিয়ে দলগতভাবে পরিবেশন করা হয়। এদেশে কাঠের উপর সুন্দর নকশা করে উজ্জ্বল রঙে ফুটিয়ে তোলা হয় যে শিল্প, নাম তার লীলা জেহুন। কারুশিল্পের ভেতর বিখ্যাত হয়ে আছে প্রাকৃতিক ঘাস শুকিয়ে রঙিন সুতো দিয়ে তৈরি হাতে বোনা মাদুর। এবার সাহিত্য প্রসঙ্গে বলি, মালদ্বীপের সাহিত্য লোকগাথা এবং ধর্মীয় শিক্ষার উপর নির্ভরশীল। প্রাচীনকালে এদেশে তামার পাতের উপর লেখার প্রচলন ছিল। রন্নামারি নামক সামুদ্রিক দানবের লোকগাথা মালদ্বীপে খুবই জনপ্রিয়। মালদ্বীপের ঐতিহ্যবাহী পোশাকের ভেতর পুরুষদের পোশাক মুন্ডু বা সারং উল্লেখযোগ্য। এ পোশাক দেখতে অনেকটা চেক বা সাদা কালো দাগযুক্ত লুঙ্গির মতো। আর নারীদের উল্লেখযোগ্য পোশাক হল দিভেহি লিবাস। এটা লাল রঙের একটা উজ্জ্বল গাউন, গলার কাছে সোনালি অথবা রূপালি সুতোর নকশা থাকে। এই মালদ্বীপের রয়েছে নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার। এই খাবারগুলোতে সাধারণত মাছ এবং নারকেলের প্রাধান্য বেশি থাকে। সকালের নাস্তায় রুটির সাথে খাওয়া হয় মাশুনি নামের একটি খাবার। এই খাবারে মালদ্বীপের জনপ্রিয় টুনা মাছ, নারকেল কোড়া, পেঁয়াজ এবং মরিচের মিশ্রণ থাকে। মালদ্বীপের জাতীয় খাবার হল গারুদিয়া। এটা টুনা মাছের তৈরি স্যুপ বা ঝোল জাতীয় খাবার, যা ভাত এবং লেবু সহযোগে পরিবেশন করা হয়। ধর্মীয় উৎসব হিসেবে ঈদুল ফিতর, যা মালদ্বীপে কুদা ঈদ হিসেবে, ঈদুল আজহা, বদু ঈদ হিসেবে উদযাপিত হয়ে থাকে। এখানে রমজান মাস শুরু হওয়ার ঠিক আগের দিন মাহেফুল নামের একটি ঐতিহ্যবাহী উৎসব পালন করা হয়। এই দিন স্থানীয়রা সমুদ্র সৈকতে অথবা পার্কে এক হয়ে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবার খেয়ে থাকেন। প্রতি বছর মালদ্বীপে 10ই ডিসেম্বর জেলে দিবস পালন করা হয়, কারণ মৎস্য শিল্প এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আরব্য সংস্কৃতির আদলে তৈরি থারা নাচ এদেশের আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে। মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় এবং উত্তেজনাপূর্ণ ঐতিহ্যবাহী একটি খেলা হল বাইবালা, যা অনেকটা কাবাডি খেলার মতো। সার কথায় বলা যায়, মালদ্বীপের আছে আলাদা এক সংস্কৃতি, যে সংস্কৃতি যে কারো মনেই প্রীতি সঞ্চার করতে পারে। মালদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যকে তাই গ্রাহ্য করতেই হয়।

0: শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করার জন্য কবি মাইকেল মধুসূদন দত্ত দেশ ছেড়ে ফ্রান্সে গিয়েছিলেন।
1: কিছুকাল পর কবির উপলব্ধি হয় যে মাতৃভাষা ও মাতৃভূমি হল সাহিত্য চর্চার সবচেয়ে উপযুক্ত মাধ্যম ও ক্ষেত্র।
0: ফ্রান্সের ভার্সাই নগরীতে প্রবাস জীবনকালে স্বদেশের জন্য কাতর হয়ে ওঠে কবি মন। শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা মনে পড়ে তাঁর।
1: রাতে ঘুমের ঘরে মানুষ যেমন মায়াবী স্বপ্ন দেখে বা অলৌকিক শব্দ শোনে, ঠিক তেমনি মধুসূদন দত্ত কপোতাক্ষ নদীর কলকল ধ্বনি শুনতে পান। আপন মনে কবি বলে ওঠেন,
0: সতৎ হে নদ তুমি পরমোর মনে, সতৎ তোমারই কথা ভাবিয়ে বিরলে।
1: আর এভাবেই সৃষ্টি হয় বাংলা সাহিত্যে কালজয়ী এক সনেট, কপোতাক্ষ নদ। কবিতাটি আবৃত্তি করছেন বি এম হারিস।
2: সততে হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি, এমিনতি গাবে বঙ্গজনের কানে সখে সখারিতে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে সে তব নাম বঙ্গের সঙ্গে।

0: শুনলেন আবৃত্তি।
1: শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ, বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক রহস্যময় নারী তার স্বামীর উপর নজরদারি করার জন্য একজন প্রাইভেট গোয়েন্দাকে নিযুক্ত করেন। তিনি জানান তার স্বামী অন্য এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত।
0: গোয়েন্দা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন ওই ব্যক্তি লস অ্যাঞ্জেলেসের ওয়াটার অ্যান্ড পাওয়ার বিভাগের প্রধান ব্যক্তি এবং শহরে খরার সময় পানি সরবরাহ না করে নষ্ট করে ফেলা হচ্ছে।
1: এর উদ্দেশ্য হল শহরের জমিগুলো গোপনে কম মূল্যে কিনে নেয়া। কয়েকদিন পর অন্য একজন নারী এসে দাবি করেন তিনি ওই প্রকৌশলীর আসল স্ত্রী।
0: এই আসল স্ত্রী এবং তার ক্ষমতাধর বাবা পানি দুর্নীতির সাথে জড়িত। গোয়েন্দা বুঝতে পারেন যে তিনি এক কঠিন জালে জড়িয়ে পড়েছেন। এভাবে এগিয়ে চলে গল্প।
1: গল্পটি রোমান পোলেন্সকি পরিচালিত চায়না টাউন চলচ্চিত্রের। ছবিটি 1974 সালে নির্মিত।
0: প্রিয় শ্রোতার সঙ্গে ক্লাসিক সিনেমা পর্বে চায়না টাউন চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানবেন এবারে। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন শামীম খান।
2: শ্রোতা বন্ধুরা, হলিউডের ইতিহাসে অন্যতম সেরা রহস্য থ্রিলার চলচ্চিত্র চায়না টাউন।
3: Mrs. Mulray, may I present Mr. Giddes?
4: Mrs. Mulray, how do you do?
5: My husband, I believe, is seeing another woman. Do you know her?
4: I think I would have remembered.
5: Have we ever met?
4: She tells me she's you. She hires me. Now, whoever put her up to it doesn't have anything against me. They're out to get your husband. If I can see him, I can help him. It's nothing personal, Mrs. Mulray.
5: It's very personal. It couldn't be more personal.
6: You've got a nasty reputation, Mr. Gibbs. I like that.
4: It seems like half the city is trying to cover it all up, which is fine by me. But Mrs. Mulray, I goddamn near lost my nose. And I like it. And I still think that you're hiding something.
5: I want to know more about you.
6: You may think you know what you're dealing with, but believe me, you don't.
4: It's what the district attorney used to tell me in Chinatown.
2: 1974 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক হলেন রোমান পোলানস্কি, আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জ্যাক নিকলসন এবং ফে ডানাওয়ে। চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে 1930-এর দশকের লস অ্যাঞ্জেলেসকে ঘিরে। ব্যক্তিগত গোয়েন্দা জে কেটিস একটি আপাতদৃষ্টিতে সাধারণ পরকীয়ার তদন্ত করতে গিয়ে জড়িয়ে পড়েন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে। ক্ষমতা, অর্থ এবং প্রভাবশালী ব্যক্তিদের গোপন স্বার্থ সবকিছু মিলিয়ে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক অন্ধকার জগতের বাস্তবতা। চায়না টাউনের সবচেয়ে বড় শক্তি হল এর চিত্রনাট্য। প্রতিটি দৃশ্য যেন গল্পকে আরেক ধাপ গভীরে নিয়ে যায়। দর্শক শুরুতে যা ভাবেন, গল্প শেষ পর্যন্ত তা থেকে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। সিনেমাটিতে জ্যাক নিকলসনের অভিনয় বিশেষভাবে উল্লেখ করার মতো। জ্যাক গেটিস চরিত্রে তিনি একই সঙ্গে আত্মবিশ্বাসী, বুদ্ধিমান এবং মানবিক। তদন্তের প্রতিটি ধাপে তার কৌতূহল ও হতাশা দর্শক অনুভব করতে পারেন। অন্যদিকে ফে ডানাওয়ে অভিনীত ইভলিন মুলরে চরিত্রটি রহস্যময়, জটিল এবং আবেগপূর্ণ।
5: Mr. Giddes, have we ever met?
4: Well, no.
5: Never?
4: Never.
5: Since you agree with me that we've never met before, you must also agree with me that I've never hired you to do anything, certainly not spy on my husband. I don't get tough with anyone, Mr. Giddes. My lawyer does.
2: পরিচালক রোমান পোলানস্কি অত্যন্ত সংযত এবং নিখুঁতভাবে গল্পটি নির্মাণ করেছেন। এখানে অতিরিক্ত অ্যাকশন নেই অযথা নাটকীয়তা, বরং পরিবেশ, সংলাপ এবং চরিত্রগুলোর মধ্যকার সম্পর্কের মাধ্যমে উত্তেজনা তৈরি করা হয়েছে। 1930-এর দশকের লস এঞ্জেলেসকে যেভাবে পর্দায় তুলে ধরা হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফিও অসাধারণ। সূর্যালোকময় শহরের বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতি ও অন্ধকারকে ক্যামেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছে। ছবির সঙ্গীত রহস্যময় আবহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছবির সমাপ্তি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম স্মরণীয় সমাপ্তি হিসেবে বিবেচিত। শেষ কয়েক মিনিট দর্শককে গভীরভাবে নাড়া দেয় এবং দীর্ঘ সময় মনে থেকে যায়। তাই যারা শুধুমাত্র বিনোদনের জন্য নয় বরং চিন্তার খোরাক যোগানো চলচ্চিত্র দেখতে পছন্দ করেন তাদের জন্য চায়নাটাউন একটি অবশ্য দ্রষ্টব্য সিনেমা। সব মিলিয়ে দুর্দান্ত অভিনয়, অসাধারণ চিত্রনাট্য, নিখুঁত পরিচালনা এবং গভীর সামাজিক বক্তব্যের কারণে চায়নাটাউন আজও বিশ্ব চলচ্চিত্রের এক অনন্য মাইল ফলক। রহস্য চলচ্চিত্র প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ক্লাসিক অভিজ্ঞতা।
1: শুনলেন ক্লাসিক সিনেমা। আষাঢ় ও বৃষ্টি নিয়ে বাংলা সাহিত্যে বহু কবিতা ও গান রচিত হয়েছে। যেসব গান ও কবিতায় কখনো কখনো বৃষ্টি বন্দনা করা হয়েছে, কখনো বর্ষাকে ফসল রোপণের খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
0: বর্ষা কখনো আবার বিরহের অনুষঙ্গ হিসেবে বর্ণিত। তেমনি একটি গান আষাঢ় মাসের বৃষ্টিরে, এবারের পরিবেশনা। গানটি গেয়েছেন মালা খুররম, কথা লিখেছেন ও সুর করেছেন মমতাজ আলী খান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, বৃষ্টিপাত কম হোক বা বেশি, বর্ষা কিন্তু কিছু রোগ ব্যাধিও সঙ্গে নিয়ে আসে। এই মৌসুমে এডিস মশার বংশ বৃদ্ধি পায় আর তারা হুল ফুটালে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।
1: এই সময়ে টাইফয়েডে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কম নয়, আবার ডায়রিয়া বা পাতলা পায়খানার মতো পানিবাহিত রোগও হতে পারে।
0: টাইফয়েড ডায়রিয়া থেকে বাঁচতে সবসময় ফুটনো বিশুদ্ধ পানি পান করুন। বাইরের কাটা ফল ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
1: এডিস মশার কামড় এড়াতে বাড়ির আঙিনা বা বাসার ভেতরে কোনো পাত্রে পানি জমতে দেবেন না। দিনের বেলায় ঘুমালে রাতের মতো মশারি টানিয়ে ঘুমান আর সবসময় পুরো হাতার জামা পরুন।
0: প্রিয় বন্ধুরা, সবাইকে আবারও মিষ্টি মিষ্টি চকোলেট শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রনি
0: এবং আমি সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুম আনারা বেগম আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: coastal area of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast well till one tonight says, in association with rain or thunder showers, accompanied by temporary south-southeasterly squalls with a speed of 60 to 80 kilometers per hour, is likely to occur over the regions of Dhaka, Pabna, Faridpur, Madaripur, Khulna, Borishal, Potuakhali, Nuakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Besides, in association with rain or thunder showers, temporary west-northwesterly gusty or a squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to occur elsewhere over the country. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister visits Bangladesh Army's summer exercise. He stresses on maintaining professional training, discipline and highest level of readiness. Home Minister calls for further strengthening of Bangladesh's participation in UN peacekeeping missions. Information and Broadcasting Minister urges to bring insurance sector under legal framework to boost economy. Roadmap for local government elections prepared, scheduled to be announced next month, says Information and Broadcasting Advisor. Government is working to identify gaps in health sector, comments Dr. Zubaydah Rahman. Malaysia reopens labour market for Bangladeshi workers, says Expatriates Welfare Minister. Gun attack in Pakistan's Balochistan kills at least 9 police officers. And Egypt take on Argentina at 10 p.m. while Switzerland face Colombia at 2 a.m. tonight to reach quarterfinals of FIFA World Cup. And that's the end of the news. Our next bulletin will be Bishwabetare Bangladesh at 10 p.m. in English.
1: Now here is the news commentary written by Mainur Rahim and read by Kandakar Musarrat Maliha Isha. A groundbreaking directive has recently emerged in Bangladesh's health sector. At a workshop organized by Bangladesh Midwifery Society in Dhaka on Tuesday, Health and Family Welfare Minister Sardar Mohammad Shakaut Hossain announced that all private clinics and hospitals must establish delivery rooms by next Saturday. Otherwise, their licenses will be revoked. He emphasized that this decision was taken to curb the growing trend of unnecessary cesarean operations in the country. Through this directive, the government has made it clear that negligence regarding maternal health and newborn safety will no longer be tolerated. It can be mentioned that for years many private clinics and hospitals have operated under the guise of providing maternity services without proper delivery rooms, putting mothers and infants at risk. The government's firm stance now ensures that every institution must build the necessary infrastructure within the stipulated time. Alongside this directive, another major announcement was made. It said 1 lakh new personnel will be recruited in the health sector. Among them, 80,000 will be women and most of whom will be engaged in midwifery. The importance of midwifery in Bangladesh is steadily increasing. Trained midwives play a crucial role in ensuring safe deliveries for mothers. In both rural and urban areas, where doctors are often unavailable, midwives can provide essential emergency care during childbirth. This initiative not only creates new employment opportunities for women, but also strengthens maternal health protection. The health minister's announcement is being seen as a turning point for the country's healthcare system. Until now, many private institutions operated with a purely commercial mindset, admitting patients for maternity services without adequate equipment, trained staff, or safe environments. This often led to complications and, in some cases, maternal deaths. With the government's strict directive, these institutions will now be compelled to provide quality services. As a result, public confidence in the healthcare sector is expected to grow. The recruitment of new personnel will have far-reaching impacts beyond healthcare. The employment of 80,000 women will enhance female participation in the workforce, ensure financial independence, and strengthen their position within families. At the same time, the recognition of midwifery as a central profession will elevate its status. For years, midwives in Bangladesh have not received due acknowledgement, but now the government is placing them at the forefront of maternal health care. This directive will also revitalize rural health centers. Newly recruited midwives will serve not only in cities but also in villages, ensuring that rural communities have access to maternity services. This will reduce maternal mortality rates, safeguard newborn health, and contribute to overall healthcare development. Many observers consider this initiative a bold step in the public interest, especially as it makes healthcare more humane and inclusive by increasing women's participation. Failure to comply by Saturday will result in license cancellation, which is a severe penalty. Yet, such strictness is necessary. Healthcare is not a business, it is a responsibility to save lives. Institutions that fail to meet this responsibility should not be allowed to operate. In conclusion, the Health Minister's announcement marks the beginning of a new chapter in Bangladesh's healthcare sector. The mandatory establishment of delivery rooms and the recruitment of 1 lakh new personnel, particularly women in midwifery, will ensure maternal and newborn safety while empowering women through employment. This initiative will bring positive changes not only to healthcare but also to society at large. Bangladesh's future healthcare system will be safer, more humane, and more inclusive. The government's move should therefore be regarded as a landmark step in the public interest. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সমস্যা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ক্লিন কেয়ার অ্যাপসের শুভ উদ্বোধন। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
4: মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেছেন যে আমরা শিশুদেরকে যত বেশি সৃজনশীল এবং মরণশীল কর্মকাণ্ডে এনগেজ করে রাখতে পারবো সেটাই রাষ্ট্রের জন্য ভালো। আজকে শিশুর ভবিষ্যতের এই রাষ্ট্রের সব দায়িত্ব নেবে, তো সে বই পড়বে, সে খেলবে, সে সংস্কৃতি চর্চা করবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের সব স্কুলে বিভিন্ন কালচারাল বিষয়ে গান, আবৃত্তি, অভিনয় এগুলো কম্পিটিশন শুরু হতে যাচ্ছে অচিরেই। এক্সপ্রেস পরিবারের প্রধানমন্ত্রী সেটার উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবে। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর অধীনে এপর্যন্ত 3,400 কোটি টাকার অধিক টোল আদায় ও হালনাগাদ কিস্তি পরিশোধ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 16 জুলাই 2026 তারিখে জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। 16 জুলাই 2026 সালে সকাল 6টায় রায়ের বাজারে শহীদদের দলকবরে শ্রদ্ধাঞ্জলি এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে সড়ক দিকে আবু সাইয়েদ মনুমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভা। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে 7 এপ্রিল 2026 তারিখে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে আইন 2025 খসড়া হয়েছে। রেল মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mor.gov.bd প্রকাশ করা হয়েছে। যে কেউ চাইলে এটার মতামত দিতে পারে। রেল নিয়ে আমাদের অনেকেরই ভাবনা আছে এবং আমি বিশ্বাস করি অনেকেরই বিশেষজ্ঞদের থেকে কম নাই এরকম ধারণা আছে। আপনারা পার্টিসিপেট করবেন। কৃষি মন্ত্রণালয়, খাল খনন কর্মসূচি তারা কন্টিনিউ করছেন। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি এবং বিএমডিএ কর্তৃক ইতিমধ্যে 474 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। বৃক্ষ রোপণ করছেন 26 তারিখ পর্যন্ত 10,33,174 বৃক্ষ রোপণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অনুকূলে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওড় ও উত্তর পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল সমতল ভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচন শুরু হবার 10-12 মাস, মানে এই অক্টোবরে যদি শুরু হয়, 2027 অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। পানি সম্পদ মন্ত্রণালয়, তাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাল খনন। এই বছরে তাদের খাল যতটুকু খনন করার কথা তার 92.74% খনন করে ফেলেছেন। দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়, তাদের অগ্রগতি, তারাও খাল খনন কর্মসূচির অংশ, তারা 80% মতো কাজ করতে পেরেছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, উন্মুক্ত যেসব জলাশয় আছে বিভিন্ন জায়গায় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। জলাশয়ের যে ইজারা প্রথা ছিল মুক্ত জলাশয়, সেটা তুলে নেওয়া হচ্ছে। বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লট সমূহকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বা রাজ্যের মাস্টার প্ল্যান এবং প্রাথমিক আইন থেকে একটি হাল লাগার নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ, ডাক সেবার মাধ্যমে তারা কুরিয়ারের কাজ করছেন। 77,617 কেজি মৌসুমি ফল তারা জনগণের কাছে পৌঁছে দিয়েছে। আইসিটি বিভাগের বাংলা লং অডিও ট্রান্সক্রিপশন সিস্টেম উদ্বোধন করা হয়েছে, সার্ভিসটি অবমান করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন দেশের বিভিন্ন স্থানে স্থাপিত 22টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউটের মাধ্যমে 58,338 জন রোগীকে পেটসিটি, থাইরয়েড স্ক্যান, রেডিওথেরাপি, বিএমডি, আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি পরমাণু প্রযুক্তি চিকিৎসা প্রদান করা হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা খুব গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হলো দেশের তৃণমূল পর্যায়ে থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে তরুণ প্রজন্মকে মাঠপ্রতি করার জন্য 30 জুন যুব ক্রীড়া মুখ্যমন্ত্রী হচ্ছে জানাল আমিনুল হক নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ঘোষণা দেন। 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2014 মধ্যে জন্মগ্রহণকারী 12-14 বছরের শিশু কিশোরের প্রতিযোগিতা অংশ নিতে পারবে।
3: আজ দুপুরে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি বলেন,
5: আমাদের দেশের অর্থনীতিতে আমরা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার যে সমস্ত অনুষঙ্গ, সেই অনুষঙ্গগুলি সবগুলিকে আমরা নিতে পারিনি এখনো। আধুনিক অর্থনৈতিক প্রক্রিয়ার যে সমস্ত কাজগুলি, তার সবগুলি খুব পরিপূর্ণ মাত্রায় আমাদের অর্থনীতিতে কাজ করে না। কিন্তু আমরা যদি এই সবগুলিকে খুব সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের অর্থনীতির গতি এবং বেগ আরও বাড়বে। বীমা জগৎ তেমনই একটা জগৎ, যেই জগতে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য এবং জীবন সম্পর্কে তার নিরাপত্তার ধারণা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের একটা অর্থনৈতিক একটা প্রোডাক্ট সঠিকভাবে পৌঁছে দেওয়ার পূর্ণাঙ্গ নীতিমালা এবং বিধিমালা আছে বলে আমার কাছে মনে হয়নি। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সহ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতির মাধ্যমে আজকের এই সময়টাকে সঠিক সময় মনে করি যে আপনাদের এই সেক্টরের সমস্ত সমস্যাগুলিকে সুনির্দিষ্টভাবে আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যত দ্রুত সম্ভব তুলে ধরা দরকার। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার, আমরা কেবল গদবাধা সরকার পরিচালনা করার জন্যই ক্ষমতা গ্রহণ করিনি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পিছনে দেশের প্রতি, জনগণের প্রতি আমাদের সরকারের প্রতিশ্রুতি আমাদেরকে ভোট দেওয়ার একটা বড় কারণ। এবং ক্ষমতায় যাওয়ার আগেই রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। যেই সমস্যাগুলিকে যদি আমরা সমাধান না করি, সংস্কার না করি, মেরামত না করি, তাহলে সমাধানের লক্ষ্যটা বাস্তবায়ন করা সহজ হবে না। সে কারণেই আমরা সমস্যার সমাধান করতে চাই, উই ডু মিন বিজনেস, এবং আমরা যেহেতু বিজনেস মিন করি সেজন্যই আমরা সমস্যাগুলিকে আগের থেকে চিহ্নিত করে রেখেছি। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে, এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আমাদের দেশের সাধারণ নাগরিকের মধ্যে যে উদ্যোক্তার মনোভাব আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এই এন্টারপ্রেনারশিপটাকে কিন্তু কাজে লাগাতে হবে। মানুষের মধ্যে এই সুপ্ত সম্ভাবনাগুলিকে কাজে লাগানো, এটাই হচ্ছে কিন্তু একটা দেশের শক্তিশালী অর্থনীতির প্রধান কাজ। অর্থনীতি তো এমন কোনো জিনিস না যা আসমান থেকে পড়বে আর আমরা সবাই ভোগ করব। একটা দেশের অর্থনীতি সেই দেশের মানুষের কর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু শক্তিশালী হয়। টাকা বদলের গতি কত বাড়বে তত কিন্তু অর্থনীতিও বাড়বে। অর্থনীতির এই বিজ্ঞানের কারণেই কিন্তু একটা নাগরিকের বীমা নিশ্চয়তা একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখনই একজন নাগরিক যার উদ্যোক্তার মনোভাব আছে, মনোযোগত আছে, তিনি যখন এরকম একটা নিরাপত্তার মধ্যে প্রবেশ করেন, তখনই কিন্তু সেই নিরাপদ নাগরিক ভবিষ্যৎ সম্পর্কে যিনি নিরাপদ বোধ করেন, তিনি কিন্তু খুব সুচিন্তিত ভাবে তখন তার উদ্যোগী মনোভাবকে এবং প্রতিভাকে তিনি কাজে লাগাতে পারেন। এবং এভাবেই সকলের উদ্যোগী মনোযোগকে যখন সমষ্টিগতভাবে কাজে লাগানো যায়, সেটাই কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের উল্লম্ফন ঘটে, একটা বড় ধরনের গতি তৈরি হয়, যে এটা কেবলই কিন্তু একটা সেবামূলক কাজ নয়, এটি হচ্ছে আমাদের দেশের এই অর্থনীতিকে বেগবান করার একটি অন্যতম উপাদান। অতএব বীমা জগৎকে আরো অনেক বেশি বিস্তৃত করা দরকার।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ আহমেদ এমপি বলেন,
6: মানুষের শুভ সেবাই দেয় না, এটা তার জীবনের সম্পদের কিন্তু সুরক্ষা হিসেবে কাজ করে। তো এই জন্য প্রত্যেকটা মানুষের অথবা পৃথিবীতে সবারই কিন্তু খুব আশা যে একটা বিমা সেক্টর যেন তার জীবনের নিরাপত্তার পাশাপাশি যে সম্পদ সম্পদের সুরক্ষা এটা বহন করে। তো আমাদের দেশে জমিরও ইন্স্যুরেন্স নিয়ে নেতিবাচক আছে অনেকের ধারণা। তো আমরা এই সেক্টরটাকে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সেই লক্ষ্যে মনে করি যে এই ইন্স্যুরেন্স সেক্টরে যে আমাদের যে রেগুলেটরি বডি আছে তাকে অত্যন্ত শক্তিশালী করা উচিত, এবং আমরা সেটা বিভিন্ন আইনের মাধ্যমে যে দুর্বলতাগুলি আছে সেগুলি আমাদের সংশোধন করে আমরা একটি সত্যিকারভাবে জনবান্ধব এবং একটি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং নিশ্চয়তার জন্য যে আইন প্রয়োগ করা দরকার আমরা সেই আইন প্রয়োগ করার জন্য আমরা তাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনও আমরা কাজ করে যাব যাতে এই বিমা সেক্টরে যারা বিমা করেন তারা যেন নিশ্চিত হন দিন শেষে যেন তার যেই দাবি সেই দাবিটা সে যেন পরিপূরণ করেন। আমরা তবে এই ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আমরা সরকারের সাথে কথা বলব যে দু একটি কোম্পানির জন্য এই সমস্ত সেক্টরের যে আস্থার ব্যাঘাত ঘটবে সেটা আমরা হতে দেব না, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। আমরা চাই যে মানুষের যে এই সেক্টরের প্রতি যে আস্থা সেটা ফিরে আসুক, এবং আমাদের প্রবৃত্তিতে জিডিপিতে যে আমাদের যে প্রবৃত্তি সেটা আমাদের পাশের দেশের এর থেকে অনেক বেশি প্রবৃত্তি। আমরা এই অর্থনীতিকে কীভাবে সমৃদ্ধ করা যায় বিমা সেক্টর দিয়ে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ।
3: আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সমস্যা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য নাগরিক পর্যায়ে ক্লিন কেয়ার অ্যাপস এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন,
7: আমরা চেষ্টা করছি কিভাবে সেবার মানটা বাড়ানো যায়, সেবার পদ্ধতিটা আধুনিক করা যায় ও দ্রুত সময়ে জনগণকে সেবাটা দেয়া যায়। ডিজিটাল পদ্ধতিতে আমরা প্রবেশ করছি, জনগণকে সচেতন করাটাই হলো সবচেয়ে বড় কাজ আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক বৈষম্যহীন টেকসই ও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন। সারা বিশ্বে যখন চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ চলছে, দক্ষিণ সিরিয়ার কোরিয়ার সিউল এবং সিঙ্গাপুরের মতো মেগা সিটিগুলো আজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশেষায়িত অ্যাপস ব্যবহার করে পুরো শহরের বর্জ্য নিয়ন্ত্রণ করছে। আজ আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে আজ থেকে আমরাও বর্জ্য ব্যবস্থাপনার ডেটা অ্যানালাইসিস এবং প্রাপ্ত ডেটার সাহায্যে সমস্যার নিখুঁত উন্নত সমাধানের সে আধুনিক যুগে আমরা প্রবেশ করছি আমাদের নিজস্ব ডিজিটাল পদক্ষেপ ক্লিন কেয়ার মোবাইল অ্যাপ্লিকেশন। প্রিয় নগরবাসী, এতদিন বর্জ্য অপসারণ বা পরিচ্ছন্নতা নিয়ে কোনো অভিযোগ জানাতে আপনাদের সিটি কর্পোরেশনের দপ্তরে আসতে হতো কিংবা অপেক্ষা করতে হতো দীর্ঘ সময়, কিন্তু প্রযুক্তির এই যুগে নাগরিক সেবাকে নিয়ে আসা হয়েছে সরাসরি মানুষের হাতের মুঠোয়। এখন থেকে এই অ্যাপটি ব্যবহার করে নগরের যে কোনো প্রান্ত থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যে কোনো সমস্যা অভিযোগ সরাসরি আমাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। নাগরিকরা ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাবেন তাদের অভিযোগের উপর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ জবাবদিহিতামূলক স্বচ্ছ দুর্নীতিমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিটি অভিযোগের বিপরীতে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা কত দ্রুত সাড়া দিচ্ছেন তা এখন সরাসরি ড্যাশবোর্ডে ডিজিটাল ভাবে ট্র্যাক করা হবে। এর ফলে কোন এলাকা অবহেলার সুযোগ থাকবে না। একটি আধুনিক বিশ্বমানের নগরী শুধু প্রশাসনের চেষ্টার দ্বারা সম্ভব নয়, এই জন্য প্রয়োজন নাগরিক ও প্রশাসনের যৌথ অংশীদারিত্ব।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দ আজামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
8: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।
9: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার। আই এম তসলিমা ওমর, ওয়েলকামিং ইউ অল টু আওয়ার উইকলি নিউজ প্রেজেন্টেশন বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিওজ। Dear listeners, this weekly news bulletin has been compiled with important news items relating to Bangladesh, broadcast last week from several foreign radio stations. It is broadcast every Tuesday at 10 p.m. from Dhaka Core. China has reaffirmed its support for Bangladesh's Teesta River mega project. Radio Tehran reports that Chinese ambassador to Bangladesh, Yao Wen, said this while speaking at a press briefing at Chinese embassy in Dhaka on Thursday last. The ambassador described Prime Minister Tariq Rahman's visit to China on 22 to 26 June a complete success that elevated bilateral ties to a new strategic height. He expressed interest in advancing Bangladesh-Myanmar-China economic corridor. Following a question whether India's concern over the project could affect China's involvement, Yao Wen said, Teesta project belongs to Bangladesh. China is participating at the request of the Bangladesh side. He added that discussions were held regarding the project during Prime Minister's recent China visit and that the feasibility study would be carried out by the two countries. Bangladesh government has initiated the process of revising the 2006 visa policy. The decision was taken at cabinet meeting chaired by Prime Minister Tariq Rahman on Thursday, as per BBC Bangla report. According to the cabinet division, the cabinet approved formation of a committee headed by Finance Minister Amir Khusro Mahmood Chaudhary to review and revise the draft visa policy 2026 by amending the existing 2006 policy. The proposed policy aims to facilitate and streamline entry and exit of foreign nationals while attracting foreign investment, business and skilled professionals. The use of Bangladesh Prime Minister Tariq Rahman's photograph on banners, festoons and billboards prepared for government events has been banned. The Cabinet Division issued a circular in this regard on Sunday last, as per BBC Bangla report. According to the circular, Prime Minister's photograph cannot be used on banners, festoons or billboards prepared for government events in 3D or any other form. It said the subject of the event must be given priority in the design of banners, festoons and billboards for government programs with only necessary and relevant information included. The circular added that the directive would take effect immediately. At least 9 people, including women and children, have been killed in a series of landslides triggered by heavy rainfall in Bangladesh's Cox's Bazar. Deutsche Welle reports that 8 of the victims died in 3 separate landslides in Rohingya refugee camps in Ukhiya, while another person was killed in a landslide in Cox's Bazar town on Sunday night. Fire service personnel, local authorities, armed police battalion and volunteers carried out rescue operations and recovered the dead and injured. Several injured people have been hospitalized. Meanwhile, government's refugee relief and repatriation commissioner Mohammad Mizanur Rahman has said some newly arrived Rohingyas were staying in areas of the refugee camps where the landslides occurred. He has informed that warnings had been issued in advance about such risky areas in the camp. Many had also been evacuated from the risky areas. In Bangladesh, security operation is underway in the remote Red Line area of Bandarban. Deutsche Welle reports that the Inter Services Public Relations, ISPR, has informed this in a press release on Thursday last. The press release says the ongoing operation follows a special raid conducted on June 28 on a joint hideout of the Kukichin National Army, KNA, and the United People's Democratic Front, UPDF, Maine, in the rugged Red Line area. Sensing the presence of the security forces, members of the armed groups managed to flee and hide out, and an exchange of fire took place between the two sides. The operation is continuing in the surrounding areas. ISPR said further details could not be disclosed at this stage for operational security reasons and added that comprehensive information would be provided after the operation concludes. The release urged all concerned to refrain from spreading misleading information and propaganda regarding the operation. Speaker of Bangladesh Jatiyo Shongshod, Hafizuddin Ahmed Birbikram, has paid tribute on behalf of Bangladesh at the state funeral of Iran's late Supreme Leader Ayatollah Ali Khamenei in Tehran. Radio Tehran reports Speaker Hafizuddin Ahmed and the 6-member Bangladesh delegation of 11 parties have attended the funeral. It is expected that this visit will further strengthen the long-standing brotherly relations, mutual goodwill and bilateral cooperation between Bangladesh and Iran. And that is the end of our weekly news presentation, Bangladesh in World Radios. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
8: Bangladesh Betar. অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত আন্তঃবেতার সংগীত অনুষ্ঠান বন্ধন। এতে আজ শুনবেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের গান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন। আজকের অনুষ্ঠানটি খুলনা বেতারের কয়েকখানি গান নিয়ে সাজানো হয়েছে। শুধু শ্রোতা আর কথা নয়, এবারে কথা হোক গানে গানে। ভালোবাসায় মিলনের পাশাপাশি বিচ্ছেদের অবস্থান চিরকালীন। ছোট্ট একটি ফুলের আগুনে পুড়ে একদিন যে প্রেম দুজনের পথ দুদিকে বাঁকিয়ে দিয়েছিল, বহুকাল পর আবার দেখা হতেই প্রেমিক মন জানতে চায়, তুমি কেন সেদিন আমার ভুলগুলো শুধরে দিলে না? তাহলে হয়তো আমার এই এতটা বছর এতগুলো দিন একাকিত্বের ভার বয়ে বেড়াতে হতো না। এমনই কথামালায় গান সাজিয়েছেন ফিরোজ খান্নুন, সুর করেছেন শেখ আব্দুস সালাম, আর গানটির শিল্পী পুলক অধিকারী।

আসলে ভালোবাসা অতটা সহজ নয়, যেখানে অবিরত আছে দহনের জ্বালা। কখনো হৃদয়ের দুকুল ভেঙে যায় প্রেমের জোয়ারে, আবার কখনো বা চৈত্রের চৌচির মাঠের মতো এক ফোঁটা জল চেয়ে অবিরাম প্রতীক্ষায় থাকে। এমনই কথামালা সাজিয়েছেন গীতিকার আব্দুল হামিদ, গানের সুর করেছেন শেখ আলী আহমেদ আর শিল্পী সাবিনা ইয়াসমিন।

ভালোবাসায় বিশ্বাস একটি অনিবার্য অনুষঙ্গ। কথা দেওয়া যতটা সহজ, কথা রাখা তার চেয়ে আরও কঠিন। তাই তো অথই বিচ্ছেদের এক নদী পার হয়ে হারানো প্রেমের মুখোমুখি হতেই প্রেমিক মন প্রশ্ন তোলে, কথা দিয়ে কেন তুমি কথা রাখলে না? এমনটা তো কথা ছিল না, কথা ছিল ফুলে ফুলে সাজিয়ে দেবে আমার বাসর, অথচ তোমার পাষাণ হৃদয়ে আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিল। এমনই অভিমানে ভেঙে পড়া গানের কথা লিখেছেন জি এম ইমদাদ, সুর করেছেন অপূর্ব রায় আর শিল্পী কামাল হাসান।

হ্যাঁ, ভালোবাসায় সুখ থাকে, তবে দুঃখই বোধ করি তার প্রথম অলঙ্কার। খাঁটি প্রেম দুঃখকে নতুন করে চিনে নিতে সুযোগ করে দেয়, কখনো বা কষ্টে ভরিয়ে দেয় সারাটি জীবন। তাই তো বিরহিণী প্রেমিকার মন বুঝতে পারে যে আমার আকাশ ভরা ছিল নিঃসীম নীলিমায়। মন পাখি ডানা মেলে উড়তে গিয়েই দেখে সে আকাশ গহন মেঘে ঢাকা। নিয়তির বিধান মেনে নিয়েই হয়তো কেটে যাবে আমার বাকিটা জীবন। কথাগুলো সাজিয়েছেন সেবক বিশ্বাস, সুর করেছেন চিত্রা বিশ্বাস, আর গানের শিল্পী মনীষা মণ্ডল।

ভালোবাসায় শুধু যন্ত্রণা থাকে এমনটা নয়। প্রথম প্রেমের চিঠি লিখতে গিয়ে কখন যে রাত শেষ হয়ে ভোর হয়, কখন যে কাগজ আর কলমের কালি শেষ হয়, অথচ লেখা শেষ হয় না। মন শুধু বলে তার সবটুকু মাধুরী মিশিয়ে বুঝি নিজেকে প্রকাশ করা হয়নি। এ যেন প্রথম কোনো পাখির ডানা মিলে আকাশে উড়তে চাওয়া। তারপর এক সময় বহু সাধনায় লেখা হয় প্রথম প্রেমের চিঠি। তখনকার অপার আনন্দ নিয়ে সাজানো গানটি শুনতে শুনতেই শেষ হবে আমাদের আজকের অনুষ্ঠান বন্ধন। গানের কথা লিখেছেন অশোক কুমার দে, সুর করেছেন প্রদীপ রাহা, গানটির শিল্পী আবু আফফান রোজবাবু। বন্ধুরা, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।

0: আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন এখানেই শেষ হল। এতে আজ শুনলেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের গান, গ্রন্থনায় অশোক কুমার দে, সম্পাদনায় ছিলেন আসমাউল হোসনা, তত্ত্বাবধানে রোকনুজ্জামান এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মামুন আক্তার। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরীতে। খেয়ালে বিহাক রাগ পরিবেশন শুনবেন শিল্পী আমিন আখতার সাদমানি, তবলায় সুব্রত কুমার মোদক।

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরীতে খেয়ালে বেহাক রাগ পরিবেশন শুনলেন। শিল্পী ছিলেন আমিন আখতার সাদমানি, তবলায় সুব্রত কুমার মোদক। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাজে বারোটা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
0: ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন জিনাত রেহানা, গীতিকার লায়লা নাজনীন হারুন, সুর করেছেন শওকত হোসেন।

শুনছেন দেশের গান। এবারে শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার সিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাকিল আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের অধীনে আটবীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে তিনি ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার সিওর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ পিয়ের লাক্রোয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়, বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনের পরিবর্তিত চাহিদাকে ধারণ করতে সক্ষম উল্লেখ করে মন্ত্রী বলেন, যোগ্য দক্ষ বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের আরও বেশি সুযোগ প্রয়োজন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বিমা খাতকে একটি শক্ত সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি। তিনি আজ রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনে নিরাপত্তা ও বিমার নিশ্চয়তা পান, তখন তিনি তার প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগাতে পারেন। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপে প্রণয়ন করেছে নির্বাচন কমিশন, যা চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সরকার স্বাস্থ্যখাতের বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ অনুষ্ঠিত বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশে অসংক্রামক রোগ বাড়ছে, পাশাপাশি স্বাস্থ্যখাতে বিশেষ করে নারী ও শিশুর স্বাস্থ্যে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল রাউন্ড ১৬ এখন মিশরের মোকাবেলা করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ খবর পাওয়া পর্যন্ত আর্জেন্টিনা ০-১ গোলে পিছিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বেলা ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে কসর নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ওলিউল্লাহ পাটোয়ারি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটা ত্রিশ মিনিটে। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে। সকাল আটটা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা ১১টা ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। অনিন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু শুনবেন বেলা ২টা ২০ মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা ৩টা ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসব গড়ি ছোট পরিবার বিকেল ৪টা ৫ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫টা ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক ফুলমতি শুনবেন রাত ১০টায়। কাহিনী নাজমুল আলম বেতার নাট্যরূপ আশকার ইবনে সাই FM এর অনুষ্ঠান FM ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক অসমাপ্ত। FM ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 80% এবং সন্ধ্যে 6টায় 98%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:17 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর কেউ যখন যথাযোগ্য সম্মানের সাথে তোমাকে সালাম করবে, তখন তোমরা আরো উত্তম ভাবে তাকে জবাব দাও, অন্তত অনুরূপ ভাবে তো বটেই। বস্তুত আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণ করবেন। একে অন্যকে সালাম করা ইসলামের শিক্ষা। কেউ সালাম জানালে অনুরূপ অথবা আরো উত্তম ভাষায় তার জবাব দিতে হয়।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: আর ফাঁকি দেবে কি করে, ধরা তো পড়েই গেছ।
1: তা বলতে পারেন, তবে ও ধরা দেয় না।
0: দেবে না, দেবে না, তোমাকেই ধরা দিতে হবে অথবা ধরতে হবে। সময় মতোই সময়ের খোঁজ করতে হয় হাসান।

0: আজ পুরান ঢাকার দিকে গিয়েছিলে নাকি সালাম মিয়া?
1: হ, নবাবপুর, নয়া বাজার, সিদ্দিক বাজার, কাপ্তান বাজার, কলতা বাজার, বাংলা বাজার, ইংলিশ রোড, মোগলটুলি, কায়েরটুলি, চক বাজার হইয়া এককারে পুরান জেলখানায় গিয়ে ধাক্কা খাইছি, কোথাও খুঁজে পাইলাম না।
0: না, তোমাকে দিয়ে হবে না সালাম মিয়া, আমার পক্ষে তো এইভাবে খোঁজ করা সম্ভব না।
1: সম্ভব কেমনে হইব? আপনি যে কি জানতে চান, কারে খুঁজতে চান, পরিষ্কার করে তো কোনোদিন কইলেন না, রেডিওতে টেলিভিশনে বিজ্ঞাপন দেন, নাইলে ঘোরাঘুরি সার।
0: তুমি বিরক্ত হলে তোমাকে আর পাঠাবো না।
1: বিরক্ত না ম্যাডাম, গিয়া জিজ্ঞাসা করলে তারা উল্টা জিজ্ঞাসা করে, বাড়ি কোথায়, কি করেন, কোথায় থাকেন, দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি, আমি তো ঠিকঠাক জবাব দিতে পারি না।
0: আমিও তো ঠিকঠাক জানি না সালাম মিয়া, একটা অনুষ্ঠানে দুজনে গান গাওয়ার একটা ছবি ছাড়া আর কিছুই নেই আমার কাছে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত সালাম মিয়া, তুমি যাও, তোমার সাথে কি আর কোনো দিন দেখা হবে না? তুমি দেখবে না, তোমার আঁখি ডাক্তার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তুমি না বলেছিলে আমাকে তুমি গোল্ড মেডেল দেবে? দেবে না, দেবে না রেজা, তুমি ভুলে গেছো কিনা? আমি তো তোমাকে ভুলিনি, অন্তত একবার দেখতে চাই তোমাকে, একবার দেখতে চাই, একবার।

0: একবার তোমাকে আমার দরকার ছিল, চেম্বারে তোমাকে না পেয়ে এখানেই চলে এলাম।
1: তা কাউকে দিয়ে ডেকে পাঠালেই তো আমি যেতাম। যাক, এবার বলুন তো আমাকে কি দরকার, কেন খোঁজ করছিলেন?
0: না, খুঁজেছি আসলে মনে মনে, মনের তাগিদে। জানি ব্যস্ত ছিলে, তাই বিরক্ত করিনি।
1: হে, কি বলছেন আপনি, আমি যত ব্যস্তই থাকি না কেন, আপনার সংবাদ পেলে।
0: হ্যাঁ, সংবাদ দিতেই তো সোজা তোমার ঘরে চলে এলাম। ভাইরাল হ্যাপাটাইটিসের উপর আমার থিসিস রয়্যাল কলেজ অ্যাকসেপ্ট করেছে।
1: সত্যি?
0: হ্যাঁ সত্যি, নেদারল্যান্ড সরকার এটার উপর কাজ করতে স্পেশাল ফান্ড দিতে রাজি হয়েছে।
1: রিয়েলি?
0: খবর আরো আছে, শোনো, আগামী উইন্টারে ইংল্যান্ডে যেতে হবে থিসিসের উপর লেকচার দিতে।
1: ওহো, সত্যি আনন্দের খবর।
0: হ্যাঁ, এই আনন্দের পুরো কৃতিত্বটাই তোমার। এই তুমি যদি আমার পাশে না থাকতে, তোমার এই দুটি হাত আমাকে যদি সাহায্য না করত, আমার শূন্য হৃদয় যদি ভরিয়ে না দিতে, আমি বোধহয় কিছুই করতে পারতাম না। বুঝতে পারো তুমি কত বদলে গেছি আমি? এই তুমি প্রথমে সে কেমন দেখেছিলে আর এখন কেমন দেখছো, শুধু তোমাকে পেয়ে, তোমার আন্তরিকতা, যত্ন, ভালোবাসা পেয়ে।
1: এ আপনি কি বলছেন? আপনি বরং আমাকে, আপনি মানে আপনি তো।
0: হ্যাঁ ডাক্তার আঁখি, আপনি আপনি আর না, অনেক হয়েছে, তুমি ডাক্তার হয়েছ।
1: হ্যাঁ, সেটাও আপনার জন্য। আপনার সাহায্য না পেলে, আমার বিপদের দিনে সহায় না হলে।
0: আঁখি আঁখি, এভাবে বলো না।
1: না, আমি অকৃতজ্ঞ নই, সত্য বলতে লজ্জা নেই, আমি আপনার কাছে চির ঋণী।
0: ঋণ? ঋণী থাকা ভালো না, ঋণমুক্ত হতে দ্রুত ঋণ শোধ করতে হয়।
1: কিভাবে করব, আমার সে ক্ষমতা নেই।
0: ক্ষমতা তোমার আছে।
1: কি কি আছে আমার?
0: তোমাকে আমার খুব ভালো লাগে।
1: জি?
0: হ্যাঁ, তোমাকে চাই আঁখি।
1: ডাক্তার হাসান,
0: আমাকে ভুল বোঝো না প্লিজ। এতদিন কাছাকাছি থেকে তোমার স্নেহ, আদর, ভালোবাসার প্রতি তুরপার আকর্ষণ আর লোভ দুটোই জন্মেছে। এ আমি হারাতে পারবো না, ছাড়তে পারবো না। পারবে, তুমি পারবে।
1: না, আমিও বোধ হয় পারবো না, আমার নিজের জন্য না, আপনার জন্য আমার দূরে যাওয়া সম্ভব হবে না।
0: তাহলে তাহলে তোমার আর আমার মাঝে এত ব্যবধান কেন?
1: যেটুকু ব্যবধান তা শুধু সময়ের, সময়ই তা।

0: হয়ে যাবে।
1: ম্যাডাম, আমি শিরিন।
2: দাঁড়াও, কি হয়েছে?
1: একজন সিরিয়াস রুগী এসেছে, ডাক্তার হারুন রেফার করেছেন, আনকনশাস, জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছে।
2: চলো।
1: ওকে ম্যাডাম, আসুন।
2: কোথায় শিরিন? কোন পেশেন্ট?
1: ওই তো, 3 নম্বর বেডে।
0: হেকি রেজা মুমূর্ষ এখানে, এ কি অবস্থা? সিস্টার, সিস্টার আর কেউ আসেনি রোগীর সাথে?
1: না ম্যাডাম।
0: কোনো কাগজপত্র, কেস হিস্ট্রি?
1: এই তো, প্রফেসর হারুন রোগীর সাথে ফাইলটা পাঠিয়েছেন।
0: দেখি। ও মাই গড, সিস্টার, সিস্টার ওকে এক্ষুনি কেবিনে ট্রান্সফার করো, আর এই ইনজেকশনটা এক্ষুনি রেডি করো।
1: ওকে ম্যাম। ম্যাডাম শুনছেন? ম্যাডাম
0: বলো। শিরিন,
1: না, আপনি সারা রাত প্রায় জেগে বিভিন্ন বই পড়ছেন।
0: বই? হ্যাঁ হ্যাঁ শিরিন, ওই যে ওই বইটা, ওই যে কারেন্ট মেডিকেল ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, ওই যে, হ্যাঁ ওই বইটা দাও তো একটু।
1: হ্যাঁ, এই এই যে।
0: আচ্ছা, পেশেন্টের প্যাথ রিপোর্টগুলো কি হয়েছে?
1: ম্যাডাম ঘরে যাবেন না, দুদিন ধরে এখানে এই চেম্বারে, খাওয়া দাওয়াও ঠিক মতো করেননি, অসুস্থ হয়ে পড়বেন তো।
0: সবগুলো রিপোর্ট দাও আমাকে।
1: এই এই তো ম্যাডাম।
0: রেজা, তোমার এই অবস্থা হলো কি করে? কেন হলো? কিভাবে হলো? একেবারে শেষ অবস্থায় কেন তুমি আমার কাছে এলে? আমি এখন কি করব? কি করে তোমাকে আমি বাঁচাব? আচ্ছা শিরিন, রোগীর কি জ্ঞান ফিরেছে, কথা বলছে?
1: হ্যাঁ ম্যাডাম, কিছুক্ষণ আগে।
0: সেন্স এসেছে, কথা বলছে। আমি দেখছি, তুমি ওদিকে অ্যাটেন্ড করো, যাও। এদিকে দেখো, আমাকে দেখো। রেজা, রেজা, হ্যাঁ রেজা।
3: কে আমাকে ডাকলো নাম ধরে?
0: আমি, আমি ডাক্তার আক্তার জাহান। তুমি না আঁখি বলে ডাকতে?
3: আঁখি?
0: হ্যাঁ
3: আঁখি, তুমি, তুমি ডাক্তার, তুমি আমার ডাক্তার, তোমার কাছে এসেছি আমি।
0: না না, উঠো না, উঠো না, স্যালাইন চলছে, তুমি উঠো না।
3: খুলে ফেলো, আমার স্যালাইন লাগবে না, আমার হাত মুক্ত করে দাও।
0: না রেজা, তুমি তো অসুস্থ, খুবই অসুস্থ।
3: অসুস্থ? না না, আমি সুস্থ, একদম সুস্থ, আমার কিচ্ছু হয়নি। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? কতদিন আমার চোখ তোমাকে দেখেনি, কতদিন আমার কান তোমার কণ্ঠস্বর শুনেনি, কতদিন আমার হাত দুটো তোমাকে স্পর্শ করেনি। তোমার হাতটা দাও, একটু দাও, শক্ত করে ধরো, আমাকে শক্ত করে ধরো, আমাকে যেতে দিও না, আমি যাব না, আর কোথাও যাব না, যাব কেন বলো? এখন তো তুমি আমার কাছে। না না, আমি তোমার কাছে এসেছি।
0: রেজা, রেজা প্লিজ এমন করো না, প্লিজ প্লিজ তুমি কথা বলো না,
3: তুমি মানা করো না। কতদিন তোমার সাথে আমার কথা হয়নি, কত কথা জমে আছে এই বুকে, বলতেও দেবে না, তুমি শুনবে না?
0: শুনবো, শুনবো রেজা, আমি সব শুনবো। তুমি, তুমি খালি একটু সুস্থ হও।
3: আমি তো সুস্থ, আমার কোনো অসুখ নেই, যা ছিল তা তোমাকে দেখে দূরে সরে গেছে। আমাকে ধরো প্লিজ, আমাকে উঠতে দাও, আমি ওই জানালার কাছে যাব, দেখব নীল আকাশকে। সবুজ গাছপালা, ঝিরিঝিরি বাতাস, ওই যে দেখো দূরে কত মানুষ। বলবো আমি ওদেরকে, ওদেরকে গিয়ে বলবো তুমি হারিয়ে যাওনি, আমি তোমাকে খুঁজে পেয়েছি।
0: রেজা প্লিজ তুমি শান্ত হও, তোমার এখন উত্তেজিত হওয়া যাবে না।
3: বাধা দিও না, বাধা দিও না। তোমার যে কি ভালো লাগছে, তুমি ডাক্তার আমি তোমার পেশেন্ট, মনে মনে এমনটি যে চেয়েছিলাম আমি।
0: শোনো না, শোনো, তুমি সুস্থ হবে, আবার গান গাইবে, তোমার হারমোনিয়ামটা ওটা আমার কাছে, তোমার মেস থেকে আমি এনে রেখেছি।
3: হারমোনিয়াম তোমার কাছে?
0: হুম।
3: তুমি গান গাও এখনো?
0: তুমি সুস্থ হলে একসাথে আবার গাইব। এখন চুপটি করে শুয়ে থাকো তো, আমি তোমার মাথায় হাত বিলি করে দিচ্ছি, ঘুমাতে চেষ্টা করো।
3: আচ্ছা আখি, সেদিনের কথা মনে পড়ে? তোমাকে হোস্টেলের গেটে নামিয়ে দিয়ে গেলাম, পরদিন এসে আর পেলাম না। তারপর কতদিন, কতগুলো মাস বিভ্রান্ত হয়ে ছুটে বেরিয়েছি, সমস্ত পৃথিবীটা আমার কাছে শূন্য হয়ে গেল। হৃদয়হীন জীবন, সে তো মূল্যহীন। আখি, তোমার সেই গানের কথাগুলো মনে আছে? যে পাখির নীড় ভেঙে গেছে, ডানার পালক খসে গেছে, সে আর কেমন করে বাঁচবে বলো?
0: রেজা, বাঁচবে রেজা, তুমি বাঁচবে।
3: তোমাকে হারিয়ে জীবন আমার সেই পাখিটির মতো হয়ে গেল।
0: না না, আমি তো হারিয়ে যাইনি, আমি তো আছি, এই যে তোমার সামনে, তোমার কাছে।
3: যে দেহে প্রাণ নেই তারে কি বেঁচে থাকা বলে বলো? প্রাণহীন করেছ আমায়, দুঃখ বেদনা আমার সাথী।
0: কোন দুঃখ কষ্ট বেদনা তোমার থাকবে না।
3: তুমি বিনে কেটে গেছে জীবনের অনেক সময়, এখন আমার যে যাবার সময় হলো।
0: চোখ বন্ধ করো না রেজা, আমাকে দেখো। রেজা, রেজাই, রেজাই, আমাকে দেখো, চোখ বন্ধ করো না প্লিজ, তুমি চোখ বন্ধ করো না।
3: তুমি কাঁদছো, তোমার ওই গভীর চোখের তপ্ত অশ্রু আমার কপালের উপর পড়ল।
0: আমি ভুলিনি তোমাকে রেজা, ভুলতে পারিনি। অবস্থা পরিস্থিতি সময় আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আমি বলবো সব তোমাকে আমি বলতে চাই, কিন্তু কিন্তু কিভাবে বলবো আমি, সে সম্মুখী তোমার হবে। তোমাকে আমার এই দুহাতে শক্ত করে ধরেও রাখতে পারছি না, কেন পারছি না, কেন তোমাকে ছেড়ে দিতে হচ্ছে, কেন যেতে দিতে হচ্ছে।
3: তুমি কোনো কথা বলছো না কেন, অমন করে চেয়ে আছো কেন? তোমার ভেজা চোখ যে কত কিছু বলছে আমি শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি না কেন? আমাকে, আমাকে ধরো। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গান।
0: রেজা, আমিও যে এখন মাঝ নদীতে, কোন কুলে ভিড়ব, কি করে ভিড়ব আমি জানি না, জানি না, আমি জানি না।

এতক্ষণ কাজী আসাদ রচিত অসমাপ্ত নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা সুলাইমান খোকা, ডাক্তার হাসান বাবু সরকার, ডাক্তার হারুন কাজী আসাদ, ফুফু রীনা রহমান, আঁখি বনশ্রী অধিকারী, রেজা ইকবাল বাবু, ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেডিকেল সহকারী মোহাম্মদ তাজুল ইসলাম, রহমত আলী মোহাম্মদ মাসুদ হোসেন, সাদেক ও ঘোষক ফয়সাল আহমেদ, জনৈক মোহাম্মদ শাহ আলম, সালাম মনির হোসেন সবুজ ও নার্স তাসনিম খুরশিদ ছন্দা। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন তরু মোস্তফা।

বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালীতে। প্রথম গানের শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গীতিকার জেমুন্নেসা জামাল, সুর করেছেন আজাদ রহমান।

টিএস শিকদারের কথায় অজিত রায়ের সুরে নার্গিস পারভিনের কণ্ঠে গানটি শুনলেন। এবারে শিল্পী মনির খান গানের কথা সাজিয়েছেন গোলাম সরওয়ার শলক, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা আব্দুল আহাদের সুরে গানটি শুনলেন শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে। এবারে শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন সজল দাস।

শুনছেন আধুনিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান বর্ণালী। এবারে শিল্পী আনিসা ইসলামিশা, গীতিকার ডাক্তার আরিফ, সুর করেছেন নকিব খান।

0: আধুনিক গান নিয়ে স্বাধীন অনুষ্ঠান বর্ণালী এখানে শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথম গানের শিল্পী প্রিয়াঙ্কা গোপ, গীতিকার মোহাম্মদ আশরাফ হোসেন, সুর করেছেন জালাল আহমেদ।
1: আপনারা অনেক উপকার আসবে, আবার বলছি শেয়ার করে রাখেন ভাই, টাইম লাইনে শেয়ার করে রাখেন, অনেকের উপকার আসবে। ফেসবুক থেকে যারা এটা ফাইবারটা

হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্টক মুখট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। কাজী নজরুল ইসলাম। এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী আব্দুল হাই।

শুনছেন মিশ্র গান রংধনু অনুষ্ঠানে। এবার শিল্পী জেফার ও প্রীতম এবং সঙ্গীরা, ছায়াছবি তাণ্ডব।

ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটির সঙ্গে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনুর আজকের আয়োজন। শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 MHz-এ। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারার আজকের আয়োজনে। প্রথমে শোনাব দেশের গান বিজন চন্দ্র মিস্ত্রির কণ্ঠে। গানের কথা লিখেছেন SM হেদায়েত, সুর করেছেন লাকি আখন্দ।

দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায় এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুদুল আহমেদের কণ্ঠে।

আলেজান্দ্রিয়ার গাওয়া স্প্যানিশ গানের পর পল্লীগীতি শুনলেন মুন্সি আব্দুল সালামের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা, শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো একজন আকাশ ভরা সুরের দ্বারা। এবারে গানটি নেওয়া হয়েছে প্রিয় তুমি ছায়াছবি থেকে, শিল্পী কুমার শানু ও উমা খান।

দিলাফরোজ রেবার গাওয়া লালন গীতির পর পল্লীগীতি শুনলেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। সুপ্রিয় শ্রোতা, এবারে রাশিয়ান গান শুনবেন কেটিলা লেলের পরিবেশনায়।

কেটিয়া লীলের পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা। বাংলাদেশ বেতার ঢাকা। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে। সুপ্রিয় শ্রোতা, এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী রওশন আরা মুস্তাফিজ।

নজরুল সঙ্গীত শুনলেন রওশনারা মুস্তাফিজের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্ধর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথপাথে অনুষ্ঠানে কসর নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ওলিউল্লাহ পাটোয়ারি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 MHz ও FM 102 MHz প্রচার হবে। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনে শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বা সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক ফুলমতি শুনবেন রাত 10:00 FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:15 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিঃশ্রুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکا سکال چھٹا. آج بودھوار چوبیش آشاڑ چودوشو تیتریش بنگابد بائیش محرم چودوشو آٹچلیش ہجری آٹھ جولائی دو ہزار چھبیش خریٹابد. آشاڑ یہ میگلا اور برسٹر سوندر سکالے শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হল আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 106 ও এফএম 102 মেগাহার্টজে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আবদুল্লাহ হেল মাহমুদ সেতু, ফরিদা আক্তার রুমা ও খন্দকার শাহরিয়ার সাকিব. প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবাহ চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, রাশিদুল ইসলাম ও মোহাম্মদ শাকিল আহমেদ. এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান.
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত.